আকাশবাণী কৈলাসহর, আজ শুক্রবার, 12ই আষাঢ় 1948 শকাব্দ, 18ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 3রা জুলাই 2026 খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5:58। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

কোরআন থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিগীতি শিল্পী মহেশ রঞ্জন সোম।

মহেশ রঞ্জন সোমের কণ্ঠে শুনলেন ভক্তিগীতি, আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মুম্বাই কেন্দ্র থেকে।

বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হল মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী কৈলাসহর। আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, 7:10 ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। রবীন্দ্রসঙ্গীত 7:45। সকাল 8টায় হিন্দি এবং 8:15 ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে সকাল 8:30। 8:40 আধুনিক গান। 9টায় হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান। 11টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, অনুষ্ঠান পরিচিতি বেলা 12টায়।

বারোটা বেজে 5 মিনিটে শুনবেন অতুল প্রসাদের গান, নজরুল গীতি 12:30, বেলা 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের, 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 আধুনিক গান, 2টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 2:15 শুনবেন বাংলা ছবির গান, বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হবে 2:30। সন্ধে 6টায় ঘর গৃহস্থী, সাতটায় ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে, 7:35 এবং রাত 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 8:05 শুনবেন হ্যালো ডক্টর, 8:30 গুলমহর, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের বাংলা ও হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান 9:15, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:10 শুনবেন কাওয়ালি, 10:20 বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলা শহর, নমস্কার। সুপ্রভাত শ্রোতা বন্ধু, শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে আজকের দিনটি। সাহিত্যের বিভিন্ন ধারায় বাঙালি সাহিত্যিকরা বিচরণ করেছেন সগৌরবে। পরাধীন ভারতবর্ষে আন্দোলন, বিদ্রোহ, প্রতিবাদ ভাষা পেয়েছিল অনেকের লেখনীতেই। আবার রঙ্গব্যঙ্গ সাহিত্য হয়েছে প্রাচীন থেকে বর্তমানকালেও। 1912 খ্রিস্টাব্দের 3রা জুলাই জন্মগ্রহণ করেন রঙ্গ সাহিত্যিক অজিত কৃষ্ণ বসু। কবি ও সমাজকর্মী স্বর্ণকুমারী দেবীর জীবনাবসান ঘটে 1932 খ্রিস্টাব্দের 3রা জুলাই। বিশ্বভারতী সারা বিশ্বের অন্যতম একটি প্রতিষ্ঠান, যার প্রতি মানুষের অনেক আবেগ, ভালোবাসা, শ্রদ্ধাও জড়িয়ে আছে। 1919 খ্রিস্টাব্দের আজকের দিনে এর যাত্রা শুরু হয়। নির্দেশিকা মেনে সম্মিলিতভাবে গঠনমূলক কাজ করার এক মাধ্যম হল সমবায়। আজ আন্তর্জাতিক সমবায় দিবস। শুনলেন আজকের দিনটি। এবারে বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। আজ আগরতলা থেকে প্রকাশিত ত্রিপুরা দর্পণ পত্রিকার সংবাদ।

শিরোনাম। প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্তে অনড় সরকার, আজ নোটিফিকেশন। আগরতলা রেল স্টেশনে কোটি কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার। ভারতীয় শেয়ার বাজার থেকে $31 বিলিয়ন গায়েব। অবৈধ গ্রেপ্তারের দায়ে দোষী সাব্যস্ত এক পুলিশ অফিসার। কুকি নাগা সংঘর্ষে ফের উত্তপ্ত মণিপুর। বঙ্গে অন্নপূর্ণা যোজনায় ২৫ লক্ষ আবেদন বাতিল। ভাষা সংরক্ষক নির্মল পালকে সম্বর্ধিত করল সর্বভারতীয় বাংলা ভাষা মঞ্চ। দুই গোলে পিছিয়ে থেকেও জিতে বেলজিয়াম শেষ ১৬। কঙ্গোকে হারিয়ে শেষ ১৬ ইংল্যান্ড। সিনিয়র মহিলা ক্রিকেটে প্রথম জয় বাধারঘাট কোচিং সেন্টারের। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম। দার্জিলিংকে জিরো কার্বন শহর করতে আর্জি পর্যটক মন্ত্রীকে। বড়সড় জালনোট চক্রের হদিশ মিলল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। প্রায় ৭৫,০০০ টাকার জালনোট সহ ধৃত যুবক। জিআই রেজিস্ট্রেশনের স্বীকৃতি পেল কৃষ্ণনগরের মাটির পুতুল। দীর্ঘদিনের প্রচেষ্টায় এ সাফল্য, উচ্ছ্বসিত মৃৎশিল্পীরা। আলিপুরদুয়ারে টি ট্যুরিজম চালুর প্রস্তাব পর্যটন মন্ত্রীকে। ইউসিসি বিলের খসড়া খতিয়ে দেখতে কমিটি রাজ্য সরকারের। স্কটিশ চার্চে চালু সংবাদ পাঠ ও ডেটা সায়েন্সের ফ্রি কোর্স। দিল্লিতে নাশকতার ছক, পুলিশের জালে চার ISI হ্যান্ডলার। ফিফা বিশ্বকাপ ২০২৬ শেষ ১৬ স্পেন। আজ কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার সংবাদ শিরোনাম। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে গতি। BSF ও SSBকে ৫৪ একরের বেশি জমি হস্তান্তর। ৯ বছর পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত। অবশেষে প্রকাশ্যে এল লস এঞ্জেলেসের নাইট রাইডার্সের নিজস্ব মাঠ। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত শাহরুখ। শুনলেন বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। এবারে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আগামী ৫ জুলাই সকাল ৮:৩০ পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং ১-২ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ থেকে ৩৪ এবং ২৪ থেকে ২৫ ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় ৬ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে ৯৬ এবং ৬০% হতে পারে। ১-২ জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু এর ফলে সামগ্রিকভাবে কৃষিকাজে প্রভাবের সম্ভাবনা কম। বিগত দিনগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায় কোনো কোনো জমিতে কিছুটা ময়েশ্চারের চাহিদা রয়েছে। এই অবস্থায় ওইসব জমিতে বৃষ্টিপাতের ফলে জলসেচের প্রয়োজন নাও হতে পারে। তবে নিচু জমিতে বা বন্যাপ্রবণ এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। সেসব জমিতে জলাবদ্ধতা এড়ানোর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কলা, লেবু জাতীয় ফল, পেঁপে ইত্যাদি লতানো শাকসবজি এবং কচি ফলের গাছগুলি দমকা হাওয়া বা ভারী বৃষ্টিতে মাটিতে হেলে পড়তে পারে। এই হেলে পড়ে যাওয়া আটকাতে আলাদা করে ঠেস দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে সমস্ত ফলের গাছে ফল রয়েছে সেখানে ঠেস দেওয়ার পাশাপাশি যদি সম্ভব হয় জাল দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এটি ফল রক্ষা করার জন্য অতিরিক্ত সুরক্ষার কাজ করবে। আদায় গোড়া পচা রোগ নিয়ন্ত্রণে ম্যানকোজ

স্ট্যাব এবং ম্যাটাল্যাক্সিল 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে 12 থেকে 15 দিনের ব্যবধানে স্প্রে করতে হবে। গত সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বিগত সপ্তাহগুলোর তুলনায় কিছুটা কম হওয়ায় ধানের জমিতে জলস্তর প্রয়োজনের তুলনায় কিছুটা কম থাকতে পারে। যেসব জমিতে ধানে 5 কাঠি এসেছে সেখানে প্রাথমিক অবস্থায় 2 থেকে 3 সেন্টিমিটার জলস্তর ধরে রাখতে হবে এবং পর্যায়ক্রমে সর্বোচ্চ 5 কাঠি বের হওয়া পর্যন্ত তা 5 সেন্টিমিটার পর্যন্ত নিয়ে যেতে হবে। বিগত দিনের আর্দ্র বৃষ্টিপাতের কারণে মরিচের মধ্যে ফল পচা রোগের লক্ষণ দেখা দিতে পারে। রোগ মোকাবিলা করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমের মোটার আঠা লেগে অনেক সময় আম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আম প্রায় 1 সেন্টিমিটার বোটা সহ সংগ্রহ করতে হবে। আমের সমগুণ বজায় রাখতে সংগৃহীত আম এথরেল 2 মিলি প্রতি লিটার জলের দ্রবণে সাথে কিছু পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশিয়ে শোধন করে নিতে হবে। বৃষ্টিপাতের ফলে পুকুরে এখন যথেষ্ট পরিমাণে জল রয়েছে, নতুন চারাপোনা সংগ্রহ করে মাছ চাষ শুরু করে দিতে হবে। চারাপোনা ছাড়ার আগে পুকুরের জল খানিকটা শোধন করে নিতে হবে। তাছাড়া পুকুরের চারধারের বাঁধ শক্ত আর উঁচু করে দিতে হবে। বন্যাপ্রবণ নিচু জমির পুকুরের চারিদিকে বাঁধের উপর শক্ত করে জাল বেঁধে দেওয়া যেতে পারে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। শ্রোতাবন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্য বিশেষ শুভেচ্ছা। শুভেচ্ছা সব শ্রোতাবন্ধুদের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাত আবার আগামীকাল সকাল 7টায়। আকাশবাণী কৈলাসহর ভক্তিসুধা অনুষ্ঠানে এখন শুনুন ভক্তিগীতি, শিল্পী সুমন কল্যাণপুর।

সুমন কল্যাণপুরীর কণ্ঠে ভক্তি গীতি শুনলেন ভক্তি সুধা অনুষ্ঠানে আকাশবাণী কৈলাসহর। এখন সময় সকাল 7:24:45। সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও

আকাশবাণী, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত এবং জাপান যৌথ ঘোষণাপত্রে দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুপক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। জম্মু কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন এবং পর্তুগাল শেষ ষোলোয় পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এ প্রসঙ্গে তারা 2025-29 জুলাই রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। এছাড়াও গত বছরের 10ই নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা করেন তারা। এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। আল কায়দা, আইসিস, জৈশ ই মোহাম্মদ, লস্কর ই তৈবা সহ রাষ্ট্রসংঘ চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা।

সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত এবং জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকেই গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে, এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধি, নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, পরিবেশবান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালস এই পাঁচটি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার এবং বিধানসভায় যৌথভাবে আজ এবং আগামীকাল এই কর্মসূচি চলবে। বিধায়কদের ভূমিকা, প্রশ্নোত্তর ও অন্যান্য পরিষদীয় রীতিনীতি, বিল, আর্থিক কার্যপ্রণালী ও বাজেট প্রক্রিয়া, বিধায়কদের বিশেষাধিকার, নৈতিকতা এবং জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন সহ একাধিক কর্মসূচি থাকছে। লোকসভার সচিবালয় জানিয়েছে, সাংসদ, প্রিসাইডিং অফিসার এবং সংসদ বিষয়ক বিশেষজ্ঞরা নিজেদের মতামত ও অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন এই মঞ্চে। লোকসভার সচিবালয়, পার্লামেন্টারি রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি প্রাইডের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেই বিষয়ে মমতা ব্যানার্জি এবং বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের টানাপোড়েনের মধ্যেই দুই পক্ষকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, কোন পক্ষকে প্রকৃত তৃণমূল কংগ্রেসের মান্যতা দেওয়া হবে সে বিষয়ে নিজেদের সমর্থনে তথ্য দিতে বলা হয়েছে তাদের। আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে নথিপত্র সহ দুপক্ষকে বক্তব্য জানাতে বলেছে কমিশন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে মমতা ব্যানার্জি আগেই দলের জাতীয় কর্মসমিতি তালিকা জমা দিয়েছিলেন নির্বাচন কমিশনে। এরপর ঋতব্রতর শিবির পৃথক বৈঠক করে আলাদা জাতীয় কর্মসমিতি তৈরি করেন। তাদের পক্ষ থেকেও কমিশনকে চিঠি দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে দেশের বৈজ্ঞানিক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। কলকাতায় গতকাল জুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট বা প্রাণীর শ্রেণীবিন্যাস শীর্ষক সম্মেলনে সমাপ্তি অনুষ্ঠানে তিনি বলেন, একক কোনো প্রতিষ্ঠান সব সমস্যার সমাধান করতে পারে না। এক্ষেত্রে তাদের জ্ঞান, পরিকাঠামো ও দক্ষতা ভাগ করে নিয়ে দেশের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণে বাস্তবসম্মত সমাধান করতে হবে। জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং দূষণ বর্তমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম। বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এর সমাধান খুঁজে বের করতে হবে বলে মন্ত্রী জানান। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পাঁচটি বৈজ্ঞানিক প্রকাশনার উদ্বোধন করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরে পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। প্রথম ব্যাচের তীর্থযাত্রীরা গতকাল কড়া নিরাপত্তায় অনন্তনাগের নুনওয়ান এবং গান্দেরওয়াল জেলার বালতালে দুটি বেস ক্যাম্পে পৌঁছন। এই দলে মোট 4,822 জন পুণ্যার্থী রয়েছেন। যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসনের তরফে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। দুটি রুটে বিশ্রামের ব্যবস্থা, খাবারের স্টল, স্বাস্থ্য পরিষেবার সুবিধা রয়েছে। বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইন এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আজ ইরান যাচ্ছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব, দুদেশের মধ্যে ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগকে আরও জোরালো করবে। ভারতে বর্তমান নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম ইলাহি জানান, নিরাপত্তার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনেই

একবার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন না। থাইল্যান্ডের উত্তর পূর্বাঞ্চলীয় মুগদাহান অঞ্চলে একটি দুর্ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, 11 বছরের এক বালক একটি পিক আপ ট্রাক চালিয়ে 35 জনের তীর্থযাত্রীর দলটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান 5 সন্ন্যাসী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও 4 সন্ন্যাসীর মৃত্যু হয়। বর্তমানে 13 জন চিকিৎসাধীন। সিরিয়ার রাজধানী দামাস্কাসে একটি ক্যাফেতে বিস্ফোরণে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে, 20 জন আহত। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে ক্যাফেটি রাজধানীর হিজাজ এলাকায় প্যালেস অব জাস্টিস থেকে 100 মিটার দূরত্বে অবস্থিত। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ইউক্রেনের রাজধানী কিভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 27 জনের মৃত্যু হয়েছে, আহত 90 জন। আবাসিক ভবনসহ একাধিক পরিকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে, 30টি স্থানে এই হামলা চলেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত বুধবার রাতে ইউক্রেনের হামলার প্রত্যুত্তরেই তাদের এই আক্রমণ। এদিকে রাশিয়ার তৈল শোধনাগার সহ একাধিক পরিকাঠামো লক্ষ্য করে ইউক্রেনের হামলা অব্যাহত। এর জেরে রাশিয়ায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 ম্যাচে ক্রোয়েশিয়াকে 2-1 হারিয়ে শেষ 16-এ জায়গা করে নিয়েছে পর্তুগাল। 53 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে ইভান পেরিসিচ গোল করেন। এরপর 68 মিনিটে পর্তুগালের হয়ে পেনাল্টি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে পর্তুগালের হয়ে গঞ্জালো র্যামোস গোল করায় পর্তুগাল ম্যাচ জিতে যায়। অন্য খেলায় স্পেন অস্ট্রিয়াকে 3-0 হারিয়ে রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। স্পেনের হয়ে 36 ও 89 মিনিটে জোড়া গোল করেন মিকেল ওয়াজারওয়াল, 66 মিনিটে একটি গোল করেন পেড্রো পোরো। আগামী মঙ্গলবার স্পেন ও পর্তুগাল পরস্পরের মুখোমুখি হবে। অন্যদিকে রাউন্ড অফ 32-র অন্য ম্যাচে আজ মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 8:30। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে পরাজিত করে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আগামী রবিবার লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ব্যাডমিন্টনে কানাডা ওপেন সুপার 300 টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় পর্বে ভারতের তানিয়া হেমন্ত জাপানের রিকো গুঞ্জির কাছে 21-11, 21-11 ব্যবধানে পরাজিত হয়েছে। দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ভারতের কমনওয়েলথ পদকজয়ী আকর্ষি কাশ্যপও। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। সারাদেশের সঙ্গে রাজ্যেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন গ্রামীণ বা ভিভি জি রামজি আইন চালু হয়েছে। অন্ধ্রপ্রদেশে আয়োজিত অনুষ্ঠানে গতকাল এই প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, এই কর্মসূচির অধীনে কর্মসংস্থানের সময়কাল 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে। এদিকে আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, নতুন এই আইনের সুবিধাগুলি রাজ্যে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্রামগঞ্জে জেলাশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ভিভি জি রামজি প্রকল্পের সিপাহীজলা জেলাভিত্তিক অনুষ্ঠান। জনসম্মেলনে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধি নেত্রী সুপ্রিয়া দাশদত্ত। গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জনসম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। কোয়াই নতুন টাউন হলে আয়োজিত জনসম্মেলনে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায় প্রমুখ। এদিকে বিলনিয়া পুরাতন টাউন হলে আয়োজিত দক্ষিণ জেলাভিত্তিক জনসম্মেলনে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, মাইলাফ্রু মগ, স্বপ্না মজুমদার প্রমুখ। এছাড়া কৈলাসহরের শ্রীরামপুরে স্বামী বিবেকানন্দ ভবনে 19 জেলাভিত্তিক জনসম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দ্র দাস সহ অন্যান্যরা। এই উপলক্ষে অনুষ্ঠান প্রাঙ্গণে এসএইচজি দলগুলোর উৎপাদিত পণ্যের প্রদর্শনী মণ্ডল খোলা হয়। ভিভি জি রামজি আইনের বিভিন্ন দিক নিয়ে প্রদর্শনীর আয়োজনও করা হয়। কৃষিমন্ত্রী রতনলাল নাথ গণ্ডাতুইষা মহকুমার নারিকেল কুঞ্জে গতকাল আম উৎসবের উদ্বোধন করেছেন। তিনি বলেন, কৃষকদের জীবিকা শক্তিশালী করা এবং তাদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার গণ্ডাতুইষা মহকুমার আরও 342 কানি জমিতে আম চাষ সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। অরুণাচল

দেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেছেন, রাজ্য জুড়ে বন্যা বিধ্বস্ত এলাকাগুলোর সরজমিনে পরিস্থিতি মূল্যায়নের কাজ চলছে এবং এটি সম্পন্ন হলে কেন্দ্রীয় সরকারের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, SDRF এবং NDRF এর নিয়ম অনুযায়ী ত্রাণ সহায়তা প্রদান করা হবে। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং কিরেন রিজিজুর সঙ্গে বন্যা বিধ্বস্ত জেলাগুলি পর্যবেক্ষণের ফাঁকে গতকাল আকাশবাণীকে মুখ্যমন্ত্রী বলেন, মহাসড়ক সহ বড় ধরনের পরিকাঠামোগত ক্ষতির ক্ষেত্রে রাজ্যের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অতিরিক্ত সহায়তার প্রয়োজন হতে পারে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকিমি ব্লকের অধীন 18মুড়া ADC ভিলেজে গতকাল বিজেপি কৃষ্ণপুর মণ্ডল আয়োজিত জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি বলেন, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে শীঘ্রই 43 মাইল এলাকায় একগুচ্ছ পরিকাঠামো সহ অন্যান্য উদ্যোগ নেওয়া হচ্ছে। সমাধান সমারোহের আওতায় সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলাগুলোর জন্য আগামী 21 থেকে 23 আগস্ট বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব গতকাল আকাশবাণীকে জানিয়েছেন, মামলার উভয় পক্ষের পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে এই বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত রাজ্যে 181টি মামলা সমঝোতার জন্য সুপ্রিম কোর্ট থেকে আইনসেবা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। রাজ্য গোয়েন্দা বিভাগ বা DRI, আসাম রাইফেলস এবং রেল পুলিশ রেল সুরক্ষা বাহিনীর জওয়ানদের সহায়তায় গতকাল আগরতলায় পণ্যবাহী ট্রেন থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে। DRI এর এক আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া কফ সিরাপের বাজার মূল্য প্রায় 6,54,00,000 টাকা। এই ঘটনায় খোয়াই জেলার একটি বেসরকারি সংস্থার ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। সমাজশিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিংকু রায় বলেছেন, নেশামুক্ত ত্রিপুরা গঠনে রাজ্য সরকার সক্রিয়তার সঙ্গে কাজ করছে। আগরতলা টাউন হলে গতকাল আন্তর্জাতিক নেশা বিরোধী ও অবৈধ পাচার বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আইন বা সাজা দিয়ে নেশার বিরুদ্ধে লড়াই করার চেয়ে সামাজিক সচেতনতা বেশি গুরুত্বপূর্ণ। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 শেষ দুটি ম্যাচে স্পেন 3-0 ব্যবধানে অস্ট্রিয়াকে এবং পর্তুগাল 2-1 ব্যবধানে ক্রোয়েশিয়াকে পরাজিত করে পরবর্তী পর্বে উন্নীত হয়েছে। রাউন্ড অফ 16 কোয়ালিফাই করার পর এই বিজয়ী দল দুটি আগামী ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ ভারতীয় সময় সকাল 8:30 সুইজারল্যান্ড ও আলজেরিয়ার মধ্যকার পরবর্তী ম্যাচটি রয়েছে। নাগাল্যান্ডের প্যারাঅলিম্পিয়ান হোকাতো হোতেঝো সেমা পুরুষদের শর্টপাট F57 ক্যাটাগরিতে বিশ্বের 1 স্থানে উঠে এসেছেন। সর্বশেষ বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স র্যাঙ্কিং অনুসারে আসাম রাইফেলসের সুবেদার হোকাতো হোতেঝো সেমা এই সাফল্য অর্জন করেছেন। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় উত্তর ও ধলাই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা ককতুমা পরি ও বিপর্ণাদেব বর্মা ভারতে জাপান মিয়া রাংথং তৈ সাক্ষাম নাইমথাং বিথি স্নামখর তৈ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট নখবই জুদা জুদা দেখিল কক খালাইমা ও মুংসৈর লাইখা দিল্লি কতালো ভারত জাপান কথাজাক রাংথং ফুরামো মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদী জাপানি মন্ত্রীবক্রক সানায়া তাকাই চিবাই বখাকনি কক লামসালাইমা ও আচুখা মন্ত্রীবক্রক সাকা ভারত হায়ুংনি দশ হাজার রাংথং তৈ থাই রং বিশি হাকতনি জিডিপি বাংমারি অংখা স্নি দশমিক স্নি বসাকা স্নাম ফিরজাক তৈ বানিয়া লাইতেসা খ্লাইজাক মাবাই বিশিক ব্রী জয়াউই জাপানি বানিয়ানি বাকে যত্তনি কাহামকুক থাই অঙ্গে বাচাখা ভারত কেন্দ্রনি কামি হামক্রাইতে হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান মিয়া অন্ধ্রপ্রদেশনি তিরুপতি হাঙ্কর ভিবিজি রামজি কামি কেরং নই সাই নই জিবানো চেঙ্গেরেখা পান্ডা মন্ত্রী অক্রায়ন চন্দ্রবাবু নাইডুবো মানজাখা পান্ডা কক নারকমাবো বসাকা তাংবুতাংনি বিশিং কামিনি তাং সামুং বাই গদাল জাগরকনি সালছাড়ানি সামুং বাংরবই সালছাড়া নই জিবা খ্লাইজাখা তাকলাই বিশি কেন্দ্র হাপাং খক সুকু চিবা সাই দগ্রা রাজাগ্রাং গোসিমুং রেখা ইয়াঙ্গ হাস্তে অবমিয়া জুদা জুদা হাঙ্কর সংসারজাক পান্ডা তিরুপতি হাঙ্করনি পান্ডানো দাদাক সিদাক ফুনুকজাখা আগরতলা নজরুল কলাক্ষেত্র ও সংসারজাক হাস্তে বেরেমনি পান্ডা ও হদা হামক্রাইতে হদা রিংমন্ত্রী টিঙ্কু রায়সাকা হামচাজাক ভারত নই সাইব্রী চিসনি নাহার মুংন সুপুংনানো নাহারে অকেরং নাংমানি বারজা ইয়াসাগানে কতাল অকেরংনি শেপন হাস্তেনি শেপমাননাই রক্তেথানি সগৈ রানানো হাস্তে হাপাংনি নাহার মং বিশ্রামগঞ্জনি হাঙ্কর নাইকল ফাং হাবা নগব সংসারজাখা ভিবিজি রামজি তাংবুতাংনি সিপাহীজলা হাঙ্কর বেরেমনি কুথুমলাইম।

আর মানজাখা সিপাহী জলা জিলা পরিষদ নি কাসকুজক সুপ্রিয়া দাস দত্ত গুমতি হাঙ্কর নাইকল ফাংনি চেতন বাই সংসারজাক লুকুথুমো মানজাখা হাস্তে বিধানসভা নি স্পিকার রামপদ্ম জমাতিয়া বসাকা ও তাংবতাং চেংজাকমা বাই হাস্তে নি তাং সামুং বাই গদাল জাগ্রক রাংথং তুই হামক্রাই এঙ্গানো খোয়াই কতাল টাউন হল সংসারজাক লুকুথুমো মানজাখা বিধানসভা নি চিফ হুইপ কল্যাণী রায় জেলা পরিষদ নি কাসকুজক অর্পণা সিংহ রায় হাঙ্কর নাইকল ফাং রাজাত পান্ত ইয়াঙ্গ বিলোনিয়া কচাম টাউন হল সংসারজাক সালগ্রা হাঙ্কর বেরামনি লুকুথুমো মানজাখা তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এমএলএ প্রমোদ রিয়াং মাইলাফ্রু মক স্বপ্না মজুমদার আকর্ষণ কৈলাসহর নি শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ ভবনব উনকোটি হাঙ্কর বেরামনি লুকুথুম পান্ডা সংসারজাখা আর মানজাখা হাঙ্কর নাইকল ফাং মেগাজৈন উনকোটি হাঙ্কর নি ইয়াক চৌকাসকু অক্রা সন্তোষধর আকর্ষণ অরুণাচল প্রদেশ নি মন্ত্রী অক্রা প্রেমাখান্ডু শাখা হাস্তে গনাঙ্গই তুই লম্মা তংহালক দেরা যাক আমচাই রকনি তংহালক চেরি নাইমুংনি সামুং তাংজাগৈ তঙ্গো অ সামুং পাইমাইয়াগুলো কেন্দ্র হাপাংনি থানে সবাই শুক্রবৈ কাংবলাই জমা রাজাগানো এস ডি আর এফ তৈ এন ডি আর এফ নি রায়দানরগৈ চুবাচু ইয়াফার জাগানো কেন্দ্রনি মন্ত্রী

0: সং অরুণাচল প্রদেশ নি মন্ত্রী অক্রা প্রেমাখান্ডু সাকা হাস্তে গনাঙ্গই তুই লম্মা তংহালগ দেরাজাক আমচাই রকনি তংহালক জেরি নাইমুংনি সামুং তাঙ্গজাগৈ তঙ্গো অ সামুং পাইমাইয়াগুলো কেন্দ্র হাপাংনি থানে সুবাই শুক্রুবৈ কাংলাই জমা রাজাগানো এস ডি আর এফ তৈ এন ডি আর এফ নি রায়দানর গৈ চুবাচু ইয়াফার জাগানো কেন্দ্রনি মন্ত্রী শিবরাজ সিং চৌহান তৈ কিরেন রিজিজুবাই তুই লম্মা তংহালক নতুয়ই চেরি নাইমানি কক সালাইমুং ইয়াগুলো মন্ত্রী অক্রা সাকা লাহার কতর নখবই কতর তাং বেখরেব দেরামুং অংমানি দেখিল হাস্তেনি বাগৈ কেন্দ্র হাপাংনি থানে ইয়াকবারা চুপাচু নাঙ্গই মানো লুকুরকনি সানমুংতেই নাংকুক মানো যতনি সাকাবতনি হামক্রাইনি ওয়ানসক তাংনাহারৈ তঙ্গহুনি সাকা তিপ্রাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা মিয়া তেলিয়ামুরা আথারো মুরা এডিসি ভিলেজনি বিজেপি কৃষ্ণপুর মন্ডলনি চেতনবাই সংসারজাক পান্ডাব অকগ্ন সাকাব বসাকা এমএলএ হামক্রাই তহবিলনি রাংবাই দায়িত্ব ন ৩৩ মাইলনি সিমি ত্রিপুরা বস্তি জরা লামাস নামুংনি সামুং জেংজাগানো ও আমজায়ও কাইসা শ্রৃঙ্গাই রকনি হোস্টেল বোস নামজাগানো আবনি লগি লগি চেংফেরাংনি সেপ ফারমুং তংসকনাই সেপ কাহামনি বাগৈ মুঙ্গিয়া কামি আমজায়ও কাইসা সাব স্টেশন নামনানি চেতনব নাহারজাগৈ তঙ্গহুনি হুকবার হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ মিয়া গন্ডা তৈসা বকাক্সিনী নারিকেল কুঞ্জাও সংসারজাক নখা সালনী থাইচুক্তেন চেঙ্গে রেখা পান্ডানো চেঙ্গি বসাকা হুকবার খ্লাইনে রকনি আজিমুং ক্রাক খ্লাইনানো নাহারৈ তে আজিমুং বাংরানো নাহারৈ হাস্তে হাপাং গন্ডা তৈসা বকাক্সেও তেই ব কানিক থামরা ব্রৈচিনৈ থাইও থাইচুক হুকবার ফুয়ারনানী ককচংমুং নাহারকা ফুটবল হায়ুং কাপনি রাউন্ড অফ থার্টি টু নি পাই থাকি ম্যাচ স্পেন থাম বুকসা গোলনি ফেরবাই অস্ট্রিয়ানো তৈ পর্তুগাল নই সা গোলনি ফেরবাই ক্রোয়েশিয়ানো ম্যাচেনখা রাউন্ড অফ সিক্সটিন কোয়ালিফাই এংমানী ইয়াগুলো কপ্লাই এংজাক অ বদল দল নই তৈ কাইসা ম্যাচ বাতাইলায়ানো ভারতনি জরানোর গই তিনি ফুং দামচার সতি থামচি সুইজারল্যান্ড তৈ আলজেরিয়া থংলায়ানো নাগাল্যান্ডনি প্যারা অলিম্পিয়ান্ড হোকাতো হতো জে সেমা চ্লারকনি শর্টপাট F57 ক্যাটাগরি ও হায়ুংনি পুইলা থায় কাসাই ফাইকা পাইথাক হায়ুং প্যারা অ্যাথলেটিক্স র্যাঙ্কিং নরগৈ আসাম রাইফেলসনি সুবেদার হোকাতো হতেজু শ্যামা অ থাই মানখা তাবুক নবর তিবারনি ককতমা বসকাং দামনি চিব্রিয় সালচিতে ধলাই হাঙ্কর ফেরাঙ্ক গৈ কবাঙ্কে ওয়াতে ওয়াউই মানো হনই হজাক মংরেখা নবর তিবার নাইখুং তিনি দিবর জরা নখা মনাকজাক তঙ্গানো ফেরাঙ্ক গৈ কিজাসক ওয়াতে ওয়াউই মানো হনই হজাক মং রেজাখা তিনি সালনি তুংমারি সাকাও থামচিবা ডিগ্রি তে খামাবো নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈ মানো তিনি আইচুক খামানি তুংমারি তংখা নৈচিসনি ডিগ্রি সেলসিয়াস ককব্রকবাই ককতুমা পরিমং তাবুক জড়াতে অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীচি বাব
1: কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। রবীন্দ্রসঙ্গীত প্রথম শিল্পী সাগর সেন।

চিন্ময় চট্টোপাধ্যায়ের গাওয়া এ গানের সাথে শেষ হলো রবীন্দ্রসঙ্গীতের এই অনুষ্ঠানটি। আকাশবাণী কৈলাসহর, এখন দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হচ্ছে হিন্দি ও ইংরেজি প্রভাতী সংবাদ। এরপর উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে শিলং কেন্দ্র।

এতক্ষণ শুনলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। স্টুডিও করতে সময় সকাল 10:59 হয় 45 সেকেন্ড। শ্রোতা বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে লাইভ ফোন ইন সুরের ভেলা। আকাশবাণী কৈলাসহর শুরু হচ্ছে লাইভ ফোন ইন সুরের ভেলা। বন্ধুরা,

এই সময়টাতে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন, কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে আমন্ত্রণ আজকের সুরের বেলাতে। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর আপনাদের ভালো থাকা আমাদের প্রত্যাশা। তো আপনাদের এই ভালো লাগা ভালো থাকা সময়গুলোকে আরও প্রাণবন্ত করে দিতে হাজির হলাম আজকের আসরে। তো সবাই হাতে ফোন নিন এবং ডায়াল করুন 03824295192, এই নম্বরে শুনুন পছন্দের গান।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
0: নমস্কার নমস্কার নমস্কার,
1: নমস্কার।
0: যাই হোক আপনাকে পেয়ে গেলাম, সত্যি ভালো লাগছে। আর প্রথমে বলেছি যে আমার পরিচয়টা দিয়ে দিন, ঠিকানাটা। আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের ত্রিবেণী জেলা থেকে। প্রথমে আপনাকে নমস্কার জানাই, আর এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাসহর শুনছেন সবাইকে নমস্কার।
1: ধন্যবাদ।
0: সত্যি ভালো লাগছে, প্রথম কল আমি পেয়ে গেছি, আর আপনি অনুষ্ঠানে আসলে সত্যি একটু মানে উৎসাহের সাথে কিন্তু তাই করি, ভালো লাগে আপনার সঙ্গে কথা বলতে বা প্রসেনজিৎটার সঙ্গে কথা বলতে ভালো লাগে, অন্য বিষয় নিয়ে আলোচনা করা যায়। গতকাল প্রসেনজিৎ এসে গিয়ে অনেক কথা বলছে। নুরদা,
1: হ্যাঁ বলুন।
0: আজকে আমাকে একটি গান শুনিয়ে যে দেবেন, একটি গান, ছবির নাম হচ্ছে সুজন সখী। সব সখী দিয়ে পার করিছি নেবো আনা আনা, তোমার বেলায় নেবো সখী নেবো কানের শোনা, পাওয়া যায় কি? আর বিশেষ করে প্রথমে আমি আজকে শ্রোতাদের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চাই। দেখুন, যেমন আজকে হচ্ছে 3 জুলাই, প্রতি বছর আমরা 3 জুলাই মানে সেটি পালন করি একটি দিবস, প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস, যাতে আমরা প্লাস্টিক ব্যাগের ব্যবহার না করি, কাপড়ের ব্যাগের ব্যবহার করি। আসলে দেখুন, প্লাস্টিক তলে বর্জন করি সবুজ পৃথিবী গড়ে তুলি, ব্যবহার করো কাপড়ের থলি, পৃথিবী হবে আলোকময়। আসলে দেখুন, প্লাস্টিক ব্যাগ এমন একটি দূষিত, আমরা যখন হয়তো বা বাজারে যাই প্রায় সময়, কিন্তু আমরা গিয়ে কি করি, অনেক সময় কিন্তু হাতে ব্যাগ নিয়ে যাই না, শুধু খালি হাতে যাই, তারপর বাজার টাজার করার পর কিছু জিনিসপত্র আমরা হয়তো বা ব্যাগের প্রয়োজন হয়, তখন চট করে আমরা ভুসিমালের দোকান থেকে মানে মুদিখানা দোকান থেকে আমরা কিনে নেই ক্যারি ব্যাগ, তার মধ্যে ঢুকিয়ে দিই জিনিসপত্র। বাড়িতে আনার পর যে জিনিসপত্র দেখে সেই প্লাস্টিকের ক্যারি ব্যাগটা যেখানে সেখানে আমরা ফেলে দিই। হাতে দেখুন, মাটি দূষিত কত, জল দূষিত। আজকে আমরা যদি সেটা মাঠের মধ্যে ফেলে দিই, তাতে যেমন গবাদি পশু বা বিভিন্ন পশু পক্ষীরা রয়েছে খেতে আসছে, ওরা কিন্তু খেয়ে নেয়, তাতে তাদেরও মানে শরীর মানে শরীরের পক্ষে অনেক ক্ষতি। সব কিছু বুঝতে হবে, যেহেতু আমরা মানুষ শ্রেষ্ঠ জীব। আসলে বাড়িতে যদি হয়তো বা মাটিতে কিছু রোপণ করতে হয়, তখন দেখুন আমরা মাটি খনন করতে পারছি না ঠিকঠাকভাবে, তারপর ঠিকঠাকভাবে একটি গর্তও করতে পারছি না। এই প্লাস্টিকের তো মানে দূষণ বস্তু,
1: একদম
0: মাটি দূষিত করে ফেলে, তারপর সেটা অনেক ক্ষতিকর, সেটা কিন্তু পচেই না গলেই না, অনেক জমিয়ে কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেন, তাতে কিন্তু আরো খারাপ, পরিবেশ দূষিত হয়ে যায়, তাতে কিন্তু আমাদের সবার রোগ হয়ে যায়। ঠিক আছে, নুরদা একটু বললাম শ্রোতাদের উদ্দেশ্যে, আপনার তো নিশ্চয়ই
1: অনেক সুন্দর কথা বলেছেন,
0: বুঝতে পেরেছেন, আপনি আমাকে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আর এই মুহূর্তে যাদেরকে নিয়ে গান শুনবো, প্রথমে তো রয়েছেন অনুপদা জহর দা, আশুতোষ দা, তারপর রয়েছেন মিথুন চক্রবর্তী, তারপর অম্বারিকা ভট্টাচার্য, সুতপা ভট্টাচার্য, সঙ্গীতা বুধি, লালন বরানি, পশ্চিমবঙ্গ থেকে খুব ভালো একজন শ্রোতা বন্ধু, সত্যি লালনবাবুকে অনুষ্ঠান দেখার জন্য অনুরোধ করছি। আর বাদল।

0: বাদল বাবু শুনছেন, আর যারা অনুষ্ঠান শুনি সজল বাবু, সজল বাবু খুব ভালো কথা উঠা বলেন, ভালো লাগে শুনতে। আমি রঞ্জন কাকু, রঞ্জন কাকু আপনি অনুষ্ঠানে ঢুকুন, আসুন, আপনি কথা বলবেন, ভালো লাগবে। আর ঠিক আছে দাদা, ভালো থাকবেন।
1: হ্যাঁ, আপনি ভালো থাকবেন, নমস্কার।
0: কথা বলেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন, শরীরের প্রতি আপনি
1: ধন্যবাদ।

0: নমস্কার দাদাভাই,
1: নমস্কার।
0: আমি কুমারঘাট থেকে বুলটি দাস। দাদাভাই, আমি একটি রবি ঠাকুরের গান শুনবো, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ।
1: দেখছি
0: হবে দাদাভাই?
1: হবে।
0: এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো দাদাভাই, আপনিও শুনবেন।
1: ঠিক আছে,
0: নমস্কার দাদাভাই, ভালো থাকবেন।
1: নমস্কার, আপনি ভালো থাকবেন।

0: নমস্কার দাদা।
1: নমস্কার,
0: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
1: কেমন আছেন?
0: ভালো লাগছে আপনি এসেছেন আজকে। আপনি ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
0: শ্যামজিদার কলটা ছিল প্রথম, তারপর বুল্টিভন, তারপর আমি। যাই হোক, আগে গানের কথাটা বলে ফেলি। দেখুন, সুরের বেলা আর কুমার শানুর গান হবে না, সেটা তো হতেই পারে না। আজকে শানুদার বিখ্যাত একখানা গান শুনবো। শানুদার একখানা বিখ্যাত অ্যালবাম রয়েছে আধুনিক গানের, অ্যালবামের নাম হচ্ছে আমার প্রিয় গান। এই অ্যালবামটা 1992 রিলিজ হয়েছে। সে অ্যালবাম থেকে এই গানটি শুনিয়ে দিন। গানটা হচ্ছে নাইবা ঘুমালে প্রিয়।
1: আবার বলুন তো।
0: নাইবা ঘুমালে প্রিয়, রজনী এখনো বাকি, এরকম এই গানটা। পেয়েছেন দাদা? ধন্যবাদ। আর এই গানটির রাইটার হচ্ছেন প্রণব রায়, আর দুর্দান্ত সুর দিয়েছেন সুবল দাশগুপ্ত, আর শানুদা তো অবশ্যই গিয়েছেন গানটা। আর শুনেছি আমাদের প্রেমজিৎ দাদার কথা, খুব সুন্দর আলোকপাত করেছেন। আসলে ওনার সঙ্গে এমন একটা সম্পর্ক গড়ে উঠেছে, সেটা রেডিওর মাধ্যমে, মানে ব্লাড রিলেশন থেকেও বেশি, এরকম মনে হয় আর। উনিও আমাদের বাড়িতে এসেছেন, আমিও ওনাদের বাড়িতে গেছি। তো আমি, উনি যতটুকু আদর আপ্যায়ন করেছেন ততটুকু কিন্তু আমি পারিনি। কিন্তু ওনাদের বাড়ির থেকে ফেরার সময় মনটা

0: খারাপ হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল মূল্যবান কি যেন রেখে এসেছি, এরকম মনে হচ্ছিল। যাই
1: হোক,
0: আজকে আমি এই গানটা আপনাকে নিয়ে শুনবো। লালন ভাই, বাদল ভাই, আমাদের আকাশবাণী কৈলাসহরের বরিষ্ঠ শ্রোতা নিরঞ্জন গোস্বামী মহাশয়, জহরলাল বমন বর্মন মহাশয়, প্রেমজিৎ দাদা, আর রয়েছেন বুল্টি ভুন, অবিনাশ তেলি, বরুণ ভাই, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে।
1: ঠিক আছে, শুনতে থাকুন গান, যাচ্ছে, ভালো থাকবেন, নমস্কার।

0: স্যার, আমি আজকে একটা শ্যামা সঙ্গীত শুনবো কুমার শানুর কণ্ঠে। যে কোনো একটা শ্যামা সঙ্গীত শুনিয়ে দিলে হবে।
1: আচ্ছা,
0: বন্ধুদের নাম বলছি যাদের নিয়ে শুনতে চাই। বিশ্বজিৎ দেবনাথ, প্রেমজিৎ চক্রবর্তী, অনুপ কুমার ভট্টাচার্য, আর এই মুহূর্তে তারা আগের বাণী ক্লাসে শুনছেন, তাদের সবাইকে নিয়ে শুনতে চাই, তার সাথে আপনি শুনবেন।
1: ঠিক আছে, ভালো থাকবেন, পাঠিয়ে দিচ্ছি আপনার গান, শুনতে থাকুন।
0: ঠিক আছে স্যার, নমস্কার।
1: নমস্কার।

0: হ্যালো, নমস্কার স্যার, আমি রাবিন সুস আপনার সাথে কথা বলছি।
1: হুম নমস্কার।
0: আজকে একটা গাঙ্গুলি বিহারী ভুক্তভোগী কানে লাইন্স উঠা হচ্ছে, কানে লাইন্স উঠা হচ্ছে।

0: রামন মঠ, জোনানী মঠ।
1: কি বলছেন বুঝতে পারিনি।
0: গানের লাইন সরটা হয়েছে ব্রাহ্মণ মঠ, জোনানী মঠ। ধারে নিয়ে শুনবো গান গানি, প্রথম শুনবেন আপনি সমকে শুনবেন অভিনেত্রী দাদা, চিত্রকার রাজবোধ, খোলা শুনবেন বাসুদেবনাথ দাদা, শুনবেন বরুণ সুত্র দত্ত, কমল বসু শুনবেন নিরঞ্জন যাদব।
1: আচ্ছা, গণেশ শিল্পী কে বলতে পারবেন?
0: শুনছে
1: গণেশ শিল্পী কে বলতে পারবেন?
0: আমি অ্যালবামে শুনছিলাম।
1: গানের লাইনটা আমি বুঝতে পারিনি আপনার।
0: ব্রাহ্মণ মঠ, জোনানী মঠ, গানের কথা। ভক্তি গীতে

0: ঠিক আছে,
1: কবে এখান টিশার্ট?
0: দেখছি। ঠিক আছে, ভালো থাকবেন।
1: হ্যাঁ, যাবি?
0: নমস্কার।
1: সবাই কাল

0: হ্যালো,
1: হ্যাঁ, শৈবলা থেকে বলছি।
0: নমস্কার নেবেন।
1: হ্যাঁ, নমস্কার।
0: আমি কোথাও বলছি, কাছাড় জেলা থেকে জওহরলাল বর্মন।
1: হুম হুম
0: ভালো আছেন তো স্যার?
1: হ্যাঁ হ্যাঁ,
0: আপনি?
1: আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: বেশ ভালোই আছি স্যার, আর আপনাকে পেয়েছি বেশ ভালো হয়ে গেছে।
1: আচ্ছা,
0: আর আপনার সাথে কথা বললে সত্যি মনটা করে ভালো হয়ে যায়। আজ আমাকে মহান গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর লেখা একটি গান শুনিয়ে দেবেন। স্বর্ণযুগের সেই বাংলা গানগুলো যতবারই শুনি কিছুতেই যেন তৃপ্তি মিটে না, শুধু শুনতেই ইচ্ছে হয়। সেই গানটি শুনিয়ে দেবেন। আর সেই গানটি শুনতে চাচ্ছি। হ্যালো,
1: বলুন, গানটা বলুন।
0: অন্তরা চৌধুরীর কণ্ঠে,
1: গানের লাইনটা
0: শুধু
1: বলুন।
0: তোমার জন্যে, শুধু তোমার জন্যে সুর ও তাল বেঁধেছি সেই গানটি। স্বর্ণযুগের সেই বাংলা গানগুলো যারা রীতিমতো শৈশব থেকে যৌবন পেরিয়ে বার্ধক্যের দোর গোড়াতে দাঁড়িয়ে রয়েছেন, তাদের কাছে কিন্তু সবকিছু হারিয়ে যাওয়ার মধ্যেও সলিল চৌধুরীর সেই সৃষ্টি করা গানগুলো বিশেষভাবে গ্রহণযোগ্য। তাই ভাবছি আজ সেই গানটি শুনবো সবাইকে নিয়ে। পেয়েছেন?
1: হবে,
0: হ্যাঁ, শুধু তোমারই জন্য সুর ও তাল বেঁধেছে। তো সেই গানটি শুনিয়ে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনা করছি। নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো দাদা, নমস্কার।
1: নমস্কার।
0: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
1: কেমন আছেন?
0: হ্যাঁ, ভালো আছি দাদা, আপনি ভালো আছেন?
1: তো
0: দাদা, আজকে একটা গান, শিল্পী হচ্ছেন শুভমিতা, আধুনিক গান, আর গানটা হচ্ছে বৃষ্টি পায়ে পায়ে। এই গানটা কি হবে?
1: দেখছি।
0: আচ্ছা, এই গানটা তাদেরকে নিয়ে শুনবো। আমার সঙ্গে আছেন বাদল খটিয়াল, দেবজিৎ দাস, প্রেমজিৎ চক্রবর্তী, শুভ্রা ভট্টাচার্য, তাই কণিকা দিদি ভাই আছেন, এবং সঙ্গীতা দিদি ভাই আছেন, আশুতোষ দেবনাথ আছেন, এবং অনুপ, এবং এই মধ্যে যারা শুনছেন সকল বন্ধুদের নিয়ে শুনবো।
1: আচ্ছা আচ্ছা,
0: ঠিক আছে, নমস্কার দাদা।
1: হ্যাঁ নমস্কার। আপনি ভালো থাকবেন, পাঠিয়ে দিচ্ছি গান, শুনতে থাকুন।

0: হ্যালো
1: হ্যাঁ, সুব্রত
0: হ্যালো
1: থেকে বলছি।
0: হ্যালো, আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য। আশা করি ভালোই আছেন।
1: হ্যাঁ, ভালো আছি।
0: তার সাথে কথা বলছি নিশ্চয়ই নুরদা, তাই না? তো আজকে অনেক কষ্ট করে পেয়েছি আপনাকে, অনেক ট্রাই করেছি, অবশ্যই মিলে গেল। আর আজ যে গানটা শুনতে চাই, ত্রয়ী ছবিতে একটা গান আছে না, জানা ও জানা ওতে চলেছি, এরকম গানটা। আর এই গানটা যাদের নিয়ে শুনতে চাইছি, বিশেষ করে আমার বিশ্বজিৎ ভাই শুনবে, প্রেমজিৎ বাবু আছেন, মিঠুন চক্রবর্তী, তারপর নাসির ভাই, সজল দাস, সজল মালাকার, কার্তিক মালাকার, তারপর দেবজিৎ দাস, আর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। আর এই মুহূর্তে যারা রেডিওর পাশে আছেন সবার জন্য রইল এই ত্রয়ী ছবির গানটা। তো ভালো থাকুন নুরদা, ভালো রাখুন, নমস্কার।
1: আপনি ভালো থাকবেন, পাঠিয়ে দিচ্ছি গান, শুনতে থাকুন।
0: নমস্কার
1: নমস্কার।

0: হ্যালো,
1: নমস্কার বিজয়ন।
0: নমস্কার।
1: আমি কৈলাসর চণ্ডীপুর থেকে বরুণ সত্যদার বলছি।
0: কেমন আছেন বলুন।
1: দাদা ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, মোটামুটি ভালো আছি।
1: তো দাদা, আপনি তো গান শুনবো পরীক্ষিত বলার কণ্ঠে। গানের লাইনটা না হলো চলে যেতে হবে সকল ছেড়ে, আর আমি যাদের নিয়ে শুনবো প্রথমত রয়েছেন খুব সঙ্গীত প্রিয়, ওনার নাম হলো দাদা আশুতোষ দেবনাথ, গুরুজি সঙ্গীতা দেবনাথ, আর পিন্টু সিনহা, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো দাদা। আপনাদের শুনবো
0: ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি গান।
1: নমস্কার।
0: হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
0: আমি দক্ষিণবঙ্গ হাওড়া জেলা মহাকালীতে অফিস আইজ বলছি।
1: কেমন আছেন?
0: ভালো আছেন তো?
1: হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমাকে আমাকে অন্তরে ভালোবাসার ছবি গান তো হয়, তোমার আমার ভালোবাসা, লতা মঞ্জিশকর।
1: আচ্ছা দেখছি। কেমন আছেন বলুন।
0: অন্তর অন্তরের ভালোবাসা।
1: হুম হুম হবে তো। আপনি কেমন আছেন বলুন।
0: হ্যাঁ
1: আপনি কেমন আছেন?
0: আমি বুঝাচ্ছি।
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে, গান যাচ্ছে, শুনতে থাকুন।
0: ঠিক আছে, ভালো থাকবেন।

শ্রোতাবন্ধুরা, গানে গানে আমরা আসরের শেষ প্রান্তে দাঁড়িয়ে তো বিদায় নিতে হচ্ছে। যেতে যেতে আবারও সবাইকে অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা জানিয়ে সবার সুস্থতা এবং ভালো থাকার প্রত্যাশায় আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। এতক্ষণ শুনছিলেন লাইভ ফোন ইন সুরের বেলা, আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 শুনবেন অতুল প্রসাদের গান। শিল্পীরা হলেন মিতা হক এবং শাহানা দেবী। নজরুল।

পরবর্তী 12:30 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আসর সাজানো হয়েছে ধীরেন্দ্রচন্দ্র মিত্র, পূরবী দত্ত, সতীনাথ মুখোপাধ্যায়, অজয় চক্রবর্তী এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:05। ছায়াগীতের চিত্রমালা অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে আজ শুনবেন লোকের ছবি, ছবির গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শিল্পীরা হলেন মিকা সিং, সুনন্দা শর্মা, টনি কাকর, নেহা কাকর, করণ সেম্বি, তুলসী কুমার, অখিল, ধরণী বনশালী। আকাশবাণী কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ সম্প্রচারিত হবে 1:30। 1:40 শুনবেন আধুনিক গান। শিল্পী পায়েল এবং রূপঙ্কর। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 2:15 শুনবেন বাংলা ছবির গান। অনুষ্ঠানে আজ লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনবেন দীপ জ্বেলে যাই, রক্ত রাগ, মণিহার ও দ্বিতীয়া এবং আরাধনা ছবির গান। 2:30 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে শুনবেন বেলা 3:05। 3:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে সন্ধ্যা 6:00 ঘর গৃহস্থী, 7:00 আগরতলা কেন্দ্রের কক পরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। ৭:35 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 7:45 এবং 7:55 পর্যায়ক্রমে শুনবেন আগরতলা কেন্দ্রের কক পরক স্থানীয় বাংলা সংবাদ। 8:05 হ্যালো ডক্টর, 8:30 গোলমোহর। অনুষ্ঠানে শুনবেন প্রেম বাই চান্স ছবির গান। শিল্পীরা হলেন শান, শ্রেয়া ঘোষাল, রূপঙ্কর, শুভমিতা, জজু, স্বাগত মুখার্জি, অর্কা, শিলাজিৎ, প্রতীক এবং ঐন্দ্রিলা। ৯:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে 9:15 মিশ্র গানের আসর। আসরে শুনবেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, তাপস বসুনিয়ার কণ্ঠে লোকগীতি, উষা হতপের কণ্ঠে শান ছবির গান এবং মোহাম্মদ রফির কণ্ঠে শুনবেন শান ছবির গান। 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 10:00 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন কাওয়ালি। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ 10:20। 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শ্রোতাবন্ধুরা শুনলেন অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কৈলাসহর।

শাহানা দেবীর কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। শ্রোতা বন্ধুরা, শেষ হল অতুল প্রসাদের গানের আসর আকাশবাণী কৈলাস শহর। এবারে শুনবেন নজরুল গীতি, প্রথম শিল্পী ধীরেন্দ্র চন্দ্র মিত্রা।

0: 1941।
1: যেমন প্রকৃতির রূপ ধরা পড়েছে কিংবা ভক্তিরসে নৈবেদ্য নিবেদিত হয়েছে, তেমনই
2: অজয় চক্রবর্তীর পর এবারে শিল্পী আরতি মুখোপাধ্যায়।

দীপালি তালুকদারের কণ্ঠে শ্রোতা বন্ধুরা, শেষ হল নজরুল গীতির আসর আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে। স্টুডিও গড়িতে সময় বেলা 12:59 হয়ে 40 সেকেন্ড। অল্প কিছুক্ষণের মধ্যেই রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

কন্ডিশনলেন তুলসী কুমারের কণ্ঠে। এবারে অখিল এবং ধরণী বনুশালী এর যুগল কণ্ঠে শুনবেন লোকে চাপে ছবির গান।

শ্রোতা বন্ধুরা, কুন পাসিনা ছবির গান শুনলেন। এরই সাথে শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সম মনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও গুজরাট সফর করবেন। বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা। পশ্চিমবঙ্গ বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করে বললেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। পাকিস্তানে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 40 জনের মৃত্যু, আহত 8। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলায় মানবিক সহায়তার পরিমাণ বাড়িয়েছে ভারত। ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,595। ফিফা বিশ্বকাপ ফুটবল রাউন্ড অফ 32 ম্যাচে সুইজারল্যান্ড 2-0 গোলে আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় আজ অস্ট্রেলিয়া মিশরের মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকায়চি সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যৌথ বিবৃতিতে দুই নেতা গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পায়েলগামে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান। এই প্রসঙ্গে তারা 2025-29 জুলাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নজরদারি দলের রিপোর্টের কথাও উল্লেখ করেন। এছাড়া গত বছরের 10 নভেম্বর দিল্লির লালকেল্লায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনারও নিন্দা করেন। তারা এই সমস্ত ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয় আলকায়দা, আইসিস, জেইসি মোহাম্মদ, লস্করে তৈবা সহ রাষ্ট্রসংঘের চিহ্নিত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে একমত হয়েছেন দুই নেতা। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সম মনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন দুই প্রধানমন্ত্রী। কোয়াড গঠন কাঠামোর আওতায় গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতির বিষয়ে তারা সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার জন্য আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির সুসংহত পদক্ষেপ নেওয়া উচিত বলে উভয় নেতাই মত ব্যক্ত করেছেন। ভারত এবং জাপান দুদেশের বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মূল ভিত্তি হিসেবে অর্থনৈতিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত এক যৌথ ঘোষণাপত্রে উভয় দেশ জানিয়েছে এক্ষেত্রে পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন স্বার্থ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুদেশের সমৃদ্ধ নিরাপত্তা এবং অর্থনৈতিক ভবিষ্যৎ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। উভয় পক্ষই সেমিকন্ডাক্টর, বিরল খনিজ তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি, পরিবেশ বান্ধব জ্বালানি এবং ফার্মাসিউটিক্যালসের এই 5টি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি ভারত সফর শেষে দেশে ফিরে গেছেন। বিমানবন্দরে তাকে বিদায় জানান ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। সমাজ মাধ্যমের বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে এই সফর দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে আরও দৃঢ় করেছে, যা উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন সফলভাবে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার পর জাপানের বেশ কয়েকটি সংবাদপত্র ও গণমাধ্যম ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে। দি জাপান টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে সরবরাহ শৃঙ্খল সমস্যা, জ্বালানি নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগের মধ্যে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারের সঙ্গে সম্পর্কে জোরদার করার পদক্ষেপ নিয়েছে। কিয়োটো নিউজ জানিয়েছে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাবের মধ্যে একটি মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয়

0: অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে ভারত জাপান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনেরও উদ্বোধন করবেন। 480 কোটি টাকায় নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20 লক্ষ যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পেরও সূচনা করবেন। রাজস্থান সফরকালে তিনি বালোত্রায় 1.06 লক্ষ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প তিনি জয়পুর মেট্রো রেলের প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের শিলান্যাসও করবেন। এই প্রকল্পের মাধ্যমে শিল্প এবং আবাসিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। এই প্রকল্পে 36টি স্টেশন থাকবে, খরচ পড়বে 13,000 কোটি টাকা। আগামীকালই সন্ধ্যায় প্রধানমন্ত্রী গুজরাট যাবেন। সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটি সূচনা করবেন। এর মাধ্যমেই ভারতের সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব স্থিতিশীল, সক্ষম এবং উদ্ভাবন কেন্দ্রিক উন্নতির লক্ষ্যে পরবর্তী পর্যায়ের দিকে এগিয়ে চলেছে। প্যারিসে ভারত ফ্রান্স বাণিজ্য রাউন্ড টেবিল বৈঠকে তিনি বলেন, বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে। এর কারণ প্রযুক্তিগত উন্নয়ন, সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য, শক্তিক্ষেত্রে রূপান্তর এবং ভূরাজনৈতিক বিকাশ ইত্যাদি। শ্রীমতী সীতারামন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে ফরাসি ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের ভারতের লগ্নির আবেদন জানান। যুব বিষয়ক দপ্তর আজ নতুন দিল্লিতে মাই ভারত ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন কনক্লেভের আয়োজন করেছে। অ্যাসোচেম, ফিকি, সিএআইটি এবং বণিক সংগঠন সিআইআই এই কনক্লেভে যোগ দিয়েছে। শিল্প সংস্থাগুলিকে মাই ভারত ব্যবস্থাপনায় যোগদানের লক্ষ্যেই এই সম্মেলন। সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যুবকদের উন্নয়নের ওপর। অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাবিয়া বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে যুবরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
1: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতা কে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বনানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। ইসলিয়ে আপ জিতনি বিধানসভা কে অন্দর তর্কপূর্ণ তরিকে সে তথ্যো কে আধার পর আচ্ছি চর্চা সংবাদ করেঙ্গে উতনা হি আপ আচ্ছা নেতৃত্ব দে পায়েঙ্গে। ওর যে বিধানসভা কে ইস নেতৃত্ব সে হি রাজ্য কা নেতৃত্ব নিকলতা হে, দেশ কা নেতৃত্ব নিকলতা।
0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, নতুন বিধায়কদের পরিষদীয় রীতিনীতি ও নিয়মকানুন সম্বন্ধে ওয়াকিবহল করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, বিধানসভার অধ্যক্ষ রতীন্দ্র বোস, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত রয়েছেন। পাকিস্তানের শেরানি ঝোপ মহাসড়কে আজ এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত 40 জন প্রাণ হারিয়েছেন, আহত আরও 8। বালুচিস্তান ও খাইবার পাখতানখোয়া সীমান্তের কাছাকাছি দানাসার এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে গেলেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে ইতিমধ্যে 40 জনের দেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ঝোপের ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। জম্মু কাশ্মীরের পেহলগাঁও ও বালতাল উভয় রুট থেকে পবিত্র অমরনাথ যাত্রা আজ সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী 57 দিনব্যাপী তীর্থযাত্রায় অমরনাথ গুহা মন্দিরের পবিত্র শিবলিঙ্গ দর্শন করবেন। 28 আগস্ট অমরনাথ যাত্রা শেষ হবে। উপরাষ্ট্রপতি সিভি রাধাকৃষ্ণন জম্মু কাশ্মীরের বার্ষিক অমরনাথ যাত্রায় অংশ নেওয়া সকল পুণ্যার্থী ও ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্ষিক অমরনাথ যাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এক চিঠিতে, বার্ষিক অমরনাথ যাত্রাকে দেশের আধ্যাত্মিক ঐতিহ্য ও সাংস্কৃতিক একতার এক চিরন্তন অধ্যায় হিসেবে বর্ণনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রা হল সনাতন সংস্কৃতির প্রতি অবিচল ভক্তি, ধৈর্য, সংযম এবং অদম্য চেতনার পবিত্র প্রতীক।

0: অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারত তার মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ পাঠানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনেজুয়েলায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। ভেনেজুয়েলার দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। গত 24 জুন পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে কারাকাসে মৃতের সংখ্যা বেড়ে হয়ে 2,595, আহত 12,000-এরও বেশি। ফিফা বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে আজ সুইজারল্যান্ড 2-0 আলজেরিয়াকে হারিয়ে দিয়েছে। অন্য খেলায় অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সুস্থায়ী এবং সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে সমমনোভাবাপন্ন দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে জোর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও গুজরাট সফর করবেন। খবর এখনকার মতন শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী পায়েল এবং রূপঙ্কর।

আধুনিক গান শুনলেন শিল্পী পায়েল এবং রূপঙ্গরের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, শেষ হলো আধুনিক গানের আসর আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

লতা মঙ্গেশকরের কণ্ঠে পরপর শুনলেন অদ্বিতীয় এবং আরাধনা ছবির গান। শ্রোতা বন্ধুরা, শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান। এবারে রিলে করে শোনা হচ্ছে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी छोटी सी

प्रस्तुत है कार्यक्रम तराने नए पुराने।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রেলে করে শোনানো হলো আকাশবাণী গোলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের শান্ত অনুষ্ঠান সূচি। সন্ধ্যে ছটায় খড়গিউসিতে প্রথমে রয়েছে সাক্ষাৎকার এবং এরপরে রয়েছে কৃষি আলোচনা। সাতটায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুর্গ অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুর্গ সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন হ্যালো ডাক্তার অনুষ্ঠান, 8:30 বাংলা ছবির গানের অনুষ্ঠান গুলমোহর, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন বাংলা হিন্দি রকমারি গানের অনুষ্ঠান, 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন যোগ রাগে খেয়াল শিল্পী মন্দিরা লাহিড়ি। 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ থ্রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন কাওয়ালি, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের শান্ত অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন প্রথমে ঘরগৃহস্থিতে শুনুন সাক্ষাৎকার এবং পরে কৃষি আলোচনা।

0: ঘর গৃহস্থির আসরে আমরা আজকে আইছি। দাদা, এটা কোন গ্রাম?
1: এটা সন্তৈল,
0: সন্তৈল
1: তিন নম্বর ওয়ার্ড,
0: তিন নম্বর ওয়ার্ড। আর দাদার নামটা কি? তাকুই
1: হিমাংশুদেব,
0: হিমাংশুদেব। তো দাদারে প্রথমে আমি নমস্কার জানাই।
1: নমস্কার।
0: আপনার ক্ষেত কৃষি সম্পর্কে একটু কিছু বলুন।
1: ক্ষেত কৃষি তো ওখানে এবার যে বৃষ্টি হয়েছে, মানে কৃষকরা কবুল ক্ষতিগ্রস্ত আছে, তেও মানে
0: ফাল্গুন
1: মাসের প্রথম দিকে।
0: আচ্ছা, ফাল্গুন মাসের প্রথম দিকে লাগাইছি।
1: বৈশাখের প্রথম দিক থেকে বিক্রি করছে,
0: বিক্রি করা শুরু করছে,
1: পর্যন্ত বিক্রি
0: করছে। ওখান তো বোধহয় গাছের অবস্থা বোধহয় খুব বেশি ভালো না?
1: না, ওখন গাছ বয়স হয়েছে, তো মানে দেড় ওখনো পর্যন্ত দিয়া যার।
0: আচ্ছা, অনেক সময় দেখা যাইতেছে সালোরে কেউ দেখা যায় আরো দুই তিন মাস যায় কি
1: যায়, এটা ওই লোকই মানে তার একটা টাইম আছে, যখন ফাঁকি যাব তখন তার গাছের রাখা আর না রাখা সমান
0: সমান কথা,
1: সমান তখন করে রাখলেও ভালো।
0: আমি
1: আশ্বিন মাস পর্যন্ত রাখি।
0: আচ্ছা আচ্ছা,
1: দুর্গাপূজার থাকবো, এটা যেটা ফাঁকাইলিছি এটা আশ্বিন মাস পর্যন্ত আমি রাখবো, ওই দুর্গাপূজার আগে এটা বিক্রি করবো।
0: তো এটার তো একটা একটা সুন্দর সুনের মতো দেখা না,
1: এটা একটা তার একটা আস,
0: সাদা
1: সাদা সাদা লাগে, এটা একটা আশ, মানে অন্যান্য পোকা মাকড়ের হাত থেকে বাঁচার আমার মনে
0: হয়, ঠিকই আছে,
1: মানে এটা একটা আঠালো ভাব আছে, কিন্তু ইটার দ্বারাও হে বাঁচিয়ে থাকে, মানে অন্য পোকা
0: মানে একটু বেশি দিনও থাকতে পারে,
1: থাকতে পারে।
0: তো মোটামুটি কোন আপনি আশ্বিন মাস পর্যন্ত নিতে কি পারবা?
1: আশ্বিন মাস পর্যন্ত বলতে এমনি তো বিক্রি করতাম না, এইগুলো করে স্টকে রাখি,
0: স্টক করবা
1: পরে দিবে সময় একটু দাম বাড়া, এখন তো বাজার খুব ডাউন আছে।
0: আচ্ছা আচ্ছা, তো এই যে অতিরিক্ত যে বৃষ্টি যে হইলো এর মধ্যে দেখা গেছে, তো আপনার এই কোনো ক্ষতি করছে?
1: আমার ক্ষতি করছে বলতে এটার ফলনে একটু ব্যাঘাত করছে, মনে করেন যে আরে ফাইতাম এতে কিছুটা কমছে।
0: আচ্ছা আচ্ছা,
1: জিঙ্গাও আছে, জিঙ্গাটাও কিছু ফলন কমছে, আর শাল কুমড়াটাও কমছে।
0: তো মানে ওখান শাল কুমড়ের তো মানে ওখান আর ওই গোড়াইনা রাখা ছাড়া আর উপায় নাই?
1: আছে, এর মধ্যেও কষে কষে জালি আছে, এটা বাজারজাত করলাম। আর
0: আচ্ছা আচ্ছা, বড়টি
1: বড়টি করে রাখি দিলাম,
0: রাখি দিচ্ছি না। আচ্ছা, মানে জালি ওখানো বেসরাম
1: বেসরাম।
0: আচ্ছা,
1: গতকালকে
0: এমনি আর যে মানে ডেরেশ শীতে লাগাইছিলাম,
1: ডেরেশ লাগাইছিলাম, ডেরেশ
0: ডেরেশ তো কিছু আপনার বৃষ্টিতেও থাকতে পারে,
1: বৃষ্টিতে থাকতে পারে, ডেরেশ মরে না ঠিক আছে, কিন্তু ফলন কমে যায়,
0: ফলনটা কমে যায়,
1: ঘন বৃষ্টিতে ফলনটা কমে যায়, যেকোনো ফসলেরই ফলনটা বর্ষার সিজনে ফলনটা কমে যায়, আর ফলনটা কমলে কৃষকরা একটু
0: এবার
1: কোন জলের লাগি যে লাগাইতাম পারছি না এমন কইতে পারতাম।
0: তো আপনি লাগাইছেন?
1: আমি লাগাইছি, আমি প্রতি বছর একখানি লাগাই,
0: একখানি লাগাই
1: নদীর।

0: পরে যে আমার বাবা,
1: আপনার তো সব ক্ষেতই নদীর সরে।
0: হ্যাঁ, আমার সব ক্ষেতই নদীর সরে।
1: তো এখানে যখন ফ্লাড উই যায় তখন আপনার
0: ফ্লাড হইলে উঠে যায়,
1: ফ্লাড হইলে উঠে যায়,
0: উঠে যায় ডুবাইলায়। এবার এইরকম
1: তো আচ্ছা, তো আপনার যে নদীর সরে তার কারণে তো আপনার এই যে বৃষ্টি খুব একটা
0: করে মানে রোজ দিন বৃষ্টি দিলে তো মাটিটা এটা শুকাইতে পারে না, যার কারণে আর জল নিষ্কাশন ব্যবস্থা যদি সঠিক থাকে তাহলে মানে এমনটা নষ্ট হয় না। অনেক আমার পাশের কৃষক ভাইরার এটা সেমা লাগিয়ে নষ্ট হয়ে গেছে, তো আমি একটু এটার যত্ন নেই বেশি, গতিকে আমার এটার জল লাগতে দিই না।
1: তো দেখুন কোথায় কোথায় কিন্তু আপনার নামটাও জিজ্ঞেস করলাম না, দাদার নামটা কি?
0: আমার নাম হিমাংশু দেব।
1: আচ্ছা, আর এই গ্রামেই বোধহয় আপনার শ্রোতা কিনা?
0: আমি এই গ্রামেই, আমার জন্ম এই গ্রামে।
1: আর এই ক্ষেত কৃষি লইয়া কত বছর ধরে?
0: ক্ষেত কৃষি লইয়া 26 বছর চলে বর্তমানে।
1: আচ্ছা, তো আইলাম আমরা যে আমরা আউশ ধানের কথা যেটা কইছিলাম যে বৃষ্টি লাগে এবার ভালোই হয়েছে, করার সুযোগ দিচ্ছে, তো আপনি তো কিছু করছেন?
0: আমি এক কানি জায়গা করছি।
1: এটাতে কি ধান আপনি লাগাইছেন?
0: আমি শোয়া পাখি লাগাইছি, এটা ব্লকের ধান।
1: এটা শোয়া পাখি হয় না শোয়া পাখি হয় কিটা হয়?
0: এটা শোয়া পাখি হয়,
1: শোয়া পাখি হয়, সেই ঘর শোয়া পাখিও হয়।
0: আমরা সেক্টর অফিসার স্যার যেটা নাম কইলো, আমরা তো এটা প্রথম আজকে 2-3 বছর হয়েছে ফলি।
1: তো এটার ফলনটা কিরকম?
0: ফলন ভালো, এটা স্বর্ণমসুরি ধানের মতো নয়, মানে ধানটা একটু লম্বা হয়,
1: লম্বা
0: আগের দেশি ধানের মতো লম্বা হয়। লম্বা লম্বা ধান যেমন এই মুরালি চিংড়ি এরকম একটা জাতের
1: নেড়াটা ভালো পাওয়া যায়,
0: নেড়া ভালো পাওয়া যায়, এবং ধান খাটতে সময় একটা লাভ হয়, যারা নেড়া খাটিয়ে নেয় হেরা খাটিয়ে দিলে। ধানটা আমার আর হাত লাগাই
1: দিলে তার গরু লাগি
0: নেয়, আর আমার ধানটা খাটিয়ে দিলে এটাই আমার একটা লাভ।
1: আচ্ছা আচ্ছা,
0: মানে এই খাটানির টাকাটা আমার লাগে না, আর ধানটা যেটা হয় এটা স্বর্ণমসুরির ধানের মতন মানে খাইতে খুবই ভালো, যারা মানে ধান অন্যান্য ধান করে।
1: আচ্ছা আচ্ছা,
0: মনে করো একটা আছে সাদা ধান যে কিতা ইরি জানি, এটা লাগাইলে মানে ধানটা একটু তৃপ্তি করে, খাইতে একটু কষ্ট হয়। আবার যারা খাইবার লাগে ফলায় এই শোয়া পাখিটা করলে মানে খুব ভালো
1: ভালো ভালো,
0: ফলনটাও বেশি।
1: মাসুরির মতো নেই না? মাসুরির থেকে ভালো,
0: মাসুরির থেকে ভালো। এটা অনেকে তো করে যে খুব না এটা ভালো হয় না, কিন্তু এটা তো পরিচর্যা করতে লাগে,
1: পরিচর্যা তো অবশ্যই করতে
0: হবে। তখন আমি টাইম মতো ঔষধ দিলাম না, আর চিরাচরিত পোতায় লাগাইয়া তো ইয়াইলাম ও যা হইলো হইলো, এটা করলে তো মানে ফলন কমই
1: হবে। আপনি এটা কি পদ্ধতিতে লাগাই?
0: আমি এটা মানে আগের পোতায়ও লাগাইছি, কিন্তু আমি ঔষধ টুষধ দিই।
1: আচ্ছা,
0: আমি ঔষধ দিই
1: যাতে এসআরআই পদ্ধতিতে আপনি করছেন না?
0: না, এসআরআই পদ্ধতিতে করতাম পারি না, কেন এখানে একটু জলটা আটকাইয়া রাখা যায় না।
1: আচ্ছা,
0: আর এসআরআইতে মিনিমাম 2-3 ইঞ্চি জল লাগাইয়া রাখা লাগে।
1: আচ্ছা আচ্ছা,
0: এটা লাগে
1: আপনার টানের জায়গা,
0: টানের জায়গা। যখন মনে করেন সপ্তাহ দিন যদি বৃষ্টি দেয় না, তাই গাছ গজাই গেলে পরে দিয়ে ধানটা নষ্ট হল,
1: মানে নিচে জলও থাকে না, শুকাই যায়,
0: শুকাই যায়।
1: তো আচ্ছা, আপনি মোটামুটি কতদিনের সেরা তবু লাগাইন?
0: আমি
1: 15-20 দিন। তো মোটামুটি আপনি এটা লাগাই দিয়েছেন কোন জ্যৈষ্ঠ মাসে লাগাইছেন? না,
0: আমি জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে লাগাই,
1: প্রথম দিকে লাগাইছি। যেটা ধান ফাইতে ফাইতে,
0: ধান ফাইতে ফাইতে ভাদ্রর প্রথম দিকে ফাইব,
1: জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, প্রায় কি 3-7 মাস?
0: 3 মাসের ভিতরেই কাটিলাম। তো আর ইদানিং আমরা সেক্টর অফিসার স্যারে একটা ইয়ে দিছে, হদিশ দিছে, যে তাই নিয়ে কইছে যে একটা খালো ধান আছে, ধানটার নামটা জানি বলি গেছি,
1: যেটা আমরা অনেক সময় যে খালি জিরা ধান।
0: না না না, এটা আরো একটা, এটা সেন্ট ছাড়া।
1: ও বুঝছে বুঝছে বুঝছে,
0: পুরা ছাড়া।
1: এটা কিন্তু
0: স্বাস্থ্যসম্মত,
1: স্বাস্থ্যসম্মত ধান।
0: এটা
1: স্বাস্থ্য মনে পড়ে না,
0: স্বাস্থ্য লাগে খুব ভালো। স্যারে এটা অ্যাডভাইস করছে আমার কাছে, কইছে যে যদি এটা কেউ লাগাইতে চায় তো স্যারের সাথে যোগাযোগ করার লাগে, তাই স্যারে বীজ টিজ দিয়া দিব, সার টার দিব।
1: এটা কিন্তু খুব ভালো
0: ভালো, আর এটা যদি কৃষকরা ফলায় এবং বিক্রি করে তাইলে মানে খুবই লাভবান। এমনি তো ধান বিক্রি করলে 19 টাকা না 22 টাকা জানি।
1: আচ্ছা,
0: যাই হোক, সরকারি ভাবে নিলে পরে, আর যদি সেই ধানটা ফলান আর সেই ধানটা বিক্রি করেন সরকারের কাছে, তাইলে 60 টাকা কেজি দিব।
1: আচ্ছা।

0: ইয়াতে গিয়া অনেক কৃষকরা জানে কিনা জানি না, যদি জানিয়া থাকে এই কৃষকরা যদি এই ধানটা ফলায় তাহলে আগামী দিন কৃষকরা আরো অনেক লাভবান।
1: আপনি এই ধান লাগাইলেন?
0: আমি লাগাইতাম বলতে সারাম লাগাইমু সাইলে আমার পিছনে তো সার তারা আছে, সারে তো কইছে আর এটা তো কইছে এই মাটিতে উপযোগী, তো এটা তো আর রিস্কের কোন বিষয় নাই।
1: আমি
0: স্যাম্পলের লাগে অল্প লাগাইমু,
1: স্যাম্পলের
0: লাগে অল্প লাগাইমু, লাগাইয়া একটু টেস্ট করবো।
1: আমি এটাই কইছিলাম
0: কেমন হয় না হয়,
1: পুরো খেতে না লাগাই আপনি অন্তর্ভুক্ত
0: যেহেতু স্যার তারা এটা সবরে অ্যাডভাইস করে নিশ্চয়ই এটা ভালো আছে,
1: কোন কোন জায়গাতে কিন্তু এই ধান কিন্তু ভালো হইতেছে,
0: ভালো হইতেছে। আর এতে তো লাভ দেখেন, আপনি এক কেজি ধান দিয়ে 3000 দাম পারা,
1: অবশ্যই
0: এইটা তো আমার দরকার বর্তমান যুগে কৃষক।
1: আবার
0: তারাই কিনে আনিব, এবার আলু চাষের সেম করছে, এই একটা ইউপির একটা আলু বীজ নামটা বলে গেছি, এই আলুটা খুবই ভালো। আমি করছি, আমার জেরাতো ভাইও করছে, আরো অনেকে করছে, ফলন ভালো হয়েছে, এবং মার্কেটে এটা বইয়া বিক্রি করলে 20 টাকা করে বেচতাম বললাম না, এটা সরকার নিছে 28 টাকা করে।
1: আচ্ছা আচ্ছা, আপনার সরকার নেওয়ায় লাভ হয়েছে?
0: সরকার নেওয়ায় লাভ হয়েছে। তো দানটাও দেখেন, আপনি এমনি যদি একাটু বিক্রি করেন 7000 টাকা, আর যদি সরকার নেয়
1: 8-9 হাজার টাকা।
0: এইভাবে সব কৃষকরা যদি মনে করেন, যারা কেবিকের স্যাররা আছে বা সেক্টর অফিসার স্যার আছে, BLW স্যার আছে, তারা কথা করে অনেক লাভবান।
1: এবং এই যে ধানটা যেটা করবো, এটা কিন্তু আপনার শ্রী পদ্ধতিতে করবেন?
0: শ্রী পদ্ধতিতে, এটা তো প্রথম অবস্থায় করবো, এটা শ্রী পদ্ধতিতে করবো, আর এটা অনেক দামি ধান, এটা তো শ্রী পদ্ধতিতে ছাড়া করার যাইতো না।
1: আর বা এমনি যে আপনার যে দানটা যখন যে করছেন আউশের ক্ষেত্রে, এটাও মানে শ্রী পদ্ধতি পুরা না হইলেও কিছুটা রাখছে,
0: কিছুটা রাখছে, মানে লাইন তুলতে চতুর্দিকে মানে এটা ঔষধ টুষধ দিয়া ব্যবস্থা রাখছে। আর
1: তো এটা যে ওইটা যেটা লাগাইবা আপনার কালো মানে ধানের বীজ যেটা লাগাইবা, এটা তো বোধহয় ওই ওই 12-13 দিনের সারাই লাগাইবে?
0: এটা 10 দিনের সারা লাগে,
1: 10 দিনের সারা, বা একটা করে লাগাইতে লাগবে,
0: একটা করে, এটা একদম মানে কলমের মতন।
1: তো এটা তো যে তার যখন বীজটা যখন আপনি ফালাইবেন মানে সারা হওয়ার জন্য, এটার তো একটা প্রসেস,
0: এটার একটা প্রসেসিং আছে, এটার আলগা মাটি আনিয়া ভালো উর্বর মাটি আনিয়া এটার সাথে সামান্য পরিমাণ খৈল, সালের কুড়া, আর গোপরের যেটা জৈব সার, যেটা যেটা বার্মি কম্পোস্ট হয়, এটা মিক্স করিয়া একটা বেডের মধ্যে ফালাইতে, হালকা মানে ফাতলা করে ফালাইতে লাগে, এটার আগাছা আগাছা বাঁচিয়া রাখলা, আর 10 দিনের ভিতরে সারাটা নিয়ে উঠে লাগাইলা।
1: তো আচ্ছা যাই হোক, আমি খুব ইয়ে থাকবো যে আপনি এই দানটা আপনি করবো,
0: এটা করার খুব ইচ্ছা আছে, দেখি কি হয়।
1: আমারও অক্ষণ মনে হইতেছে না, আমরা কিন্তু এই কালো দাম নিয়ে কিন্তু আমাদের আলোচনা হয়েছে,
0: আলোচনা চলে চলে,
1: না না আমাদের রেডিওতে
0: আমি করার খুব ইচ্ছা, স্যারে যেদিন আমার এটা ইয়ে কইছে, এরপর থেকে আমার ইচ্ছা যে আমি 1 কেজি ধান হইলেও আনবো, আনি আর আমি
1: লাগাই। আপনার যদি শ্রী পদ্ধতি লাগান তো আপনার নাম 1 কেজি জায়গার মধ্যে লাগাই যাবো,
0: 1 কেজি 800 দিয়ে লাগান যায় তার হচ্ছে 1 কেজি, 1 কেজি হইলে তো 1 কেজি নিচে তো আনা যাইতো না, যদি আনা যায় তো আমি ওই বাটে আনবো, নষ্ট করিয়া তো লাভ নাই,
1: না না 1 কানি জায়গাতেই আপনি করবো।
0: হ্যাঁ আমি করব।
1: আচ্ছা, তো আমি আপনার এখানে একটা দেখলাম, একটা ট্যাঙ্কি দেখলাম, এটা এটা কিতা ট্যাঙ্কি?
0: এটা এমনি জাবড়ার ট্যাঙ্কি আসলো, তো আমরা গ্রামে গঞ্জে তো আর জাবড়া জার্জের বাড়ি করে ফুড়াইলায় বা ফাতা টাতা এমনি গাছের গুড়ায় দিলায় এই ট্যাঙ্কিটা পড়িয়া রয়েছে, দেখি আমি গোবর ফালাই, গোবরটা আমার নষ্ট হইয়া যায় গিয়ে, আমার তো নেশা বাড়ি আর জল টলে গুড়াইয়া।

0: কিটা কিটা সহারি টেঙ্কি আছিল,
1: ওহ সরকারি,
0: এটা জাবড়াওয়ালা এবার টেঙ্কি আছিল,
1: এটা জাবড়াওয়ালা এবার আছিল, এটা জাবড়াটা পাখে ফালায় না, অমনে রইছে। দেখি আমি মনে হলাম যে আচ্ছা এটাতে গোবর ফালাইয়া দিয়ে এটা স্টক করিয়া আমার একটা কাজে লাগে,
0: সার করতে পারো,
1: সার করতাম পারি, আমি তো নিজে একটা টেঙ্কি বানাইতে পারতাম না।
0: আচ্ছা আচ্ছা
1: আচ্ছা, এই টেঙ্কির মধ্যে যদি আমি গোবরটারে ফসাই আর মাঝে মধ্যে আনিয়া খসুরি ফেনা যেটা এটাও দেই, কলা গাছ কাটিয়ে এটা দেই, মানে এটা একটা কম্পোস্ট সারের মতো তৈরি করি আর।
0: আচ্ছা আচ্ছা,
1: তৈরি করিয়া এটা নিয়ে আমি আবার খেতে লাগাই।
0: এটা যখন আপনি যখন তৈরি করুন বা কতদিন পরে গিয়ে আপনার এই সার আপনি ব্যবহার করতে পারবেন?
1: এটা সাত আট মাস পরে,
0: সাত আট মাস পরে
1: এটা যখন ওই এটার মধ্যে একটা মানে আমরা প্রাকৃতিক উপায়ে যে খেসুগুলা তৈরি হয়, এই খেসুগুলা খাইয়া যখন এটারে জুরজুরা বানাই যায়, হ্যাঁ তখনই নিয়ে এটা আমরা খাজা না, এটা ফালাই না, এটা আমরা যে আগে প্রাকৃতিক নিয়মে যে ওটা হয়ে যায়, কিন্তু আমার ইচ্ছা আছে যে এটার সাল ঠাল দিয়া, আর আমি কিছু আমরা গ্রামেই আছে খেসু, একজন আছে দুইটা আর গুটানে, আমি আনিয়া এখস্য ফালাইম, এটা আমার প্ল্যান আছে যে আগে সাল দিলাই, সাল টাল দিয়া আনিয়া খেসু ফালাইম। জৈব সারের মতো বানাই, ওই যে সাল কুমড়া, আমার সাল কুমড়া যারাও খাইছে কইছে মানে খুব টেস্ট।
0: আচ্ছা আচ্ছা,
1: তো আমি
0: আপনার তো সার দেয়
1: না, আমি দেই সার, দেই রাসায়নিক সার দেই, না দিলে তো ওই তো নাই, কিন্তু
0: পরিমাণটা
1: কম, আমার গোবরের আর এই কম্পোস্টের পরিমাণটা বেশি, আমি আমার নিজের শরীরের যত্ন থাকি, আমি গাছের যত্ন বেশি করি, আমি অনেক রুদ্রের মধ্যে হইব, 12টা বাজলে আমি ঘরে যাই গিয়া ঘুমাই থাকি, কিন্তু আমি ওই দুপুরের রুদ্রের মধ্যে কাজ করি, করিয়া আমার যাতে আমি গাছের নিচে জাবড়া হইতো না বা গাছের জল লাগতো না, এইভাবে আমি যত্ন করিয়া যাই।
0: মানে
1: বীজ দিছিল, বীজ দিছিল আলুটা খুব সুন্দর দেখতে, লাগাইলে হয়তো ভালো হইব, লাগাইছে খাটিয়া, বড় যেটা এটা খাটিয়া লাগাইছি আর ছোটটা এমনি লাগাইছি, লাগাইয়া মানে 3 কুইন্টালের মতো আলু খাইছি, আর এটা 3 কুইন্টাল তো মাফা, আর যেটা খাইছি কিন্তু এক্সট্রা খাইলাম।
0: আচ্ছা আচ্ছা,
1: আর 3 কুইন্টালের মধ্যে 2 কুইন্টাল আমার হাতে বেশি লিছি, 40 টাকা 30 টাকা এটা আমি বাজারে বিক্রি করলিছি, আর 1 কুইন্টাল লাস্টে যখন জানি যখন কেবিকে নিব কইয়া, তখন ওই 1 কুইন্টাল আসলো করো, এটাই নিয়ে আমি দিলাইছি।
0: আচ্ছা আচ্ছা,
1: দেওয়ার পরে তারা 28 টাকা হরে দিছে
0: কেজি,
1: একটু আলুটা একটু পিছলাম গো, একটু শক্ত, আর এই আলুটা একটু নরম বালু বালু।
0: আচ্ছা,
1: তবে আলুটা সাইজ বড়, টিপিএস তো আলু 2-3 বছর হলে পরে সাইজটা ছোট হয়ে যায়, ছোট হয়ে যায়, প্লাস আলুটা একটু পিছলাম গো, মানে খাইতে একটু।
0: তো এইবার যে আপনার যে আউশ ধান উঠানোর পরে যে আপনার যে লাগাইবা, এরপরে তো
1: আউশের পরে
0: লাগাইবা, তখন কিটা লাগাইবা? ওইটাই বীজ লাগাইবো,
1: ওই বীজ লাগাইমু, আর একটা আমরা দেশি লাল আলু আছে এটা লাগাইমু,
0: যেটা আমরা যে গোটা আলু, যে আমরা
1: গোটা আলু, এটা এই আলুটা লাল আলুটা ওখানে আমার ঘরে আছে, এটা খাইতে খুব টেস্ট, প্রথম অবস্থায় তো 100 টাকা 80 টাকা কেজি বিকায়, আমি এটা ছাড়ি না, একদম লোয়েস্ট হইলেও আমি 40 টাকা বেশি,
0: ঠিকই আছে,
1: আমি যখন বাইর করি তখন রেট আমি যাই তো 40 টাকা হরে বেশি,
0: 40 টাকা বেশি, খাইতেও তো ভালো,
1: খুব ভালো, প্রথম অবস্থায় খাইতে,
0: এটার মধ্যে ফলনটা একটু কম হয় না?
1: না না না, ফলন তার
0: এটার তো মানে পোকা মাকড়ের আক্রমণ তো আবার,
1: পোকা মাকড়ের রোগের আক্রমণ কম হয়, আর এটাতে একটা গুণ আছে, ওই অনেকে কয় ফলন কম, অনেকে কয় ফলন কম, কিন্তু ফলন কম হয় কোন কারণে? আমরা দেশি আলু বলিয়া তার বেশি যত্ন করি না, অনেকে লাগে, আমরা তো বাপদাদায় লাগাইছেন, তো এটা তো কোনো সার টার দিছেন না, অমনিও ফলছে, এই খুঁয়া খুঁয়া অনেকে ফলায়, তো এর আর ফলন কম হয়, আর আমি আলুতে 3 বার জল দিই, অনেকে তো আরো বেশিও দেয়, তো আমি মানে দূরের কারণে 3 বারই দিই, সার টার দিই, আমার ফলন ভালো হয়, দেশি আলু আমার কম হয় না, আমি যা বুঝি আমার ভালো হয়।
0: তো

0: যাই হোক, দাদার লগে দীর্ঘক্ষণ আলাপ হলাম, এরপরে তো আপনি এটা আউট জান ওঠার পরে তো আপনার শাইল ধান লাগাইবা, আর ওইখানে কইছেন যে আপনি খালো যে জাতের যে ধান সেটি আপনি লাগাইবা, এটা ধানটাই বুধই খালোই থাকে,
1: ধানটা দেখছি না, শাল দেখাইছে,
0: শালটা কি খালো নেই,
1: শালটা পুরা খালো,
0: আচ্ছা আচ্ছা
1: পুরা খালো, কইছে এইটা স্যারে কইছে এটার মধ্যে অনেক গুণ আছে,
0: তা ঠিক আছে,
1: যে ইয়েছে স্যারে কইছে যে এটা তো অনেক গুণ আছে, এটা আমরা খাইলে অনেক ভালো, বা ওই যে জবদান,
0: জবদান
1: কইছে এটার রুটি খাইলেও অনেক ভালো, যারা ডায়াবেটিস রোগী বা অন্যান্য বিভিন্ন রোগের ইয়ে আছে এর থেকে অনেক বাঁচা যায়, স্যারের কথা মতো চাইলাম যে আগামীতে এটা করার,
0: আচ্ছা ঠিক আছে, দীর্ঘক্ষণ কথা কইলাম ভালো লাগলো, আচ্ছা আপনার ক্ষেত কৃষি যাতে আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইবো, নমস্কার দাদা,
1: নমস্কার।
2: 5ই জুলাই সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 2-1 জায়গায় হালকা তাকিয়া মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33-34 ডিগ্রি এবং 24-25 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 6 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 60% থাকতে পারে। এই পরিস্থিতিতে আমরার করণীয় কাজ, 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কিন্তু এর ফলে সামগ্রিকভাবে কৃষিকাজের প্রভাবের সম্ভাবনা খুব কম। বিগত দিনগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায় কোনো কোনো জমিতে কিছুটা হইলেও তসের চাহিদা আছে। এই অবস্থায় ওইসব জমিতে বৃষ্টিপাতের ফলে জলসেচের প্রয়োজন নাও হইতে পারে, তবে নিচু জমিতে বা বন্যাপ্রবণ এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সাময়িক জলবদ্ধতার সৃষ্টি হইতে পারে, এইসব জমিতে জলবদ্ধতা এড়ানোর লাগিয়া প্রয়োজনীয় প্রস্তুতি নিয়া অবশ্যই রাখতে হইব। কলা, লেবু জাতীয় ফল, পেঁপে, লতানো শাকসবজি এবং কচি ফলের গাছগুলি দমকা হাওয়ায় বা ভারী বৃষ্টিতে মাটিতে হেলিয়া যাতে না পড়ে এটা আটকানির ব্যবস্থা করতে হইব। যে সমস্ত ফলের গাছের ফল আছে এখানে ঠেস দেওয়ার পাশাপাশি যদি সম্ভব হয় জাল দিয়া ঢাকিয়া দেওয়ার ব্যবস্থা করা যাইতে পারে, এটা ফল রক্ষা করার লাগিয়া অতিরিক্ত সুরক্ষার কাজ করব। আদা গাছের গোড়ায় পচা রোগ নিয়ন্ত্রণে ম্যাংকোজেব 64% WP এবং মেটালাক্সিল 8% WP 2 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়া 12-15 দিন ব্যবধানে স্প্রে করতে হইব। গত সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বিগত সপ্তাহের তুলনায় কিছুটা কম হওয়ায় ধানের জমিতে জলস্তর প্রয়োজনের তুলনায় কিছুটা কম থাকতে পারে। যে সমস্ত জমিতে ধানে পাশ কাটি আইসে এখানে প্রাথমিক অবস্থায় 2-3 সেন্টিমিটার জলস্তর ধরিয়া রাখতে হইব। পর্যায়ক্রমে সর্বোচ্চ পাশকাটি বের হওয়া পর্যন্ত তা 5 সেন্টিমিটারে নিয়ে যাইতে হইব। বিগত দিনের আর্দ্র এবং বৃষ্টিপাতের কারণে মরিচের ফল পচা রোগের লক্ষণ দেখা দিতে পারে। রোগ মোকাবিলার করার লাগিয়া পরিষ্কার আবহাওয়ায় এজক্সিস্ট্রোবিন, আমি ওষুধের নাম আবার হইয়ার, এজক্সিস্ট্রোবিন 23 SC 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলিয়া আপনারা স্প্রে করতে পারেন, তবে আপনারা কিন্তু অবশ্যই কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিতে ভুল করবা না। সঙ্গে বিভিন্ন জৈবিক ওষুধ বাইরিছে, আপনারা দাদাবাবু তারার সঙ্গে কথা হইয়া দিদিমণি তারার সঙ্গে কথা হইয়া এই ওষুধগুলি ব্যবহার করেন। আম সংগ্রহের সময় হয়ে গেছে গিয়া অনেকের বাড়িতে বিভিন্ন জাতের আম আছে, সেই আমগুলি আপনারা সঠিকভাবে সংগ্রহ করেন এবং বাজারজাত করেন। বিশেষ করিয়া আমরার এই সমস্ত অঞ্চলে প্রচুর আম কিন্তু এবছর হইছে।

আম্রপালি ছাড়াও বিভিন্ন দেশ বিদেশের ভিন্ন ভিন্ন জাতের আম বাজারজাত। আমের বোটার আঠা লাগিয়া অনেক সময় আম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এর লাগিয়া আম একটার থেকে আরেকটার দূরত্ব কিন্তু আপনারা রাখবা, এক সেন্টিমিটার যখন সংগ্রহ করবা এক সেন্টিমিটার যাতে একটার থেকে আরেকটার দূরত্ব থাকে। বৃষ্টিপাতের ফলে পুকুরে এখন যথেষ্ট পরিমাণে জল আছে, নতুন চারাপোনা সংগ্রহ করিয়া মাছ চাষ শুরু করিয়া দিতেইব। চারাপোনা ছাড়ার আগে পুকুরের জল খানিকটা শোধন করিয়া নিতেইব। এছাড়াও পুকুরের চারদিকের বাঁধ শক্ত করিয়া উঁচু করিয়া দিতেইব। বন্যাপ্রবণ নিচু জমিতে পুকুরের চারিদিকে বাঁধের উপর শক্ত করিয়া জাল বান্ধিয়া দিন। যে সমস্ত জায়গার মধ্যে আপনারা পোনা ছাড়ছেন, আপনারা অনেক জায়গাতেই দেখছি শক্ত খুঁটি দিয়া ফুসকুনির ফাড়ের মধ্যে নেট দিয়ে আটকে রাখছেন, খুব ভালো কথা। খেয়াল রাখবা এই সময়টাতে মাছের যাতে কোনো রকমের অসুবিধা না হয়, তার জন্য আপনারা প্রতিদিন পুকুর পরিদর্শনে যাইরা তবু আবার মনে করাইয়া দিলাম অবশ্যই যাইবা, ক্ষেত পরিদর্শনে প্রতিদিন যাইবা, জৈবিক ওষুধপত্র ব্যবহার করবা, বিশুদ্ধ পানীয় জল অবশ্যই পান করবা, প্রয়োজনে দূরবর্তী কোনো জায়গা থেকে হইলেও আপনারা সেই জল সংগ্রহ করিয়া জলটা পান করেন, বাড়ির আশপাশ জঞ্জালমুক্ত রাখুন, জল যাতে ফটাফট কাড়াইয়া দেওয়া যায় সেই ব্যবস্থাটা আপনারা করবা, কারণ বদ্ধ জলাশয়ে মশা ডিম পাড়ে আর সেই মশার কামড় থাকিয়া কিন্তু ম্যালেরিয়া রোগের সৃষ্টি হয়। লগে আবারও সেই একই অনুরোধ, একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ পরিহার করুন, বাজারে যাওয়ার সময় নিজের ঘরের বড় চটের ব্যাগ হোক বা কাপড়ের ব্যাগ হোক সঙ্গে করিয়া নিয়ে যান, কারণ একবার ব্যবহৃত প্লাস্টিকের ব্যাগ যত্রতত্র ফেলাইয়া, প্লাস্টিকের জলের বোতল যত্রতত্র ফেলাইয়া আমরা কিন্তু জলবদ্ধতা সৃষ্টি করিয়া, সঙ্গে এই প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের বোতল বা চায়ের কাপ ইত্যাদি ইত্যাদি নিম্নাঞ্চলে জল প্রবাহিত হইয়া আমরার খেতে গিয়া পড়ে, এগুলি পরিষ্কার করতে গিয়া আমরার প্রচুর টাকা পয়সা খরচ হয়। সুতরাং সবার প্রতি অনুরোধ, আপনারা এগুলি ব্যবহার ত্যাগ করুন, অথবা আপনারা সেই জিনিসগুলি ব্যবহার করার পরে ভাঙা টোটা সংগ্রহকারীরে দিয়া দিন।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আসর শুরু হরিয়ার আসরে আমরা আমন্ত্রণ জানাইছি একজন দাদাবাবুরে। দাদাবাবু নমস্কার।
1: নমস্কার সবাইকে।
0: আচ্ছা, তে আপনার পরিচয় খান দিলাউকা।
1: আমার নাম জয়নাল আবেদিন, আমি ফিশারি অফিসার ধর্মনগর সাব ডিভিশনে।
0: আচ্ছা, তো আজ আসরে কিতা লইয়া আলোচনা করতা?
1: আজকে আমরা আসরটার মধ্যে আলোচনা করব কিভাবে মৎস্য চাষ করতে হয় এবং কিভাবে খামারগুলি বা পুকুরগুলি আমাদেরকে তৈরি করতে হয় একটা ভালো মৎস্য চাষ যদি আমরা চাই তাহলে।
0: আচ্ছা, তো শুরু করেন, খুব মূল্যবান আলোচনা। কারণ আমরা গ্রামে গঞ্জে দেখি আর যে অনেক দাদাবাবু ইয়ে করেন, মৎস্য চাষ করেন, মাছ চাষ করেন, কিন্তু ঠিক ঠিক কি উপায়ে করবা, কি কি মাছের যত্ন নিবা তারা কিবা জানুন না, বা জানলেও হয়তো ভুলি গেছেন গিয়া, তো আপনার আলোচনা শুনিয়া তারা উপকৃত হইবা।
1: মৎস্য চাষের জন্য সবচেয়ে, এমনি তো যখনই আমাদের কাছে পুকুর বা খামার রয়েছে, আমরা যদি ওটার মধ্যে জল আছে, আমরা যদি মাছ ওটার মধ্যে দিয়ে দেই, আমরা সাধারণত এটাই ভাবি যে ওইখানে মাছটি বড় হয়ে যাবে, আমরা ওই মাছটি সংগ্রহ করে বিক্রি করতে পারবো এবং মৎস্য চাষ হয়ে যায়। কিন্তু মৎস্য চাষ শুধুমাত্র এতটুকু নয়, অনেকগুলি বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে, অনেকগুলি স্টেপস রয়েছে যেগুলি ফলো করলে আমরা অনেক কম জায়গা থেকে অনেক বেশি লাভ আমরা নিতে পারি। যেমন স্টেপসগুলি আমি একটু মানে স্টেপ ওয়াইজ একটু আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে, যখন আমাদের কাছে খামারটা মানে খনন করা হয়ে গেছে, তারপরে থেকে আমরা সব আলাপগুলি করছি। খামার যখন আমাদের তৈরি হয়ে গেছে, খনন করা হয়ে গেছে, তারপরে আমাদের ফার্স্ট স্টেপ থাকে আমরা লাইমিং করি, আমরা চুন প্রয়োগ করি। এটার অনেক কিছু লাভ আছে এবং অনেক ইম্পর্টেন্ট স্টেপ থাকে এটার মধ্যে, কারণ এটার উপরে নির্ভর করে তারপরে আগামীতে যতগুলি চাষ সম্বন্ধে আমরা কাজ করব, অ্যাক্টিভিটি করব ওটার মধ্যে। যদি আমরা প্রথমে চুন দিয়ে থাকি তাহলে অনেকগুলি লাভ আছে, যেমন ওটার মধ্যে কোনো ধরনের ইনসেক্ট হয় না। প্রথম যেটা জিনিস, কোন ধরনের এমন কোন ইনসেক্ট হয় না যে মাছকে হার্ম করতে পারে। অনেকগুলি ইনসেক্ট আছে, ওরা মাছের চোখকে হার্ম করে, গিলস হার্ম করে, যার ফলে মাছটি ভালোভাবে বড় হয় না, স্ট্রেসে থাকে, ওইগুলি হয় না যদি আমরা চুন দেই। তারপরে চুন দেওয়ার সময় আমরা মাটির যেটা পিএইচ থাকে, পিএইচটা খুব বেশি কন্ট্রোল হয়। যেমন আমরা ত্রিপুরার যদি আমরা কথা বলি, তাহলে ত্রিপুরার মাটি সাধারণত অ্যাসিডিক সয়েল, সামান্য অ্যাসিডিক রয়েছে আমাদের সয়েল। তাই আমরা যখন ত্রিপুরাতে মৎস্য চাষ করব, আমাদের জন্য অতি অনিবার্য হচ্ছে যে আমরা চুনটাকে প্রয়োগ করব। চুন দেওয়ার ফলে যখন আমরা পরবর্তী সময় ওখানে আমাদের জল ভরে নেব আমাদের পুকুরে, তখন ওই চুন থাকার ফলে ওটা অনেকগুলি পিএইচটাকে কন্ট্রোল করে, ওটার মধ্যে প্ল্যাংটনস গুলি গ্রো করবে, যেমন জু প্ল্যাংটন, ফাইটোপ্ল্যাংটন, ওইগুলি মাছ খেতে পারে, মাছের ন্যাচারাল খাবার তৈরি হয়ে যায় চুন দেওয়ার ফলে।
0: আচ্ছা, খানি প্রতি কতটুকু চুন দিবা?
1: খানি প্রতি আমরা সাধারণত 100 থেকে 150 কেজি দেওয়া যায়। এটা খুব বেশি নির্ভর করে আমাদের সয়েলের পিএইচ কতটুকু রয়েছে এবং আমাদের সয়েল কন্ডিশন কি, এর উপরে নির্ভর করে সাধারণত। যখন আমরা চুন দেওয়া হয়ে যায়, তারপরে আমরা ওটার মধ্যে গোবর দিতে পারি। তো গোবরের যেটা লাভ হচ্ছে সেটা সবাই আমরা জানি, এটা একটা জৈবিক সার। এটা দিলে আমরা আলাদাভাবে কোন ধরনের আর্টিফিশিয়াল কেমিক্যাল সারগুলি দিতে হয় না এবং ন্যাচারালি প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে দেয় যে কোনো মাটির মধ্যে। যখন আমরা সার দেই, সারের এই ফায়দাটা হচ্ছে যে ওরা সারের, সার একটা খাদ্য সোর্স হবে ফাইটোপ্ল্যাংটন এন্ড জু প্ল্যাংটনের জন্য। এই ফাইটোপ্ল্যাংটন, জু প্ল্যাংটন এইগুলি মাছে খায় এবং আমাদের খামারের মধ্যে, পুকুরের মধ্যে ন্যাচারাল ফুডের প্রোডাক্টিভিটি বেড়ে যাব যখন আমরা গোবর দেব।
0: আচ্ছা,
1: তারপরে যখন গোবর দিয়ে দেব, আমরা জলটা ভরে নিয়ে আমরা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত জলটাকে এই কন্ডিশনে আমরা ছেড়ে রাখবো, তাকে এটার মধ্যে ন্যাচারাল খাবারটা তৈরি হয় এবং ন্যাচারাল খাবার যখন তৈরি হবে আমরা ওটাকে দেখতে পারবো পুকুরের উপরে একটা সবুজ একটা।

0: লেয়ার থাকবো,
1: আচ্ছা,
0: যেটা খুব হালকা খুব পাতলা, এবং ওটা বাতাসের সাথে ওটা মুভ করতে পারে। যখন ওটা বেশি ঘন হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে, ওটা আবার মাছের জন্য ভালো নয়, কারণ ওটা মাছের গিলস এর মধ্যে লেগে যায় এবং মাছের শ্বাসটি নিতে পারে না ভালো করে। তাই যখন ওটা খুব পাতলা থাকে ওই কন্ডিশনে আমরা মাছের রেনু অথবা মাছের পোনা আমরা পুকুরের মধ্যে দিতে পারি। যদি আমরা মাছের পোনার কথা বলি, আমরা কানি প্রতি হাজার থেকে 1200 দিতে পারি, যদি আমাদের পুকুরের কন্ডিশন অনেক ভালো রয়েছে, পুকুরের মধ্যে ন্যাচারাল খাওয়া অনেক বেশি যদি আছে,
1: যে কোনো জাতের মাছ হয়।
0: হ্যাঁ, যে কোনো জাতের মাছ, স্পেশালি যেটি আইএমসি স্পন রয়েছে, কমন কার্প, সরি কমন কার্প নয়, রৌ কাতলা মির্গা যেটি কার্প, এই কার্প মাছের যদি পোনা আমরা দিই তাহলে 800 থেকে 1000, অথবা ভালো কন্ডিশন থাকলে 1200 পোনাও আমরা দিতে পারি কানি প্রতি। এরপরে যখন আমরা ওটার মধ্যে পোনাগুলি দিয়ে দিয়েছি, ন্যাচারাল খাওয়া ওখানের মধ্যে আছেই, নেক্সট স্টেপ আমরা দিতে পারি, আমরা মাছের খাওয়া বাইরে থেকেও দিতে পারি। যেহেতু আমরা একটু বৈজ্ঞানিক পদ্ধতি ব্যাপারে আলোচনা করছি, কারণ নর্মালিও যদি আমরা পুকুর খনন করে দিয়ে দেই তাহলেও মাছ হয়, ন্যাচারাল ফুডের কারণে, জলের কারণে মাছ হয়। কিন্তু যখন আমরা সাইন্টিফিক পদ্ধতিতে লাইমিং দিয়েছি, গোবর দিয়েছি, এখন আমরা সাপ্লিমেন্টারি ফিডিং এর কথাটাও একটু আলাপ করব। তো সাপ্লিমেন্টারি ফিডিং আমরা 3-5% বডি ওয়েটের হিসাবে দিনে 2 বার আমরা খাওয়ার দিতে পারি। দিনে 2 বার খাওয়াটাকে আমরা 2-3% বডি ওয়েটের হিসাবে আমরা মাছকে দিতে পারি। এটার মধ্যে আমরা অনেক ধরনের কমার্শিয়াল ফিড আছে, যখন আমরা কার্প কালচার করি মোটামুটি 30% প্রোটিন থাকা কোন কমার্শিয়াল ফিড যদি আমাদের থাকে আমরা ওটা মাছকে 2 বেলা দিতে পারি।
1: আচ্ছা, 2 বেলা এটা সব দিন দিয়া যায় মনি না, সপ্তাহে 1-2 দিন এরকম করি?
0: না, 2-3% অ্যাকচুয়ালি অনেক কম পার্সেন্টেজ, তাই আমরা ওটা ডেইলি দেব। আর ডেইলি দিলে একটা হ্যাবিট ভালো যে মাছের খাওয়াটা ওয়েস্ট হয় না। যদি আমরা অনেক বেশি পরিমাণে অনেকদিন পরে পরে দেই, হঠাৎ করে এত বেশি মাছে খেতেও পারতো না, যার ফলে অনেকগুলি ফিড আমাদের ওয়েস্ট হয়, ওই ফিডগুলি পুকুরে রয়ে যায়। আর যখন ওই ফিডগুলি নিচে গিয়ে বসে তখন পুকুরের মধ্যে গ্যাসের রোগ এবং অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যায়, যার ফলে আর খাদ্যর ওয়েস্টেজটাও হয়। তো ওই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য 2-3% বা 3-5% বডি ওয়েটের হিসেবে আমরা ডেইলি দিতে পারি 2 বেলা খাওয়াটা।
1: আচ্ছা, এরপরে আর কিটা করা যাইব?
0: এরপরে আমরা কন্টিনিউয়াস ওটাকে, যেটাকে আমরা বলি ফলস নেটিং, অথবা আমাদের কমন প্র্যাকটিসে গ্রামের ভাষায় বলে মাছকে দৌড়ানো, তার জন্য আমরা ফলস নেটিং করি। ওই নেটিং এর উদ্দেশ্য মাছকে ধরা নয়, কিন্তু পুকুরের মধ্যে একটু মাছকে দৌড়ানো, অথবা মাছকে ধরে আমরা মাছের কন্ডিশনসটি দেখতে পারি যে কোন ধরনের ব্যাকটেরিয়াল রোগ অথবা কোন ধরনের প্যারাসাইটিক রোগ হয়েছে কি না। আর যখন আমরা ওই ফলস নেটিংটি করি তখন আমরা একটু লবণ অথবা একটু পটাশ, যেটা KMnO4, ওটা আমরা ছিটিয়ে দিতে পারি মাছের শরীরের উপরে। তো যেটা বাইরে থেকে যদি কোনো ব্যাকটেরিয়া বা প্যারাসাইটিক কোনো ইনফেস্টেশন থাকে তাহলে ওই জিনিসটা থেকে মাছকে বাঁচায়। এবং যখন আমরা ফলস নেটিং করি তখন জলের মধ্যে নেট চলার সময়ে, বা যেহেতু অনেকজন মানুষে মিলে নেটগুলি টানে, এই যে জলের মুভমেন্ট হয়, এই জলের মধ্যে অক্সিজেনের পরিমাণটি অনেক বেড়ে যায়। আর অক্সিজেনের পরিমাণ যখন বাড়ে তখন মাছ স্ট্রেস ছাড়া ওটার মধ্যে থাকতে পারে, এবং যেটি গ্যাস রয়েছে, যেটি পুকুরের বটমের মধ্যে যেটি গ্যাস থাকে মাটির মধ্যে, ওই গ্যাসটিকেও রিলিজ করতে অনেক বেশি সাহায্য করে। তাই আমরা পিরিয়ডিক্যালি 2-3 মাসের মধ্যে একবার ফলস নেটিং করি।
1: আচ্ছা, ও যে মাছ কত বছরে, মানে কত দিনে ম্যাচিউরড হয়ে যাব গিয়া, মানে খাওয়ার যোগ্য হয়ে যাব গিয়া, ধরুন 700-800 বা 1 কেজি ওই জীব গিয়া, এটা কত দিনে?
0: যদি আমাদের জলের কন্ডিশন ভালো থাকে এবং আমরা যে সাইন্টিফিক পদ্ধতিগুলি আলোচনা করলাম এইভাবে যদি কেউ মাছকে চাষ করে তাহলে মোটামুটি আমরা 10-12 মাসের ভিতরে আমরা 1 কেজি মাছ পেতে পারি একটা পুকুর থেকে, সব জলের কন্ডিশন যদি ভালো থাকে তাহলে।
1: আচ্ছা, এটাও শুরুর থেকে জল যখন থেকে চুন দিলাম ও তখন তো নে বাজার জাত করণ পর্যন্ত 1 বছর, 10-12 মাস সময় লাগবো তখন গিয়া। আচ্ছা, তো মাছের ওজন বাড়ার ব্যাপারে কি আরো কোনো খাওয়া খাদ্য দেওয়া যায়নি?
0: হ্যাঁ, একদম। যদি আমরা অনেক সময় দেখতে পারি যে আমাদের সবকিছু বৈজ্ঞানিক পদ্ধতি আমরা ফলো করেছি এবং আমরা 2 টাইম খাওয়ারটাও দিচ্ছি ভালোটিকে, তারপরে অনেক সময় মাছ দেখতে পারি যে ভালোভাবে বড় হয় না, ওই সময় আমরা পুকুরের মধ্যে ন্যাচারাল ফিডটাকে

0: বাড়ানোটা আমরা ফার্মার্সদেরকে বলি, ওটার জন্য পুকুরে আবার মধ্যে মধ্যে গোবর আমরা দিতে পারি। কিন্তু কথাটা হচ্ছে, আমরা অনেক সময় শুনতে পারি কি মাছে গোবর খায় নাকি, অ্যাকচুয়ালি মাছে গোবর খায় না, ওই গোবরটিকে পুকুরের মধ্যে থাকা অনেকটি অর্গানিজমস আছে, প্ল্যাংটনস আছে, ওরা ওই গোবরটাকে খায় এবং ওরা যখন বড় হয় মাছে ওদেরকে খায়, যার ফলে একটা কমপ্লিট ন্যাচারাল ফুড চেইন ক্রিয়েট হয় পুকুরের মধ্যে। এবং ওই গোবরটা আমরা সবসময় চেষ্টা করব, চেষ্টা নয় সবসময় আমরা এইভাবেই দেবো যে গোবরটাকে আগে শুকিয়ে নেব, কারণ ওটার মধ্যে থাকে মিথেন গ্যাস। যখন আমরা কাঁচা গোবর পুকুরের মধ্যে দিয়ে দেই তখন ওই মিথেন গ্যাসটা পুকুরের মধ্যে রিলিজ হয়, যা মাছটা বড় হওয়ার কথা ছিল সেটা আরো মরে যায়। তাই আমরা কখনো কাঁচা গোবর দেব না, সবসময় গোবরকে শুকিয়ে নেব, গুঁড়ো করে তারপরে মিক্স করে দেব।
1: আচ্ছা, খুবই সুন্দর, খুব মূল্যবান আলোচনা। তো মাছের টিকাকরণ কিটা করা হয়নি বা মাছের টিকাকরণ কিটা আসেনি?
0: যদি আমরার পুকুরে কোনো রোগ হয়, সাধারণত অন্য যে লাইভস্টক আমরা কালচার করি, মুরগি বা হাঁস ছাগল, ওদেরকে আমরা সবসময় দেখতে পারি যে কোনো রোগ হয়েছে কিনা, কোনো ঘাও আছে কিনা, কোনো ইনফেস্টেশন আছে কিনা। মাছের মধ্যে যেহেতু ওই জিনিসটি থাকে না, আমরা জলের ভিতরে সবসময় তো আর দেখতে পারি না, তার জন্য আমরা প্রিকশনারি স্টেপ নিতে পারি, যেভাবে আমি বললাম ফলস নেটিং এর কেস, ওই সময় যে আমরা পটাশ দেই, ওই পটাশটাই আমাদের একটা প্রিকশনারি স্টেজ, একটা স্টেপ, যার ফলে যে মাছের কোনো রোগ হয় না। এবং টিকাকরণ এস সাচ মাছের মধ্যে নেই, আমরা চেষ্টা করি যে রোগ হওয়ার আগেই আমরা রোগটাকে কন্ট্রোল কন্ডিশনে রাখতাম, সো দ্যাট রোগটা না হয়, কারণ মাছের মধ্যে রোগ হলে ওটাকে আমরা দেখতে পারবো না ভালোভাবে।
1: আচ্ছা, ও রোগ কইতে মনে হইছে ও যে ফাল্গুন চৈত্র মাসে ও ফাঁকনা উকনা দিয়া লেজে উজে দিয়া দেখবা একটা কি ধরনের একটা রোগের ইয়ে দেখা যায়, জল কমি যায় গিয়া, শুকনাথ পরে যায় গিয়া, তখন কিতা করা?
0: এই রোগটা অ্যাকচুয়ালি শীতের সময় প্রায় সময় আমরা দেখতে পারি, বা যখন ক্লাইমেট চেঞ্জ হয় তখন আমরা দেখতে পারি। এটি সাধারণত ব্যাকটেরিয়াল ডিজিজ এবং প্যারাসাইটিক ডিজিজ থাকে। এটি থেকে বাঁচানোর জন্য আমরা সবসময় লবণ ব্যবহার করতে পারি, যখনই আমরা মাছ নেটিং করব আমরা লবণ একটু ছিটিয়ে দেব। তারপর আমরা লাইমিংও করতে পারি, যখন আমরা এমন লাগবে যে পুকুরের মধ্যে কোনো ধরনের রোগ উৎপন্ন হচ্ছে, আমরা পুকুরের মধ্যে চুন ঘুলিয়ে চুনটাকে ঠান্ডা করে তারপরে পুকুরে দিতে পারি। আর তারপরেও যদি আমাদের কোনো রোগ হয় তাহলে সঠিক রোগকে আইডেন্টিফাই করে, আমরা যদি ব্যাকটেরিয়াল রোগ থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল মেডিসিনস আছে ওইগুলি ব্যবহার করতে পারি।
1: আচ্ছা, তো ও গেল তো এইসব। তো আমি কোনো কোনো কৃষক দাদা ভাইরে দেখি যে তারা আটা ছিটাইয়া দিরা মাছে খাইবার লাগি, এটা কি ঠিক নি?
0: অ্যাকচুয়ালি তো আটার মধ্যে অনেক পরিমাণ কার্বোহাইড্রেট থাকে এবং সেটা মাছ খায়, নিশ্চয়ই খায়, কিন্তু মেইনলি মাছ বৃদ্ধি করার জন্য আমরা যেটা দেওয়ার জন্য আমরা সাজেস্ট করি, বা যেটা মাছের বৃদ্ধিকরণের মধ্যে কার্যরত থাকে সেটা হচ্ছে প্রোটিন। তাই আমরা যদি প্রোটিন যুক্ত কোনো জিনিস দিতে পারি আটার থেকে বেশি বেটার হবে ওই জিনিসগুলি।
1: আচ্ছা, ওটা কিটা প্রোটিন যুক্ত জিনিস কিটা হইতে পারে?
0: আর্টিফিশিয়াল ফিড দিতে পারি অথবা ন্যাচারাল ফিড আমরা তৈরি করতে পারি পুকুরের মধ্যে। যেভাবে আমরা বারবার আলোচনা করছি যে গোবরটি দিলে পুকুরের মধ্যে ন্যাচারাল ফিড তৈরি হয়, ওই সমস্ত ন্যাচারাল ফিডের মধ্যে এবং কমার্শিয়াল ফিডের মধ্যে প্রোটিন থাকে অনেক বেশি, সেই প্রোটিনই অ্যাকচুয়ালি মাছের বৃদ্ধিকরণের মধ্যে সাহায্য করে।
1: আচ্ছা, আর কোন দানা জাতীয় খাদ্য গিতা দেওয়া যায়?
0: হ্যাঁ, ওই কমার্শিয়াল ফিডটা অ্যাকচুয়ালি দুই রকমের আছে, একটা যেটা সিঙ্কিং ফিড আমরা বলি, ওটা জলের মধ্যে মানে নিচে বসে যায়, আর একটা ফ্লোটিং ফিড যেটাকে দানা বলি আমরা, ওই ফ্লোটিং ফিড আপ টু 30% প্রোটিন আমরা কার্প মাছের জন্য প্রেসক্রাইব করে দেওয়ার জন্য।
1: আচ্ছা, খুবই সুন্দর আলোচনা শুনলাম। তে অনেক সময় ইয় ফাতা উতা খাটিয়া দিলেন কৃষক ভাই, তো ফাতা যে খাটিয়া দেন তখন আমার মনে হয় দেখমু তো আবার অনেক সময় ফাতা খাড়াইয়া কোনো মাছে, তো ওটা আমার মনে হয় গাছকাপ
0: মাছ,
1: এরপরে ঘাস কাটিয়া দেন, ঘাস কাপেই খাইবা আর অন্য মাছে আর খাইতো?
0: অন্য রৌ মাছে অল্প অল্প খায় যদিও, কিন্তু অন্য মাছরা ওটা খাইতো ভালো পায় না, অথবা যেটা আমরা জাপানি পুঠি বলি, জাপানি পুঠিরাও ঘাসটি খায়। তো যদি আমাদের পুকুরে ঘাস কাপ এবং জাপানি পুঠি রয়েছে তাহলে আমরা এই পদ্ধতিটাকে ফলো করতে পারি, যখন আমরা ঘাস বা পাতাগুলি কেটে দিতে পারি।
1: আচ্ছা, তো ও বড় মাছের লগে ছোট মাছ কিটা হইতো না?
0: হ্যাঁ, এটাকে একদম হবে, এটাকে আমরা পলিকালচার বলি, এবং আমরা তো প্রিফার করি যে আমরা পলিকালচার করব বড় মাছ।

0: ছোট মাছকে মিক্স করে কালচার করব। যদি এটা কার্নিভোরাস মাছ থাকে তাহলে আমরা মানে ছোট মাছ কালচার করতে পারি না, কারণ ওরা ছোট সাইজের মাছকে খেয়ে ফেলে। কিন্তু যখন আমরা কার্পস এর কালচার করব, ওরা হার্বিভোরাস মাছ থাকে, ওই সময় আমরা ছোট মাছ বড় মাছ মিক্স করে পলিকালচার করাটাই অ্যাকচুয়ালি আমাদের জন্য বেশি লাভবান হবে।
1: আচ্ছা, তো আর এই এর মধ্যে যে থাকে যেমন টেংরা মাছ কইন, তারপরে অন্যান্য মাছ কইন, তো অনেক সময় দেখবা কিতা বড় মাছ কাটলে বড় মাছের ফেটর মাঝে ও মোকা দারকিনা ও ফুটি ছোট ছোট ওটা, তো ও ছোট মাছের কিতা বড় মাছে খাইলায় নি।
0: হ্যাঁ, এটার জন্য আমরা চেষ্টা করি যে পুকুরের মধ্যে কোন এমন কার্নিভোরাস মাছ যেটাকে আমরা বলি টেংরা যেভাবে আপনি বললেন, অথবা চিতল মাছ, এইগুলি মাছ যখন পুকুরে থাকে তখন ওরা অন্য ছোট সাইজের মাছকে খেয়ে ফেলে। তাই যখন আমরা কার্নিভোরাস মাছ দেই পুকুরে তখন আমরা সবসময় এক সাইজের মাছকে দেই। এক সাইজের মাছ থাকলে ওরা একজনের জনকে খেতে পারে না বা অন্য মাছকে খায় না। কিন্তু যখন বিভিন্ন সাইজের মাছ থাকে এক পুকুরে এবং সবাই যদি কার্নিভোরাস থাকে, অথবা যারা বড় সাইজের মাছ রয়েছে ওরা যদি কার্নিভোরাস থাকে, তাহলে এইসব কেসে আমরা দেখতে পারি যে অন্য মাছের ভিতরে পেটের মধ্যে আমরা অন্য মাছ পাই, সেটা সাধারণত কার্নিভোরাস মাছের মধ্যে।
1: আচ্ছা, তো মাছের যোগান দিতে হইলে এই আপনি জিলাখান কইলা, ইলাখান যদি কোনো কৃষক দাদায় চাষবাস করুন তাই অবশ্যই উপকৃত হইবা।
0: হ্যাঁ, একদম।
1: আচ্ছা, আর কোনো কৃষক দাদায় যদি ট্রেনিং নিতে চান, ট্রেনিং এর ব্যবস্থা আছে আপনারা?
0: হ্যাঁ, একদম, দপ্তরেও ট্রেনিং এর ব্যবস্থা আছে এবং আমাদের ত্রিপুরা ফিশারি ডিপার্টমেন্টের অনেকগুলি ট্রেনিং শিডিউল আছে, ওরা আমাদের দপ্তরে গিয়ে জেনে নিতে পারে এবং বাইরে থেকেও অন্য অন্য সেন্ট্রাল ইনস্টিটিউট এসে এসে মধ্যে মধ্যে ট্রেনিং গুলি দিয়ে যায়। তাই ট্রেনিং এর ফেসিলিটি পুরোপুরি আমাদের কাছে রয়েছে ডিপার্টমেন্টে।
1: আচ্ছা, খোঁজ রাখুন লাগবে।
0: হ্যাঁ, একদম।
1: আচ্ছা, তো দাদাবাবু, খুব মূল্যবান আলোচনা আমরা কৃষক দাদারা শুনলা, তারা উপকৃত অবশ্যই হইবা। তো আজ আসরতনে উঠি যাইলাম গিয়া, আপনারে আবারও নমস্কার জানাইয়ার, আর আসরতনে উঠি আর গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মোর, শুনো শুনো চাষি ভাই।

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।

বৈশাখ মাসে শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়াতে ছিল রবিবারে উৎপত্তি হল পুণ্যময় সত্য যুগ। এ যুগে পাপ নাই, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ অবতার। এ যুগে তারক ব্রহ্মণা।

অতঃপর কোন এক কার্তিক মাস শুক্লপক্ষ নবমী তিথি সোমবারে নেমে এলো ত্রেতা যুগ। এই যুগে এক ভাগ পাপ তিন ভাগ পুণ্য, বামন পরশুরাম আর শ্রীরামচন্দ্র অবতার। এ যুগের নাম

ভাদ্র মাস ত্রয়োদশী তিথি বৃহস্পতিবার উৎপত্তি হল দ্বাপর যুগ। এই যুগের অবতার শ্রীকৃষ্ণ স্বয়ং এবং বুদ্ধ, অর্ধেক পাপ ও অর্ধেক পুণ্য, জ্ঞাননিষ্ঠ ব্যক্তিগণের আশ্রয় যে নাম।

অতঃপর এলো এই বর্তমান কলি। কোন এক মাঘ মাস পূর্ণিমা তিথি শুক্রবারে এই যুগে পাপ তিন ভাগ পুণ্য এক ভাগ, তাই দেখে পরম করুণ শ্রী চৈতন্য দেব অবতীর্ণ হলেন নবদ্বীপে নাম সংকীর্তন প্রচারের জন্য।

0: আকাশবাণী আগরতলা যতনে ফাঁচি খাপাংনি হামজময়া ফরে তাবুক চেংজাগ চিনি তিনি সানজা চরানি কক বড় আওয়াই পান্দা তিনি খানাবায়ন শাক হামক্রাইনি পান্দা তিনি ডাক্তারনি পান্দ খানাবায়ন ডায়রিয়া ই বেমানরগই এই বেমানরগই কক সেবাই শুক্রবই সাই খানারবান ডক্টর ননিমালা দেববর্মা
1: আপনি লোকরং লামসগ সিনে তিনি শাক হামক্রাইনি পান্দাও জিনি খালাইনে জেরাই রক ডায়রিয়া অংমানি ও কক লাম পান্দাও চিরে শুক্রবী সানানি বাকে ফাইশো পাইকা মজাংজ ডক্টর ননিমালা দেববর্মা মেডাম লামসগ সিনেও পান্দাও
2: খুলমকা
1: আও জিন তিনি সাইমানলাইনে ডায়রিয়া আবো তামনে হিনজাক তাই ডায়রিয়ানি সিনেমারি তামো
2: ডায়রিয়া কচিনি কক বরক বাইং কে বহক দেরা মা বা কি গুরু মানি হুনো মেইনলি জং চরাই রকনো তা পাঁচ বছর নি চরাই রং নো ও আচাই দ্রপ নি থেকে পাঁচ বছর চরাই রং নু যাবো হংকে চিটি WHO ওয়াল হেল অর্গানাইজেশন নি ডেফিনেশন অনুসারে ডায়রিয়া আংখা সালো চব্বিশ ঘন্টা উত্তা তিনবার নি বেশি যদি বুতি খিকে লুজ টুল তা বনচুন ডায়রিয়া হানো সাধারণ
1: গেসং তো চরাই রক নো গবাং মানো খিমানি আম হাইনো গো হংকে আবো ওয়াইথাম ওয়াইথাম নি বিচি খিগাং সং ডাইরিয়া কি সল সল খিগাং কে
2: আ বুতি
1: কে আপন কারিব সং সাইমান ইয়াং থাঙ জে সাই রক খিগাং গাং বিনে ও জে বিনে সিনি মারি কে সং সাইমান গা কি সল সল খিউই জে থাকলাইয়া মানে ওয়াই থাম রক খিগাং কে সং ডাইরিয়া নো মঙ্গে বিনে সিনি মারি সং সাইমান গা কে ও জে ডাইরিয়া নো বাহাকে সং কাসুনাই বা সং বাহাকে আবন অঙ্গি থাঙ্গা কে বাহাকে সং মার নাই কেনে খাইনাই
2: একচুয়ালি তো ডায়রিয়া তো চুং দুই রকম নি দঙ আংকে আবো দুই রকম নি সিনি না নাংনে পুলে আংকে এরম দি দুই তিন দিন নি বিসঙ্গ যদি কাংকে বা চৌদ্দ দিন নি বিসঙ্গ যদি চেং হকে আমনে একিউট ডায়রিয়া হান্তা গাছিন কগুলো পাখি তামলে কতাল কতাল যে ডায়রিয়া মানে একিউট মানে আসুক আবু ইয়াতা কসাম হিয়াতা কতাল ইনকে 14 ডেজ নি পরে 14 দিন নি পরে ইনকে সিম্পনো ক্রনিক ডায়রিয়া হনো ইনকে ক্রনিক ডায়রিয়া ইনকে তামনে আপুরো চরাই রোগ নি যে যেহেতু বখি হইতঙ্গ বহক কোন বিনি কোন কিছু কসানিয়া ইনকে তামনে বিনি মাল নিউট্রিশন চুং যেটা হনো ক্যারাম ক্যারাম থাং তো অপুষ্টি হিনো ইনকে এম হাইং নাই থা
1: তামনে বগি আবো ডায়রিয়া নাকলাই
2: আমো তো গবাং মা ফ্যাক্টর তো রম দি চিনি বোমা কলিবো সানো রম থিনি ইয়াক রক সুনা নাংনাই হ্যান্ড ওয়াশ রক বাই সাবান রক বাই ইয়াক সুনা নাংনাই চেরাই নো চেরাই রক তো কিউ সুতিও পরিষ্কার খাইনা নাং খাইবো রম সাবান বাই তে কাহাম কে তেই বাই গবাং মা ইউজ খাই নাই টিকে বাবাং না হারি সাবান বাই ইয়াক সুনা নাংনাই চানানি সেকাং কাহাম কে ইয়াক সুই নে চেরাই নো চারানা নাংনাই খাকালামনি দুধ ফানুং থুম তারপরে যদি বনো কেবল

0: যদি দুধ কুলু গিয়ে যদি বাটি চামচ রক বেচার খা বা বোতল রক বেচার খে রুক না নাংনাই দুধ চার না সেখান বোতল রক রুক না নাংনাই দশ মিনিট রুল বয়েল তার ফুটিকা ঠিক ন ছাপুস তুই ন বক সাকা বুট বুটিকে দশ মিনিট পড়া বক বক খে খাইনা নাংনাই তাই বোমা রক সাক পরিষ্কার পরিচ্ছন্ন তো নাংনাই সেরাই নিক ঠিক মতো টুকুরি তো নাংনাই ইয়াসকু রক রাউই পুরা ঠিকে তো নাংনাই চামুং নুমুং খলবই যাতে থাম্পুই রক মাসি রক ভাইয়া যা তান্তি রক্তা
1: বসুক উমনে সিমে ও ডায়রিয়া রমইমান সেরাই রকনি ডায়রিয়া নি মানে যে ও খিমানি বসুক উমনে সিমে ও সেরাই রকনি ডায়রিয়া হা
0: ডায়রিয়া সেরাই রকনি তো চুং সাধারণত আচাই ফুরুনি থেকে জিরো এই ঝেন্তা আফরুন থেকে চুং সাধারণত ফাইভ ইয়ার চড়াতে চুং ফোকাস খাই তো আমি সেই শাখা মতঙ্গ কিন্তু নুকজা খা যে স্টাডি খাই নুকজা খা যে পুরা ওয়ার্ল্ড হন্দি চিলি ইন্ডিয়াও হন্দি আন্ডার ফাইভ আন্ডার ফাইভ মর্টালিটি মানে পাঁচ বছর নিচেরাই রক থ্রিমানি বেশি ডায়রিয়া নো রিলেটেড নি নুকজা যদি ফান তাবো কিসব কমন খা আবুন বাগি নো চিনি গভর্নমেন্ট ফোকাস খাইতা বরংগি বাগি
1: ডায়রিয়া মানে ইয়া গুলো তাই কুবিনি কোনো বেমার বাহারে থাকমান মা ববিনি তাই কোনো থ্রি রক দামান আমার রক্তা
0: ডায়রিয়া আংখে পুলা আংখা শাক ডায়রিয়া আংখা তো লুমু অনেক সময় যদি ইনফেকশন যদি তঙ্কে ইনফেকশন তঙ্কে গাবো ভক সানাই বা যদি কোনো অবয়া প্র ব্যাকটেরিয়া রক করে খাঙ্কে বা স্টেরাল ডায়রিয়া যদি হিঙ্কে বা আ ক্ষেত্রে বসু তো কি কি নাই কি খেপে কি নাই হিঙ্কে আগে সব মেডিসিন অন্যরকম নাই যদি বিনি কুলুম তঙ্গ খিমানি লগে যদি থ্রি ফাঁকি আপনি সঙ্গে ডাইসেন্ট্রি হেমতা আবুকে ডাইসেন্ট্রি আবুকে অ্যান্টিবায়োটিক নাঙ্গো হিঙ্কে রুটা ভাইরাল যেমন তুমি ঠিক কলিপে সারুনি রুটা ভাইরাল ডায়রিয়া হেনতা চং ভাইরাল ডিজিজ আজাকে সল সল কিও বাক্সা কেপা নাকি বা কেপাও সাধারণত চুং খিমানু নুগো কেপাও বহক সাউ বা কেবল লুমো বা লামা গানানি চামু চাউ অনেক সময় চুং যেটা বহক দ্বারাও সাউ টক্সিন গে যেটা আঙ্গো আ ক্ষেত্রে বহক সানাই বিনি কেপা নাই প্লাস উনি অনেক সময় তামনুক যা রমদি চিনি খিনি লগে থাক ব্লাড থাংতা
1: সেন্টার অংকে ও যে ডায়রিয়া আবো সলোই বিনা মান
0: ইনফেকশন সাপোজ যদি ব্যাকটেরিয়া রকমকে তো আবো তো সলো চামু নং রক আবো কাবো খাই তোনা নাংনাই সলো ইন দ্য সেন্স যেমন এনভায়রনমেন্ট পরিষ্কার করে তোনা নাংনাই থাম্পুই কেসা জায়গা আসুখা রমদি হলবিয়া উইনার খা মাইরক হাঙ্কে থাম্পুই গানাও খি যাক চড়াই রঙি তঙ্গো রমদি খি পরিষ্কার খাই যাকলিয়া বা অন্য কিছু তখি রক তঙ্গো বা কোনো কিছু সেই বিখি রক তঙ্গো আর আসুকুই যদি বা ময়লা নোংরা জায়গাও আসুকুই যদি মায়ও আসুকে চড়াই রঙি দুধ রোগ বাতৃ রোগ আবু তো ইনফেকশাস সলো বা খিক রক সই যদি গামকে এক সই আউই তুই বা এক সই বোমা বসানে চড়াই নি চামুং যদি সাপিকে বা দুধ রক্স নামকে ইনফেকশন সলো নাই আবো নোংরা সলোই মানে
1: কি আবার তো বেলাখানে যেন তাবুক তো তুমলাং মল যিনি সামানি বহক রোগ বহাইনে যেন ডাইজেস্ট ইহাই আবো মানে যেন গবং মানে যেন আমহাই তৈ রোগ সিমিন নঙ্গি রোগ মানে মা তঙ্গ তাই মাই রোগ চাইব অকলাইহাই দামদানি আবো তুমলক তুমলক গা জরাও ন যিনি যেন নুগো যে যিনি বহক রোগ দেরালাই মানে বহক দেরালাই যিনি অকরা রঙ আমহাই নঙ্গতে চিরাই রোগ নিতে তাইব বর্ণ তনানি কষ্টমি যেন আমহাই বরংনি তংথানি বেলাই বেগাট মানে যেন মানে তং কেসেপকে মা তং মা হাই হুঙ্গে আ জরা ও জরাই রং যেন কিছু সান থাকে বাহাইকে তন খাঙ্কে ও ডায়রিয়া রোগ বাই যেন কাতি উই তং মান্নাই
0: থাইজিং যেমন কি সামান্য পরিষ্কার পরিচ্ছন্ন অপরা রক বোমা রক বা যে সরাই বামনে রক আবু রক যত্ন কেয়ার ফুল মাতনাই তা বিশ্বাস সতর্ক মাতন ওখাই নাং সানা মুসমানি কখাই ডাইরিয়া খাঙ্কে সাপোস নক চেরাই তো কলিবে সাতো সাইমিয়া বতো বারবার খিনাই নর্মাল যেসে খিও কাইসা চেরাই হয়তো তিন চার ঘন্টা পরে পরে কাতাল চেরাই তো কি মানো নর্মাল নিশাই যদি বেশি খিকে বিনি কালার চেঞ্জিং মানো তেবো পাতলা যদি চেরা চেরকে কি মানো
1: গাঙ্কে তাবুক সানা থাকা চাই রক তো যেন গবাহ মানো টিকা রক মানে আমহাই বরক কাতি তোরানি বাকে টিকা রক রোজা গনি খানাবো গাঙ্কে আরো অ টিকা রোজাক মানে বিশিঙ্গ ডায়রিয়া রক বুদা ডায়রিয়া ইয়া যা রক বুদা রোজাক গৈতম
0: তাপক চিনি ইমিউনাইজেশন প্রোগ্রাম তো কাইসা তঙ্গ রুটা ভাইরাল ডায়রিয়া যেটা যেন চড়াই চিকন রঙে নুক যাবো যেটা আতা মনে আনি আবো স্টেরাইল ডায়রিয়া ভাইরাল ডিজিজটা আবুনি থ্রুটি যেটা যেন চিকন নরুগো আবুনি বাকে চিনি ইন্ডিয়া গভর্নমেন্ট রুটা ভাইরাল ডায়রিয়ার বাকে ভ্যাকসিন স্টার্ট খাইকা আবো সিক্স উইক্স মানে দেড় মাস আচাইপুর চুমাইসা বার্ড ডোসরু আবুনি পরে যেন সিক্স উইক্স মানে দেড় মাস হন্তা সাধারণ বরকনি বুঝি নানি সারতে আবু যেন পাঁচ ফুট আরো রুটা ভাইরাল ভ্যাকসিন

0: ওটা
1: এবং সুচির মামা
0: বকুক্তি
1: চারা
0: পলিও কাইসা দুই ফুট আচার উসু অমুক কাইসা বকুক্তি চারাও তে কাইসা অড়ালি চার মানে নাইন মান্থ তে কাইসার ভিটামিন এ অবযতন রিলেটেড হে মেইনলি ইনকে রোটা ভাইরাল যেটা পাঁচ ফুট আছে মুখুক্তি চারো হে সিক্স উইক্স টেন উইক্স মানে আড়াই মাস আড়াই মাস বতাওছে টিকা ফাইনে অন্য টিকা নিল গিয়ে বমান নাই মানে সুচিয়া মুখুক্তি পাঁচ ফুট আছে আর আছে দেড় মাস আড়াই মাস সাড়ে তিন মাস যেন বনতে হাইন হেরি ফিটা অন্য ভ্যাকসিন লগে বনরো যেন উপিবি বিচারও আবহ রিলেটেড মোটামুটি আবো যেমন অরাল পোলিও ভ্যাকসিন যেটা যেন আবো বিচারও যাতে ইমিউনিটি রক্ষা হামতংনানি আবন বাকি অনেক সময় তামনানি মিজাল ফেরার অংখাব অনেক সময় কি করবো মানে কিসা মিসা ডাইরেক্টলি রিলেটেড দিয়া মাঝে মাঝে নুক যাবো আবন বাকি যেন নয় মাস যেন ভ্যাকসিন দাবো মিজেলস নি এম আর মেজেলস বেরো বিটানি দেবো তাই ভিটামিন এ মকল রঙে বাকি যেন অন্য নিলগি যেন অন্য ভ্যাকসিন নিলগে যাতে শরীর দাম ঠিক থাকে যাতে আপন বাকি যেন ভ্যাকসিন দোকে আনি সানানি মজুম মানে হাই যেন ভ্যাকসিন তো রয়ে যেন কাশু ঠিক আছে কিন্তু তব ফানো যেন তো পারা আম সাই রক যে বোমা রক দো বরং বাকি সিরাই রক যদি ডাইরিয়া তামো খাই নিয়ে পুইলাছো হুকে তাবুক তো যত জায়গানো চিনি সাব সেন্টার রক দো আমি ব্রুম চিন তাবুক চিন সাব সেন্টার দো সাব সেন্টার সাকাকে পিএসসি দো নাইলে আরবান পিএসসি নাইলে পিএসসি দো বা সিএসসি কমিউনিটি হেলথ সেন্টার দো হুকে আ জায়গাও যেন ওআরএস মান থাকো হুকায় এরম যেন আরো থানান চিকেন চিন পাড়া ব্রুম তো আশা আশা দো আশা বকুক দোতা হুকে যেন যদি কোনো চেরাই কি মানে বোমা তো বুঝি নাই সালো বাই বেশি খিকা হুকে আপনি সে বেশি যদি বেশি খিকা চেরাই চালিয়াং টংখা এনকে কাবো খালি এনকে কাবো মুক্তি অকলাই দিয়া আমি রক নু খাই কপাই টঙ্গো আমি রঙকে আশা নো যাতে সানাং টংতাব আশা রং তানি অনেক সময় দাম খাই চিং ওআরএস সরবত ওআরএস রং নারে গই রো
1: বাগে রো
0: ভাই যাতে থুইয়া যাক এটলিস্ট যদি খিমানি অনুসারে যদি চিং বারবার খি তঙ্গু আবনো হাইড্রেশন রিহাইড্রেশন শরীর নি ফ্লুইড যদি চিং ব্যালেন্স খাই মাংখে হাঁকা এতে বুমানো যদি যদি কাউন্সিল খাই মানে বুসিরি মাংখে যে ঘন ঘন খাকলা আপনি দুধ চার দি আগে যে চারো আবনো যে কিসা সময় না হারি চার দি নর্মাল চানানি যেন কন্টিনিউ খাই দিন ছানাই প্লাস যদি চেরাই টিকাংখে আবার তুই পরিষ্কার তুই খানি মানো সর্বত্র খানা নাই প্লাস নর্মাল ফিডিং সাপোজ যে চেরাই নিখেতে যেন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হন আচ্ছা পুরনি থেকে সিক্স মান্থস জড়াতে চিন কাকলাপ নিয়ে দুধ বাদে কোনো ফান চারিয়া কিন্তু যেন বিঠি চারি মানো আফরু সর্বত পরিষ্কার যেন সর্বত চারে নাই প্লাস বুমানি দুধ বাস আসুন আপাতত তে কোনো দরকার কে তে মেডিসিন যেন চারি মানো আবন বাইরে কোনো চারিয়া ওকে আবনি পরে সিক্স মান্থস প্লাস নি পরে কে যেন পরিষ্কার তুই বা নর্মাল চামু কারণ সাপোজ তুই সিমি খানি তনকে যেন অব সর্বত সিমি খানি তনকে তার মানে যে চাও যেন
1: খিনাই
0: খিনাই বলে
1: কপাও
0: অনেক সময় কপাও ওকে তার মানে যেন যদি কোনো কিছু মাই তুলো চিনি কবে যেটা হানো মাই তুলো বা রম ফেব তুই রম দি আমি রোগ চার গে তার কিসা কি রাগ নাই কিসা বাইন্ডিং নাই আস্তে আস্তে তার মানে বিঠি রোগ স্টার্ট খাইকে আস্তে আস্তে বিনি কমে থানাই সো আবন বগিনি হোম বেসড ফুড চিং যেটা ব্যাঙ্গি ট্যাঙ্গি চারো আমি যাতে খাইনা যাত শুধু বিঠি তুই সরবত সিমি খারি যাবই আবু তাবুক ফোকাস খাই যাবো তা তাবু
1: কিছু কমকে যে বুমা চামানি বোধ আর ইফেক্ট ইমান যে বুমা চা খাঙ্কে বসা বোধা মাহাই রক কিউ ইমান যে তাবুক কনি কক বুমা মশ রক রক চাখা বা তাই হালকা বহক দেরা যাংনাই মানে রক চাউই নাই আবু বোধা বসা রকমি আর ইফেক্ট দুধ চা খাঙ্কে
0: কিসা মিসা তো কারণ ব্রেস্ট ফিডিং খাঙ্কে তো ডাইরেক্ট অনেক সময় বিঠি রব মেডিসিন চক যেমন ব্রেস্ট মিল্ক সিক্রেশন কিসা মিসা তো এফেক্ট মানো সব মাবো কিসা সাবধান তো না উচিত আ ক্ষেত্রে
1: মোকে বাক্সা ডাইরি আং ফানাবো মানে ব লমিয়া সায়া আমারে গুদা আং ইমান মানে কিউজিম দংখা আং তাইসা বা হামাই রব ওমাই থামা রব নগতা হিকাঙ্কে
0: আবো একচুয়ালি জং সর্বত খাইনি নো প্লাস জং জিঙ্ক রো ফিল লেভেল ও জং রো যেমন চিনি আশা বকুক সংনতা জিঙ্ক যদি সাপোজ দুই মাস থেকে ছয় মাস দুই মাস সেকাং সাধারণত জং রিয়া

0: কারণ বুমানি অ্যান্টিবডি ওখানে প্রোটেকশন একদম। তো টু টু সিক্স মান্থস যা আছে রাইট ওনের দুই মাস জোড়াতে জিঙ্ক ট্যাবলেট অর্ধেক খাইরো, কারণ আবার 20 মিলিগ্রাম নিত ফোরটিন ডেজ নিবাগে রো 14 দিন নিবাগে দুই সপ্তাহ তা ওকে আবু আশানু সাহি নিব হোম বেসড ম্যানেজমেন্ট খাই মানো ওকে। তারপরে যদি দুই বছর দুই মাস নিয়ে শাখা টু টু সিক্স মান্থ তো হাফ তো সিক্স প্লাস মান্থ নি থেকে আন্ডার ফাইভ যদি চিং 20 মিলিগ্রাম 14 দিন আবু রুই মানুষ কোনো অসুবিধা নেই, কারণ আমার ওকে তেমন ইমিউনিটি বাড়ি নাই বিনি আস্তে আস্তে বিনি আবু ফাইন এটা প্রোটেকশন পাওয়ার ফাইভ।
1: ও আচ্ছা কিছু আং দেহ সনম মানে বস মিনিট পর পর যে সঙ্গন সরবত বা বিনি ও যে খানা না মানে আবার খানা ইচ্ছা কাম সরাই রকম
0: চলি তো ও যে জং তিন রকম মেইনলি তো ওসু কিসা কোনো কোনো ডিহাইড্রেশন করে, ডিহাইড্রেশন মানে স্বাগত ইনি অভাব করে যদি হ্যাঁ সিম্পল মা দু দুইতঙ্গ আসে কিছু মানে কোনো প্রবলেম করে মানে নর্মাল ট্রিটমেন্ট খাই মানো ও আর এস কিছা রে জিঙ্ক রোগ রে জিঙ্ক ট্রিটমেন্ট খাই মানো ওকে সাম ডিহাইড্রেশন তো আগে আমি হাঁকে তেমন চেরাই বলে টিকাং যাক নাই হাঁকে বনরম দিয়ে সরবত যাক গ্লাস রেখে বসি দা হাল হালকে নিং সিনাই
1: দুই রান যাক মা
0: দুই রান যাক মানে বোঝালাই কারা নেন তো নাই মকল কুথুক নাই শান্তি রক্তা হাঁকে তারপরে খেতে কেসা জায়গা খে তাম নেন আপনি সে বেশি যদি থাকে মকল কুথু কুথু আমি তো তো আগে যদি সিবিআর কেস রমদি সেরাই বেলাই এবং থাকাটা কগর বেশি সায়া থুই টঙ্কা লিক লিক টঙ্কা কাব্য মুক্তি ভাইয়া বোমা সসাই সসাই বন দু দোকানি মা তঙ্গ কোনো রেসপন্স কম টঙ্কা আমাকে ইমিডিয়েটলি সিং রেফার খাইনা নাও সিবিআর ডিহাইড্রেশন যেতে হাসপাতাল
1: হসপিটাল গাবেন যে সেরাই রোগনি আমা হাই যে ফাসিং সামানি ও টিকার ফান দা আবো আমা হাই ডায়রিয়া মানজাক মান টিকার তরু বহনি খাও যে ডায়রিয়া আং যত টিকার ওই জনফান আঙ্কা ডায়রিয়া তাইসা মানজাক মানে আবো টিকারা যাক ফান দা মানজাক মান
0: যোনতো টিকারো রোটা ভাইরাস ভাইরাস রিলেটেড যেটা ভ্যাকসিন বিন বাগিরো কিন্তু তিনি যদি বোমা যদি পরিষ্কার পরিচ্ছন্ন তঙ্গিয়ান বাগে সাপরা তঙ্গিয়ানি বাগে ইংখে ব্যাকটেরিয়া যদি ইংখে আমি তঙ্গিন মানো ওকে আবন বাগিন তো ফরেঙ্গন চিনি আশা বুকুক যোন থাঙ্গি ভাইকে সেরাই মতো উচ্চারণ আনা ভাইকে তো না না ইংকে আমি রক্তা পরিষ্কার পরিচ্ছন্ন তো না হুঁকে ভাইকে তো আমার ডিহাইড্রেশন চিনি না না সেরাই যদি ঘন ঘন সুতি আঙ্কে কয়বার ব্রেস্ট ফিডিং খাইনে না অ্যাটলিস্ট মিনিমাম 24 আওয়ার তো 8 টাইমস 8 বার তো মিনিমাম দু ডোক সার না নাঙ্গ গামটিটা যদি চেরাই সুতি আর তোকে ইমিডিয়েটলি আর্জেন্টলি রিপোর্ট খাই দি আমি রক্তা হাসপাতালে ছাপাই দি এভরিথিং তো জেসুক মানসাক চেষ্টা তো চলি তো
1: ও যে নক নি যে খাইতাই তো মান না খাইনে কে হসপিটাল থাকে বনো আব সালাই ডক্টর রে মার নাই মানে আম হাই যা সালাই রক নি যে তুই রক
0: নয় কই থাকো সালাই তো বেলা ইন কাঙ্কে
1: মার নাই
0: এই মার নাই কে তো নগ যখন যোগ বম নগ যদি সর্বত কে বো জেসে কাঙ্গা গো সু খামতো চামচ পাই চিকন যেহেতু বচরাই চিকন বাটি চামচ বনো শরবত গুলবি দুই রকমের শরবত তো একচুয়ালি একটা আগে 1 লিটার গুলুক নানি আবার প্যাকেট পরে উইনে মাসে নাম তা গাছ তো 200 ml মানে চিনি নগ যে কলক গ্লাস করি দা আবার 200 ml স্ট্যান্ডার্ড তো ওকে আমো বাই মেজারমেন্ট খাই যদি সে জায়গা 200 ml হিঙ্কে সিংতাম খাইনে ও চিং যেটা নগ রকম তিন মানে গ্লাস ওকে আবার চিং মিক্সড খাইনে সাপোজ যদি 1 লিটার মিক্স খাই দিই কে কাশা জগ বা কাশা ডেক হানাই ইংকে ফিল্টার নিতে না না নাই আবো পুরা কাহাম তুইটা বয়েল খাই যাক খাই তখন ঠান্ডাকে তখন চাও নবা চিনি যদি ফিল্টার নিতে হিংকে কাহাম কে আ জায়গাও চ 5 গ্লাস না নাই কারণ 5 গ্লাস কে 5 কুড়ি 101 লিটার খা আ জায়গা পুরা রাউইনে চিং মিক্স
1: না গালক নাইতে
0: গালক চেরাই না
1: ঠিক আছে হাম ভাই
0: চাকি চাকি এই জেসে মানচক বনুথু কে যদি হাসপাতাল ফাইনাকে বোতল দাবুই লামা বোতল খান নাই সাপোজ কোনো কারণে যদি চেরাই গপা খায় বনো 10 মিনিট চিংকিসা নাসিং নাই নাসিং কি হাইন হাই চিং বনো খান পি নাই প্রোবায়োটিক রোগ নাই জিঙ্ক রোগ শুরু খাই নাই নর্মাল বেসিক লেভেল যদি স্টার্ট খাই আই বিলাই নাই
1: আপনি
0: আবো আবো তো ওয়ার্ড যারা বর্তিং নাই সাপোজ রম দি কয় গ্লাস রে নাই বসরাই না

0: আপনারই সাপোজ যদি যিনি ছয় মাস ছয় আপ টু সিক্স মান্থ থেকে যেন কেজি অনুসারে যেন যেমনি ফিফটি টু হান্ড্রেড এম এল যেন সাধারণত চড়াই রং আরতা সাম ডায়রিয়া যদি
1: ওয়েট নাই কেজি
0: সাধারণত বেশি ডিহাইড্রেশন করি যদি কিছা ডিহাইড্রেশন টংকে যেন আপনার ফিফটি টু হান্ড্রেড মানে তাম ফিফটি এম এল কে ও দুইশো গ্লাস ন চাইর বা খাইকে আমও তো ফিফটি আধা গ্লাসটাকে হান্ড্রেড এই মানে পরিমাণ তা হব মনে হচ্ছে খানে বেলাইব খানকে বাবো পেট রুটু মুখে অসুবিধা থাকবি না ব্যালেন্সিং এং থাকুন আন্তা
1: আং দাও সারা নিম জমাকে গবা মানো তাবুক তো কামিয়াম চাইরগ তো সুংসে তাবুক হাইতাওয়ান ফাঁসিং যে টাই বড় রক্ত তুইকে হাম বর ফিল্টার খাই নু ফিয়াবা ও হাসুক রগ টংনাই বলং ফাঁসিং টংনাই আমি পারা কামিয়াম জানি বড় রগনি বাকে যে তাবো তৈ নালাও খগো যে ও বলং হলংনি তৈ ফেমেনি তাম হাই তৈ সল তৈ সারে তৈ খগৈ নিকে আবনো বড় যে কাহামকে নিয়া আমার তো দিলে দিলে তো মুঠুমা বরক তো দিলে মুঠুমা নিব ক গিয়া চাই রক তো আহিনো নঙ্গ হিকে আ জরাও যে চিনি চাই রক ন মানে বসা যে তাও তো ফাইভ বেশি বা উমর রকনি চাই রকনি কক নব সাই দো গিয়া মানুষলাই থাকে কটর যেমন সারা থাকে বিশি জি দশ বছরের চাই রকবো আমায় মান বলে ক খানায় মানে জরা হিকে আ জরাও গাঙ্কে যেরক তাবুক হাজিং যান তৈ খুনে টংলঙ্কা তাই ও মাহাই গরেনে তৈ থপ থপ ফাই টংমানি ওয়া আজাগৈনে আজাগান তৈ নাইব টংলঙ্কা যিনি বড়গ্রনো বিশেষ খাই আমি ডাইরিয়া মানজাগৈ বাক্সা বাক্সা কবা বেলাইছে লাইটকৈ আমি থাঙ্গ হনু গে তাবো কোনো আরো মানলিয়া কংনি কক কোনো বিথি মানলিয়া বিথি বেড়াইর বরক নগবনার তনিয়া আজরাও আসরপ মানলিয়া হিকে বরক তাম খাইনাই ও যে দশ বছরের উমরনি বিশিং সাকাতা আং আমি জরাও গাঙ্কে বোমা বোফা নক ও যে তমানি আবার তাম তাম রক খাইমান তাম রক খানে জন্মান বন
0: একচুয়ালি
1: হসপিটাল থাইয়া জানি তা
0: একচুয়ালি তো তাবুক তো যত জাগানো সর্বত ওয়ারেস নি সারা তো চিনি যেটা ফর্মুলেশন তো ডব্লিউএইচও গাইডেন আমি কাম তো দেখে কিন্তু যেন যদি নাইকে আবার সুগার সল সলিউশন যেন যেতে হন আবনো যেন মিক্সড খাই খানি মানতা জাস্ট হাইন যেমন রমলি চিনি অবদাত চিনি মকলি মুক্তি যেন কাপ খাই চিনি মকলি মুক্তি ফাইবলা আবন টেস্ট সাই মানখানাবলা আই এ আমো সুখ বরাব সিনামই চিনি কিসার নাই সম রাই ব্যালেন্স খাইয়ে সুগার সল সলিউশন হনো যেন আমো হেকাই যেন যেন খানি মানো চলে তা কেসা তুই তো ফটোদিন দিন না নাই প্লাস যেন খিতাই নক রক মেইন তো যেন খিতাই নক পঞ্চাশ ফুট হাজার রক যেন নক মেইন ফোকাস তো যেন এনভাইরনমেন্টাল আবং না নাই তুইনি সোর্স থেকে কুয়ানি থেকে হাসা লেন না নাই আব তলাতেই যাতে তোরা হাত তলাতে দিবে তুই তো জয়েন আমু যা তো ইয়া যা হাঙ্কা এই পরিষ্কার পরিচ্ছন্ন টনে না নাই চামুন খলবই টনে না নাই সাপোজ যদি কোনো কারণে অ্যান্টিবায়োটিক তো শুরু খাই না নাই হাসপাতালে সবই আছে সুগার সল সলিউশন যেতে চিনি রুই নেই পিসা সম রুই নেই আবার খাই না নাই তুই সেমনি নাং তোকে মঙ্গিয়া থাকি যেমন কি সামানি যেমন কার্বোহাইড্রেট তাব আগিনি সরবত বাই দাবং সরবত কিসা ফেরো কারণ কিসা সুগার রাখো কারণ যাতে অবং না যাত স্টু বাইনে খাই না যাত মানে যাতে অবং নাই তা খি
1: অবজা
0: যাতে সো চামু নক ফোকাস খাই না নাই চামু বিশিং রন্দি বেলাই চিনি রক চিনি গনাং বা ড্রিঙ্কস জমা থাকলা দোকানও যত জানো মানো কান্তি রোগ যাতে চাই আজাদ ফ্রুট জুস রোগ যাতে রিয়া যাত রমদে মাইতলু চারি মানো চুং দই রোগ তো মানথকে বা মাংখা দই রোগ চারি মানো পিসা দই বাই মাই চারি মানো সম বাই মাইতলু চারি মানো হংকাই আমতেইতা হংকাই কড়াক হজম ইয়ে আমতে রোগ তা চাথুন হংকাই মেইনলি আমতে রোগ ফোকাস খাইনে নাংনাইতা
1: ও হংকে চুং তো সাইমানকা যে চড়াই রোগনো বেলাইখানে যেন নাইকানি খাইনি নাঙ্গ নক নুখুঙে মা ফাহাজানাই যে নক নুখুঙে বরক র বরক তো যে মানো যে বুকুব দাও আমি চাই রব দ বরক ন যেন আসক নাই সবই টনি মাইনিয়া গেহাইনি বাকিন চিনি নকশা নগারি তাই চিনি নগরা বাড়ি রব হাইন যেন কাহামকে সাফ সুতরাকে মা তনি নাই আবনে যেন তিনি খানাকা গে চাই রকম যে সেপন নাইনি নাই টংনি বরকনি আসকে

0: एसपी दङ बरक जे मानो जेन बखनाय पानो सासिनाय हा पानो फाचबखौ दासिनाय आमा हायराव बरक आजराव बेलायखोनो सिया माखौ मान माने जराव हायनि बगिनो बरकनि गोबां मानो बेमार नहजिनानि आमा हाय रुग किसे किसे आमा हाय जे भाइरासनि बागै रुग इंग बरकनि गे जों आबनो सायमानखा गे अमाय जे खिमानि जों नग नखुंग फाचजों ओआरएस मानथगे हांगाब जों अब रोग बाय सिनि न जों ओजन खे जे यासि बाय ना माने आबो न सायखना रका
1: ए आबो नगो सुनाम ना निके रम दे 1 लिटर तीन हा के 1 लिटर बाय के सुनाम ने टांग तो साका
0: ए
1: पाचटा ग्लास छिन जित साधारण तो तीन गो
0: ए
1: के चामच तो तो साधारण तो तंगो छिन नगो का आबो का 5 ग्राम छ साधारण तो रमता के रम दे 1 लिटर छ छयटा चामच ओ जे चा चा चामच या दे चा छना मन आमन रोइने তারপরে কে হাফ চামচ অবরণে সমরণাইটা সুগার ছয়টা রানাই সিং চিনিটা নগজ চিনি তো মানে কমন চিনি ন ছয় চামচ রুইনে তারপরে কে ও খাইনাইটা
0: গালক নাইটা
1: নেক্সট খাইনাইটা
0: আও আবন তাবক তো
1: 24 ঘন্টা নি মিশিং যাতে বড় উনুক না নি যাক এক যে কোনো ওয়ারে সলিউশন আবন পরে কে কবং মা মা কানাং জাগি তানার থু কিবিরে নাং থুনতা
0: আবন তাবক তো চিনি গোপেন্দ্র বস সেবরিট মা বাই কবং মানো কামি আম যাইব হাইনো আশা কর্মী রখনি বনি নগ্ন খুঙ্গ প্রকলাঙ্গি থাঙ বনি বেগো বনি লগি লগি না তৈ টনু যে আশা কর্মী রক যে বনি ওয়ারে সং থং খিমানি থং লোমানি থং বক তৈ টন যেন আবন যে ছাইমা নাংনাই যে বরং থানি সং মানথু অংকে অ্যাডভান্স নাই টন কে চাও তাও ন জরা তো তুমলাং বল ও তুমলাং নি মল বেলাই খেন চং খিপ্রো শিপ্রো অঙ্গ কুলম কো সাং লাইও নগ নগর সুদিন ও খিমানি তো সলহ রক থাংমান যেখানি মেখানি খিলাইও তাই ও খিনি চং সাইমান কাজে থামপুই রক বাখাং গ তাইসা চিনি চামা নাং মাও বহাইন আর বাখাং গ তাইসা চিনি সাগো বা হামিয়াং ইও ব সলাই মানো গবা গিয়াবন চং বেলাই খেন তালাফিকে মা তন্নাই যে তাবো ন জরাব যেখানি মেখানি খিয়া তাই সিংখনাকা কোয়ানি তৈরক নাকে ভাগ্যে নাংনা নাং তাই গরে তৈ নাকি ভাগ্যে নাংনা নাং তাবো নিয়ে জরাব জিসুকে সঙ্গ মানসা ফিল্টার খাই নাংনানি আবতো সঙ্গ নাং ন
1: ব্লিচিং পাউডার রং না নাং নাইতা ক্লোরিনেশন খাই ক্লোরিন ট্যাবলেট রং মানো অনেক সময়
0: কে আও কে সং আমসকে সং জিনি গভর্নমেন্ট শেপ মানে দঙ তাই জং আম হাইরং ন শেপ মানে হা নাং নাই কে জিনি জরাই খনাই তাই মা ফান্দনে রো বলে কেন সাবসুরা তং নাং নাই নাং নাই হিনি জং খনাকা কে পাই থাকো জিনি লুকুরক ন তাবু ব যে খাসি জগিয়া বিয়াং বিয়াং কিউই থুই তং মানো ফানজে জং তাই আদাই নাও হনে ওয়ানসগুই দু হিঙ্কে আ বড় রকনি যে মা ফারক বা গার্জেন নং তাম সানানি মুচু
1: একচুয়ালি তো মো চিনি তো দফানি একচুয়ালি পুরা হিঙ্কে পারা আমসাই তং ফানো যাতে অব চুন তো প্রায় নো ও খাইবলা কোপেনি থ্রু তে চেক মিটিং রক খাই দেবো কি মানে মন তাম রকম নাই টিকট রকম তাম খাই নাই কুয়া রক ভাগে তো নাই আমি তো তাকো কুয়া রক সামকে সাপোজ রম দিচ্ছেন তাম হিনানি রেলিং হাইতা কুসু প্রবেক যাতে কি মানে তো জেনি লইত সারি মেয়াবলা বাকি না নাও রব সরকারি বা বেরেখা তাম সাপোজ যদি কেব খি তোকে মুস্কি রক ফাইকে আমো মো মানো সব কুয়াও যাতে পার রক রইনে চিং কামকে কলব জানাই ব্যবস্থা খাই মাঝে ব্লিচিং পাউডার ওরনা নাংনাই আমতো পঞ্চায়েত নি থেকে মানো আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন রোগ রুব আমা হাই যাতে খাইনে যা অনেক সময় ক্লোরিন ট্যাবলেট মানো তুই ওর কাঙ্কে 1 লিটার বসে রুনাই 2 লিটার বসে রুনাই ট্যাবলেট আমি অনুসারে রুই 30 মিনিট রোনার এরিনে যেন আমি ইউজ খাই মানো তারমানে
0: সাপোজ
1: যদি ব্যাকটেরিয়া আর ফান্তো হাঙ্কা আপনি বুথারে কি নাই সাকুন ভাবে ক্ষতি নিয়ে একটা আনতে হাই মেইনলি তো প্রিভেনশন মেইনলি ছিল কাজ হোমং তো মেইন যে ফোন খাতো কোনো খাইনা করি খান
0: আবনু যে সকাল মজং ভাগে কাজ শুনান আবনু তাই তাই কি সিসা চিনে বোমা রক না তাই কি সিসা জরা বো বাইরে বাইরে চিনে যাও জরা বেশি করি খা না তাই কি সা বোমা বো ফারক না জং ভাগে চিনে চাই রক না জং তনানি
1: চরাই রক না তো পরিষ্কার পরিচ্ছন্ন তনানি লগি লগি ন যাতে হাসপাতাল ডেলিভারি খাইনাং থু বোমা কারণ বরং নি তো লাইফ সাইকেল চলিও চরাই বসানো একদিন চিকলাংনাই চিকলাংকে কাজেকনাই বোমাংনাই হাইকে চিনিত গুরিত সো যে সময় যে টিকা নানানি যে সময় যে সেবা নানানি ব্যবহার তো ফ্রেরি তো আবু যাতে নানাং তুন মেইনলি আং তো সানাম চ চিনি সূচি রে আমি ভ্যাকসিনেশন হাঙ্কে হাসপাতালে থাং ডেলিভারি খাইনাং তুন গভর্নমেন্ট যে সেবা রই তঙ্গু রাং পয়সা নিজে চিনি যে চিনি সংযুক্ত ফারুনি বাকে যে আবু রই তঙ্গু চ রাং অ্যাসিস্টেন্স গুবাং রই তঙ্গু

0: আবরক যাতে না নামতো জননে সুরক্ষায়
1: হুজনা চিনি গভর্নমেন্টনি বিং গবাম সেপ মানে দো হে সেপনা নানের বাকি লুকুরক আবু কয়ে গে চিনি পান্ডব আসুক যে খামানের বাকি লুকুরক আমি বুঝি খাই খাকায় হে ফাইনাই হাতের তাই বৈশা অমহাই ডক্টরের পান্ডব কতাল কতাল বেমারও তৈ সালানি হিনে কক মতাকে চিনি পান্ডবনো অরণ মতাক যত হামায়
0: খুলমগা।

ಆರ್ಸಿಗೆ ಜ್ವರ, ডাক্তারি পাঁতা গো ডাইরিয়া বেমানের লগে কং নাম সালাইমানি খাবাই খা তাবো খাবাইনে রচাপ মূ রচাপ মূ খরং আগুন তি দেব বর্মা।

Oh, come back, say, Bamani, Jordan.

0: 的我妈妈我唱歌子我子我子怕的泪和平哥三
1: আশিক জোড়া আগুন্তি দেবর মানে খুক্তির সবজাগর সামন খানা পাইকা আকাশবাণী আগরতলা অরণ্য পাইকা চিনি তিনি হর্নি কক বরক আওয়াই পান্দা যতনা হর কাহাম

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। ভারত বলেছে তিস্তা নদী প্রকল্প নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ ডিএসই 52,000 কোটি টাকা সামগ্রী ক্রয় অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। পশ্চিমবঙ্গের কলকাতায় আজ তিনি নবনির্বাচিত বিধায়কদের 2 দিনের ওরিয়েন্টেশন কর্মসূচির উদ্বোধন করেন। ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলি নিয়ে আলোচনার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ পঞ্চায়েতি রাজ মন্ত্রক জাতীয় স্তরের একটি কর্মশালায় নানা দিক খতিয়ে দেখেছে। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 11:30 অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবো ফার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। আসি বিস্তারিত খবরে। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদে সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ জানিয়েছেন সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে তিনি জানান।
1: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: তিস্তা নদী সুসংহত ব্যবস্থাপনা ও পুনরুজ্জীবন প্রকল্পের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, পারস্পরিক সহমতের ভিত্তিতে গৃহীত কর্মপরিকল্পনার উপর ভিত্তি করে বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ভারত সহায়তা প্রদান করে থাকে। বিষয়টিকে নিয়মিত পর্যালোচনা করা হয়। তিস্তা নদী প্রকল্প নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই বাংলাদেশকে জানিয়ে দেওয়া হয়েছে। তিস্তা সংক্রান্ত যাবতীয় বিষয়ে সামগ্রিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ভারত সংশ্লিষ্ট সমস্ত ঘটনাবলী বিবেচনা করবে বলে শ্রী জয়সওয়াল জানান।
1: India's development assistance for projects in Bangladesh is based on a mutually agreed roadmap, which is regularly reviewed. Our views on the Tista River project have been previously conveyed to the Bangladesh side. We will factor all related developments in our overall approach to the Tista issue.
0: ভেনেজুয়েলা থেকে দেশে নিয়ে আসা ভারতীয় নাবিকের দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ বাদ থাকার অভিযোগের প্রেক্ষিতে শ্রী জয়সওয়াল বলেন, ভারত বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে, ঘটনা তদন্ত করে দেখার জন্য ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে বলা হয়েছে। পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায়কে জঙ্গি সংগঠনে কাজে লাগানোর জন্য চিহ্নিত করে নিয়োগ ও প্রশিক্ষণ চালাচ্ছে বলে এক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে। এতে বলা হয়েছে তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি, জৈশ ই মোহাম্মদ জেইএম এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ আইএসকেপি পাকিস্তানের মধ্যে বা তার বাইরে নিজেদের কাজের ধরন বদলেছে। তুরস্কের এক সাংবাদিক উজায় বুলুত তার রিপোর্টে উল্লেখ করেছেন, জঙ্গি গোষ্ঠীগুলি তাদের প্রচার, অর্থ সংগ্রহ, কর্মী নিয়োগ এবং অনলাইনে সমর্থন জোগাড়ের জন্য সামাজিক মাধ্যমগুলিকে ব্যবহার করছে। আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে জঙ্গি নেটওয়ার্ক গড়ে তুলতে পাকিস্তান মূল কেন্দ্রবিন্দু হিসেবে

0: চালিয়ে যাচ্ছে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সূচি অনুযায়ী পাকিস্তান শীর্ষে রয়েছে। প্রতিরক্ষা বাহিনী যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ ডিএসই 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। এর অধীনে ভারতীয় সেনার জন্য অ্যান্টি আনম্যান্ড এরিয়াল ভেহিকল, বৈদ্যুতিন যুদ্ধ সরঞ্জাম আকাশ তরঙ্গ, মানববাহী ট্যাঙ্ক, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এমপিএ টিজিএম ব্যবস্থাপনা, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র যুদ্ধ সরঞ্জাম, অতি স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং ট্যাঙ্ক ও জেট ভিত্তিক কামিকাজে ড্রোনের জন্য কার্যকরী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একই সঙ্গে আজ ভারতীয় নৌবাহিনীর জন্য মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন, নৌজাহাজ ভিত্তিক চালকবিহীন আকাশযান ব্যবস্থা এবং বৈদ্যুতিক প্রোপালশন ব্যবস্থার জন্য স্থলভিত্তিক পরীক্ষা কেন্দ্র স্থাপনেরও অনুমোদন দেওয়া হয়েছে। বায়ুসেনার ক্ষেত্রে ফিক্সড উইং বেসড হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইট এবং অন্যান্য ব্যবস্থাপনা ক্ষেত্রেও ছাড়পত্র মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান এবং গুজরাট সফর করবেন। রাজস্থানে তিনি যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। 480 কোটি টাকা নির্মিত এই টার্মিনাল দিয়ে বছরে 20,00,000 যাত্রী যাতায়াত করতে পারবেন। যোধপুরে প্রধানমন্ত্রী সংশোধিত উড়ান প্রকল্পের সূচনা করবেন। আগামীকালই সন্ধ্যায় প্রধানমন্ত্রী যাবেন গুজরাট, সেখানে সানন্দে সিজি সেমি আউটসোর্স সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট ফেসিলিটি সূচনা করবেন তিনি। এর মাধ্যমেই ভারতে সেমি কন্ডাক্টর উৎপাদনের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই প্রকল্পের জন্য 7,500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়া থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তাতে হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোকাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পরম্বানান মন্দির ঘুরে দেখবেন। শ্রী ট্যান্ডন জানান, ভারত ও ইন্দোনেশিয়া সেখানে যৌথভাবে সংরক্ষণমূলক কাজ করবে। এদিকে সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন শ্রী মোদী। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুস্কেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। 40 বছরের মধ্যে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। অপারেশন আমিস্টাডের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারত তার মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে। চিকিৎসা সেবা ও ত্রাণ পাঠানোর বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ভারতীয় সেনাবাহিনীর ফিল্ড হাসপাতাল ধারাবাহিকভাবে চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছে। অন্যদিকে ভেনেজুয়েলায় নিযুক্ত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ভারতের মানবিক ত্রাণ কর্মসূচি, পেশাদারিত্ব ও সেবার মানের জন্য সেদেশের সাধারণ মানুষ ব্যাপক প্রশংসা করেছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। কলকাতায় আজ রাজ্য বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই মত প্রকাশ করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে শ্রী বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। আজকের অনুষ্ঠানে শ্রী বিড়লা বাংলার গৌরবময় ঐতিহ্যের কথাও তুলে ধরেন।
1: बंगाल की विरासत जो गौरवपूर्ण है, उस विरासत को भी पुनर्जीवित करते हुए आधुनिकता के समय नए युग की तरह 2047 तक विकसित भारत के सपनों को साकार करने के लिए बंगाल को विकसित बनाने का, बंगाल को सांस्कृतिक पुनर्जागरण, बंगाल को उद्योग व्यापार की दृष्टि से बेहतर बनाना, समाज के अंतिम व्यक्ति के जीवन को बदलने के लिए आप सब मिलकर काम करेंगे।
0: ষোড়শ অর্থ কমিশনের সুপারিশগুলি নিয়ে আলোচনার লক্ষ্যে নতুন দিল্লিতে আজ পঞ্চায়েতি রাজ মন্ত্রক জাতীয় স্তরে একটি কর্মশালার আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, ষোড়শ অর্থ কমিশনের অধীনে গ্রামীণ সংস্থাগুলির জন্য 435,236 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের অর্থ কমিশনের তুলনায় প্রায় 84% বেশি। ডিজিটালি দক্ষ, অর্থনৈতিক ক্ষমতা সম্পন্ন এবং দায়বদ্ধ পঞ্চায়েত গড়ে তুলতে ভারত বিকশিত দেশ গঠনের লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে বলে মন্ত্রক জানিয়েছে। পঞ্চায়েতি রাজমন্ত্রী রাজীব রঞ্জন সিং জানিয়েছেন, ষোড়শ অর্থ কমিশনের মূল অর্থ অনুমোদনের 80% পঞ্চায়েতগুলির জন্য।

বরাদ্দ করা হয়েছে। বাকি 20% কাজকর্মের অগ্রগতি নিরিখে বরাদ্দ করা হবে। অন্ধ্রপ্রদেশে উৎপাদিত তোতাপুরি আম চাষে উদ্ভূত সমস্যার মোকাবিলায় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভারতীয় কৃষি গবেষণা পরিষদ ICAR কে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তথ্য সম্প্রচার মন্ত্রক 2026 টেলিভিশন রেটিং পলিসির অধীনে লাইসেন্স পুনর্নবীকরণ না হওয়া পর্যন্ত নিউজ এবং নন নিউজ ঘরানার চ্যানেলগুলির টিভি রেটিং প্রকাশ না করার জন্য ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বার্ককে নির্দেশ দিয়েছে। মন্ত্রকের চালু করা নতুন রূপরেখা অনুযায়ী লাইসেন্স পুনর্নবীকরণ করা না হলে এই রেটিং প্রকাশ করা হবে না। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। এছাড়াও গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাউন্ড অফ 32 ম্যাচে

আকাশবাণী আগরতলা ককতুমা পরিও কল্পনা দেববর্মা তিনি ককতুমা বুবাগ রংখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী খানা রাজস্থান তে গুজরাট বেড়াইমাও থাঙ্গানো তাকলাই বিশিনি অমরনাথ যাত্রা তিনি নিশিমি জম্মু তাই কাশ্মীর পেহেলগাঁও তাই বালটাল লামতি চেঞ্জাখা সমাধান সমারোহ নগে সুপ্রিম কোর্ট স্পেশাল লোক আদালত মানজাগনানি কয়মুনি জরা বিস্কাং সাল থামচিসা জুলাই জরা ফলখা পাইথাক সিক্সটিন সৌহিনা নাহারি তিনি থাকা অংখরানো হায়ং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী খানা রাজস্থান তাই গুজরাট বেড়াইনাও থাঙ্গানো রাজস্থান মন্ত্রী বক্র যোধপুর বীরকুম খলানি কোতাল টার্মিনাল নগ্ন তাই উড়ান তাংবু তাংনো চেঙ্গিরমানো বনকারী বালুতরাও সা রাশাই দক সাই রাজাক সুক রাংনি জুদা জুদা হামগ্রাই তাংবু তাংনো চেঙ্গিরমানো তাই হলংথং কায়ানো বহা কতনে পুইলা গ্রিনফিল্ড গনা রিফাইনারি কাম পেট্রো কেমিক্যাল কমপ্লেক্স ন বসনি ফাচিং ইয়াফারানো তাই জয়পুর মেট্রো তাংবু তাং ফিল নি বেরেমনে হলংথং কায়ানো সানজাও গুজরাটনি সানন্দ ও সিজি সেমিনি সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্র চেঙ্গিরওয়ান আবুনি বাকে খকসিনি সাই বাড়া রেজাকনি গবা রং সবাই জাগান তাকলাই বিশিনি অমরনাথ যাত্রা তিনি ফুনি সিমি জম্মু তাই কাশ্মীর পেহেলগাঁও তাই বালটাল লামতি চেঙ্গজাখা সাল বাজি সিনি অ টং থার হিমঙ্গ হা কতনি জুদা জুদা দিখলনি রাসায় রাসায় টংথার চাজাকনাই রক মানজাগানো ও যাত্রা ও আগস্ট তালনি নিচিচার সালমারি রাখি বন্ধনি সালো পায়ানো পুইলা বুখা খরক ব্রিচিচার নিচিনে টংথার চাজাকনাই রক হিমনা লামরেখা টংথার থাকনাই রগ্ন গাহাম সেবরনাও হাফংনি বুখাকি বেবাক যুগালিমু নাহারজাখা ইয়াংগো রাষ্ট্র বখরিয়াকু সিপি রাধাকৃষ্ণন মন্ত্রী বখর নরেন্দ্র মোদী মন্ত্রী অমিত শাহ হিমনা থাকনাই রগ্ন খা কাহাম ইয়াফারকা মন্ত্রী বক্র টংধারও থাকাই রক্ন সরাই সরাইকে টংনা নাইমথাং রায়দারগী টংনা বুকল ফর লোকালি সেভ বাই আমচানি মানি পাইনানো খবই এক পের মা কে নাম চেতন বুফং বসা কায়না তাই নেশন ফার্স্ট নি নাহার মংবাই সামুং টংনা কবকমু নারেখা মন্ত্রী বক্র যত টংধারও থাকাই রক্নে নাইমথাং তাই হামকরাইনে তুই সুরিখা কেন্দ্রনি শিকলা তাই থমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া শাখা নৈসাই ব্রিটিশ নি বিশ্ব নি বিশিং হামসাজাক ভারত নি নাহারমু সুপুনাও হা কতনি শিকলা হদা কতর বার যাই আসাগান তিনি দিল্লি কতালো সংসাজাক মাই ভারত চেতনি বিশিং স্নামখর মথা কথম লাইমাও ব মকগ্ন শাখা স্নামখর বাবায় তাই মাই ভারত নি বিশিং চুবাসু বাংমাবাই শিকলা ফান বসং হামগ্রানি সামঙ্গ তাইব গদাল রুই মানানো তিনি ন কুথম লাইমাব এসোচেম ফিকি সিআই সিএআইটি তাই সিআইআই নবই কুচুক সুনামখর মথারক মানজাখা।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্য সরকার চলতি রবি মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। আজ থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে, তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগরতলা রেল স্টেশনে গত ২৪ ঘণ্টার অভিযানে ১২,৫৪ লক্ষ টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়। শেষ হল নিশ্চিত করার লক্ষ্যে আজ মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্য সরকার চলতি রবি মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। এই উদ্দেশ্যে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তারা ভার্চুয়ালভাবে পঞ্চায়েত সমিতির সমস্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহকুমা শাসক, বিডিওদের সঙ্গে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ে সরকারের পরিকল্পনা বিস্তারিত অবহিত করেন। হস্ততাঁত ও হস্তশিল্প মন্ত্রী বিকাশ দেববর্মা আজ আগরতলার পূর্বাশা কমপ্লেক্সে হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সেরিকালচার দপ্তর আয়োজিত মেরা রেশম মেরা অভিমানের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্য সরকারের আন্তরিক উদ্যোগে আগামী দিনে রাজ্যে রেশম শিল্প আরও সমৃদ্ধ হবে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার অভিযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। এবছরের অমরনাথ যাত্রা আজ সকালে জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও এবং বালতাল পথ দিয়ে শুরু হয়েছে। প্রায় ৫৭ দিনের এই তীর্থযাত্রায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত অংশ নেবেন। ভক্তরা ৩,৮৮৮ মিটার উচ্চতায় অবস্থিত পবিত্র অমরনাথ গুহায় গিয়ে প্রাকৃতিকভাবে সৃষ্ট বরফের শিবলিঙ্গ দর্শন করতে পবিত্র গুহা মন্দিরের দিকে রওনা হয়েছেন। অমরনাথ যাত্রা আগামী ২৮ আগস্ট রাখি বন্ধনের দিন শেষ হবে। প্রথম দফায় ৪,৮২২ জন তীর্থযাত্রী ইতিমধ্যেই যাত্রা শুরু করেছেন, যার মধ্যে ২,৫১০ জন পেহেলগাঁও এবং ২,৩১২ জন বালতাল পথ দিয়ে যাচ্ছেন। যাত্রার নিরাপদ এবং সুষ্ঠু পরিচালনার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বিশ্রাম, খাবার, চিকিৎসার পরিষেবার মতো প্রয়োজনীয় সব সুবিধা রাখা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমরনাথ যাত্রায় অংশগ্রহণকারী ভক্তদের শুভেচ্ছা জানিয়ে এই যাত্রাকে দেশের আধ্যাত্মিক ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। তিনি তীর্থযাত্রীদের পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপত্তা বিধি মেনে চলা, ভোকাল ফর লোকালের মাধ্যমে স্থানীয় পণ্য কেনা, এক পেঁড় মাকে নাম উদ্যোগে বৃক্ষরোপণ এবং নেশন ফার্স্টের চেতনায় কাজ করার আহ্বান জানান। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, চলতি মাসেই আগরতলা শহরে সিভিল হাসপাতাল উদ্বোধন করা হবে। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ হাসপাতাল পরিদর্শনে এসে তিনি এই কথা জানান। তিনি জানান, এই হাসপাতালে ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক পরিষেবা প্রদান করবেন। তাছাড়া পর্যাপ্ত সংখ্যক নার্স, স্বাস্থ্যকর্মী, টেকনিশিয়ান এবং অন্যান্য কর্মী নিয়োজিত থাকবেন, যাতে রোগীরা উন্নত মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা পান। আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে এই হাসপাতালটির পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তি এবং কর্পোরেটর রত্না।

সত্য। সমাধান সমারোহ উপলক্ষে সুপ্রিম কোর্ট স্পেশাল লোক আদালতে অংশ নিতে আবেদনের সময়সীমা আগামী 31 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। আজ রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বেদ প্রতিম দেববর্মা জানিয়েছেন, আগামী 21 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত বিশেষ লোক আদালত অনুষ্ঠিত হবে। রাজ্যের 181টি মামলা সমঝোতার জন্য সুপ্রিম কোর্ট থেকে আইন সেবা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এই মামলাগুলিতে সব পক্ষকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে টিআরবিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের প্রথম দিন থেকে চাকরি নিয়মিতকরণের বিরুদ্ধে রাজ্য সরকারের আবেদন, সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের রায় চ্যালেঞ্জ করে মামলাগুলিও রয়েছে। শ্রী দেববর্মা আরও জানান, 8 জেলায় আইন সেবা কর্তৃপক্ষে সুপ্রিম কোর্টের মামলাগুলির মেডিয়েশন প্রক্রিয়া চলছে। সব পক্ষকে একসঙ্গে এনে সমঝোতার মাধ্যমে মামলা নিষ্পত্তির চেষ্টা হচ্ছে। সদস্য সচিব আরও জানান, সুপ্রিম কোর্টে বিচারাধীন অন্যান্য মামলাগুলি সমাধান সমারোহের আওতায় বিবেচনার জন্য প্রেরণের উদ্দেশ্যে নির্ধারিত ফর্মের মাধ্যমে আবেদন জমা দেবার সময়সীমা 31 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। সুপ্রিম কোর্টে জমে থাকা দেওয়ানি এবং বৈবাহিক মামলা, ব্যাংকিং এবং আর্থিক সংক্রান্ত বিষয়, বিমা দাবির মামলা, মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ দাবি, আপোষযোগ্য ফৌজদারি মামলা, সরকারি ও পাবলিক সেক্টর সংক্রান্ত বিষয় সংক্রান্ত মামলাগুলি বিশেষ লোক আদালতে নিষ্পত্তির জন্য তোলা যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের যুগ্ম সচিব মীরা শ্রীবাস্তব আজ ঊনকোটি জেলা সফর করেন। তিনি কৈলাসহর সার্কিট হাউসে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের পদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি কৈলাসহরের ইরানি পিএইচসি অধীন লাটিয়াপুরা এবং মুর ইবাড়ি পিএইচসির অধীন চিনিবাগান উপস্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করে পরিকাঠামো এবং পরিষেবা সম্পর্কে খোঁজ খবর নেন। পরিদর্শনকালে জাতীয় স্বাস্থ্য মিশনের সদস্য সচিব ডাক্তার সৌভিক দেববর্মাও উপস্থিত ছিলেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে দেশের যুব সমাজই হবে প্রধান চালিকা শক্তি। আজ নতুন দিল্লিতে আয়োজিত মাই ভারত উদ্যোগের শিল্প সংস্থা সম্মেলনে তিনি জানান, শিল্পক্ষেত্র ও মাই ভারতের মাধ্যমে সহযোগিতা বাড়লে যুব শক্তিকে জাতীয় উন্নয়নের লক্ষ্যে আরও কার্যকরভাবে কাজে নিয়োজিত সম্ভব হবে। যুব বিষয়ক মন্ত্রক আজ এই সম্মেলনের আয়োজন করে, যেখানে এসোচ্যাম, ফিকি, সিএআইটি এবং সিআইআই সহ শীর্ষ শিল্প সংস্থাগুলি অংশগ্রহণ করে। এই কর্মসূচির উদ্দেশ্য শিল্পক্ষেত্রের অংশীদারদের মাই ভারত ইকোসিস্টেম সম্পর্কে অবহিত করা এবং শিল্প সংস্থা, কর্পোরেট এবং সরকারি সংস্থাগুলিকে এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানানো। আগরতলা রেল স্টেশনে গত 24 ঘণ্টায় অভিযান চালিয়ে 12,54,00,000 টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে আগরতলা রেল স্টেশনে দেওঘর এক্সপ্রেস ট্রেনের পার্সেল ভ্যানে অভিযান চালিয়ে জিআরপি আগরতলা থানা এবং ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি নার্কোটিক্স শাখার পুলিশ প্রায় 6 কোটি টাকার কফ সিরাপ উদ্ধার করে। এর আগে গতকাল সকালে আগরতলা রেল স্টেশনে একটি পণ্যবাহী ট্রেন থেকে রাজস্ব গোয়েন্দা দপ্তর এবং ডিআরআই, আসাম রাইফেলস এবং রেল সুরক্ষা বাহিনীর যৌথ অভিযানে 6,54,00,000 টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব এই খবর জানিয়েছেন। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অবিলম্বে শূন্যপদ পূরণ, ককবরক শিক্ষক নিয়োগ, এডিসি এলাকায় কাজের সংস্থান সহ 7 দফা দাবিতে ট্রাইবেল ইউথ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় 3 ঘণ্টার গণ অবস্থানের আয়োজন করা হয়। গণ অবস্থানে টিওয়াইএফ এর সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা দাবিগুলি বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দক্ষিণ জেলায় জাতীয় সড়কের দখলকৃত জায়গা দখলমুক্ত করার উদ্যোগ নিল জেলা প্রশাসন। আজ এই উদ্দেশ্যে শান্তিরবাজারের ব্যবসায়ী যানচালকদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। ওবিসি কল্যাণমন্ত্রী শান্তনা চাকমার উপস্থিতিতে আজ পেঁচারথল ব্লক উপদেষ্টা কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পেঁচারথল বিএসএর চেয়ারম্যান সজল চাকমা, ত্রিপুরা গ্রামীণ আজীবিকা মিশনের সিইও তড়িৎকান্তি চাকমা, ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন। বৈঠকে ব্লক এলাকার উন্নয়নমূলক কাজকর্মের অগ্রগতি বিষয়ে আলোচনা এবং মত বিনিময় করা হয়। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 পর্বের সর্বশেষ ম্যাচে আলজেরিয়াকে 2-0 গোলে পরাজিত করে পরবর্তী

0: নকআউট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। এই রাউন্ডের পরবর্তী সময়সূচি অনুযায়ী আজ রাত 11:30 অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর, এরপর ভোর 3:30 বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামবে কাবো ভার্দের বিপক্ষে এবং আগামীকাল সকাল 7:00 কলম্বিয়া মুখোমুখি হবে ঘানার। এই ম্যাচগুলোর মধ্য দিয়ে টুর্নামেন্টের রাউন্ড অফ 32 পর্বের সব খেলার সমাপ্তি ঘটবে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট পুলের খেলা আজ থেকে শুরু হয়েছে। ধর্মনগরে অনুষ্ঠিত খেলায় তেলিয়ামুড়া 8 উইকেটে শান্তিরবাজারকে পরাজিত করে। এদিকে প্লেট পুলে বিলোনিয়ায় অনুষ্ঠিত একটি খেলায় খোয়াই 47 রানে সাবরুমকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় উত্তর ও ঊনকোটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্য সরকার চলতি রবি মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। আজ থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে, তীর্থযাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগরতলা রেলস্টেশনে গত 24 ঘণ্টার অভিযানে 12,54,00,000 টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার হয়। শেষ হল নিশ্চিত করার লক্ষ্যে আজ মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন আকাশবাণী গোলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
1: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙলো। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.
2: আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
3: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংকনোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো ডাক্তার, এই অনুষ্ঠানে কী করে আমরা ভালো থাকতে পারি সেই বিষয়ে চিকিৎসকদের পরামর্শ পেয়ে থাকি। আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর অরূপ চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার, আমি ডক্টর অরূপ চক্রবর্তী, আমি এই ভগবাননগর ডিস্ট্রিক্ট হসপিটালে কর্মরত। তো আজকে আপনাদের এখানে আসতে পারে আমার খুবই ভালো লাগছে।
0: সেই মানে মানুষ কীভাবে সুস্থ থাকবে তার পরামর্শের জন্যেই আপনার সাহায্য দরকার। আর ভালো থাকার আজকের যে প্রসঙ্গটা অত্যন্ত প্রাসঙ্গিক মনে হয়, জ্বর, বিশেষ করে ডেঙ্গু। ডেঙ্গু এবং ম্যালেরিয়া পাশাপাশি, যেটা আমাদের প্রচণ্ড মারাত্মক আকার ধারণ করে এক এক সময়, এবং আপনারা এই বিষয়ে অনেকটাই অভিজ্ঞ, অনেক রোগী হয়তো আপনাদের কাছে আসেন। জ্বরটা কেন হয়? এমনিতে আমাদের তো জ্বর প্রায়শই একটু ঠান্ডা লেগে গেলে জ্বর হয়, সর্দি কাশির সঙ্গে জ্বর হয়,

0: এছাড়া এমন অনেক সুপ্ত কারণ থাকে যেটা আমরা ধরতে পারি না, কিন্তু আমাদের জ্বর হয়ে থাকে।
1: দেখুন, জ্বর মানে কথাটার অর্থ হচ্ছে যে আমাদের শরীরে নর্মাল টেম্পারেচার যে থাকে, নর্মাল তাপমাত্রা থেকে তার থেকে বেশি হয়ে যাওয়া। তো এই কারণে, এই জ্বরের কারণ নর্মালি দেখা যায় একটু সর্দি কাশি হলো, ভাইরাল ইনফেকশন, এনি ভাইরাল ইনফেকশন জ্বর হয়। জ্বর থাকলে স্পেসিফিক যেমন কতগুলি কারণ আছে, যেমন আপনি আগেই বললেন ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েড, এই কতগুলি প্রচলিত যে রোগ আমাদের মধ্যে ধারণা আছে, এগুলির কারণে জ্বর হতে পারে। এবং বডির মধ্যে লক্ষ্য রাখতে হবে, যদি আমাদের শরীরে কোথাও কোনো ইনফেকশন বা সংক্রমণ যাকে বলে যদি বাসা করে নেয়, তাহলে বডি তার ডিফেন্সিভ মেকানিজম হিসাবে পাইরোজেন নামক একটা জিনিস রিলিজ করে। এই পাইরোজেন রিলিজ করার পর কী হয়, ও নর্মাল যে টেম্পারেচার থাকে সেই টেম্পারেচারটা কিন্তু বেড়ে যায় আমাদের। তো যদি জ্বর, কারুর ধরুন জ্বর হলো, সবসময় জ্বরটাকে যে ঠিক আছে জ্বর হলো কমে যাবে দু তিন দিনে এরকম সবসময় এটাকে এত হালকাভাবে নেওয়ার কারণ নেই। কারণ অনেক সময় এই জ্বরের মাধ্যমেই কিন্তু আমাদের শরীরের অভ্যন্তরে অন্য কোনো একটা মারাত্মক রোগের ইঙ্গিত দিয়ে রাখতে পারে।
0: আচ্ছা আচ্ছা,
1: কিন্তু এখন প্রাসঙ্গিকতা বলতে ধরুন আমাদের ত্রিপুরাতে সবচেয়ে বেশি ম্যালেরিয়া প্রবণ, খুব ম্যালেরিয়া প্রবণ এলাকা। তো সবাই আমরা জানি যে ধরুন ম্যালেরিয়ার কারণ হচ্ছে এনোফিলিস মশা। তো দিন দিন কি হয়, এই দেখুন গত দু বছর আগে কিরকম ম্যালেরিয়া অনেক মহামারী আকার ধারণ করল। কারণ কি হয়, ম্যালেরিয়ার যে আমাদের অ্যান্টিজেনিক শিফট, অ্যান্টিজেনিক ড্রিফট বলে অনেক কিছু টার্ম আছে। কি হয়, নর্মালি যে জীবাণুটা ম্যালেরিয়া তৈরি করছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, তারপর প্লাজমোডিয়াম এখানে ফ্যালসিপারাম অনেক বেশি, তার মধ্যে যে অ্যান্টিজেনটা যেভাবে কাজ করে ওর ভিতরে যে অ্যান্টিজেনটা, ওটা আস্তে আস্তে অনেক সময় নিজেরা চেঞ্জ করে নেয়। এতে করে সঙ্গে সঙ্গে হয়তো ওষুধগুলো এত ভালোভাবে কাজ করতে পারে না। একটা ধরুন আমার ওষুধ একটা আমরা ঠিক করে নিলাম, ধরুন একটা স্পেসিফিক অ্যান্টিজেন ওর এগেনস্টে কাজ করবে একটা ওষুধ, কিন্তু দেখা যায় আস্তে ইরেশনাল ড্রাগ ইউজ করার ব্যাপারে এই জন্য আস্তে আস্তে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি চলে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই কারণে তখন ওষুধ দিলে পরেও, আপনার ওষুধ খাওয়ার পরেও দেখা যায় যে জ্বরটা এত ভালোভাবে সাড়া দিচ্ছে না।
0: হ্যাঁ, আসলে আমরা এখন অনেকটাই শিক্ষিত হয়ে উঠেছি, তো যেখানে পূর্ণ শিক্ষা নেই সেখানে অনেক ঘাটতি থেকে যায়। তো অনেক সময় আমরা কি করি, জ্বর হয়েছে একটু অবহেলাই করি, যেটা আপনি বললেন, তারপর আমরা প্যারাসিটামল জাতীয় কোনো ওষুধ আমরা নিজেরাই নিয়ে নিই, তাতে অনেক সময় সাময়িক জ্বরটা কমে যায়, কিন্তু ভিতরে ভিতরে অনেক রকম সমস্যা তৈরি হয়ে যায়। তো সেটা নেওয়া কি ঠিক?
1: ধরুন সামান্য জ্বর হলে ঠিক আছে, প্যারাসিটামল এটা সিমটোমেটিক রিলিফ, জাস্ট জ্বরটাই কমবে, কিন্তু কারণটাকে প্যারাসিটামল কমাবে না।
0: কারণটা তো আবিষ্কৃতই হয়।
1: হ্যাঁ, কারণটা যদি ভাইরাল, নর্মাল ভাইরাল ইনফেকশন হয়, ভাইরালটা কিন্তু ম্যাক্সিমাম ইজ সেলফ লিমিটিং ডিজিজ, তো বডির ইমিউনি সিস্টেম ওটার উপর কাজ করে দু তিন দিনের মধ্যে কমে যায়,
0: মানে ওষুধটা না খেলেও
1: জ্বরটা, হ্যাঁ, কমে যাবে। হয়তো আপনি জ্বরের জন্য আপনার অসুবিধা হচ্ছে, মাথা ব্যথা করছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এই জন্য আপনি প্যারাসিটামল নিচ্ছেন, ঠিক আছে। কিন্তু প্যারাসিটামল তো যে নেবেন আপনি সেটাও নিতে হবে, আপনার ওর সঙ্গে ওয়েটের সঙ্গে সম্পর্ক আছে, যেমন এতটুক, এত কেজি বডি ওয়েটের জন্য এতটুক দরকার, নাহলে আবার প্যারাসিটামল থেকে টক্সিসিটি হতে পারে, এগুলি লক্ষ্য রাখতে হবে।
0: হ্যাঁ, সেটা তো আমাদের জানা নেই, সেই জন্যে আপনাদের পরামর্শ নিতে হয়। তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান যারা শুনছেন এবং যারা শুনছেন না, আপনারা অন্যদের কাছ থেকে পরামর্শ করেই সিদ্ধান্তে আসবেন যে প্যারাসিটামলটা আপনি খাচ্ছেন সেটা ঠিকঠাক খাচ্ছেন কি না। এই সাবধানতাগুলো না নিলে আমাদের পরবর্তী সময়ে অনেক জটিল সমস্যায় পড়তে হয়। তো আমাদের এই যে স্বাভাবিক জীবনে, একটা হলো এই যে আপনি বললেন বিভিন্ন ধরনের লক্ষণ কারণ থেকে যায় জ্বরে, হ্যাঁ, তো টাইফয়েড বা এই ধরনের রোগ কিন্তু প্রথমে আবিষ্কৃত হয় না, প্রথমে ধরা পড়ে না।
1: প্রথম এই তো বলব, একজন রোগী যখন প্রেজেন্টেশন আপনাকে এসে বলবে যে আমার জ্বর হয়েছে, নর্মাল আপনি দু তিন দিন ভাইরাল ইনফেকশনে, হয়তো আমার মতো কৈলাসহরের মতো জায়গায় অনেক কিছু টেস্টের ফেসিলিটি নেই, তো আমরা দু তিন দিন যদি দেখতে পাচ্ছি যে নর্মাল ভাইরাল ইনফেকশন দু তিন দিনের মধ্যে কমে যায়, কিন্তু যদি দেখা যায় যে দু তিন দিন, চার পাঁচ দিন হয়ে গেছে জ্বর কমছে না, অনেক কারণে জ্বর হতে পারে। সবচেয়ে আগে আমাদের এক্সক্লুড করতে হবে বডিতে কোনো ইনফেকশন আছে কি না। সেই ইনফেকশনটা যদি থাকে, তার এজেন্ট কী হবে কি, তখন ওই স্পেসিফিক আমরা ড্রাগ ইউজ করবো ওর এগেনস্টে। এই ধরুন আপনি এখন প্রাসঙ্গিক হয়েছে, যেমন কিছুদিন আগে, এখন হয়তো কিছুটা প্রকোপ কমলো, কিন্তু কিছুদিন আগে ডেঙ্গু

0: সাংঘাতিক প্রভাব প্রভাব করলো। এই ডেঙ্গুটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ভাইরাস ঘটিত, কিন্তু এই মশার কামড়ের মাধ্যমে এই রোগটা ছড়িয়ে পড়লো। এই এডিস যে মশাটা যেটা ডেঙ্গুকে ছড়াচ্ছে, সেই মশাটা কিন্তু সাধারণত জমা জল, নোংরা জল, যেগুলিতে ধরুন দেখা যায় যে কোনো একটা ছোট্ট একটা পাত্র রয়েছে বাড়িঘরে, জলটা জমে রয়েছে, নোংরা জল, এই জলের মধ্যে মশাটা কিন্তু ডিম পাচ্ছে, সেই থেকেই আবার মশার উৎপত্তি হচ্ছে, তো ডেঙ্গু ছড়াচ্ছে। ডেঙ্গুর সিমটমগুলি কি দেখি আমরা? নর্মালি দেখতে পাই যে সাধারণত একটু জ্বর হলো, গায়ে হাতে ব্যথা, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে সেই গায়ে হাতে যে ব্যথা হবে এটাকে অনেকে ব্র্যাকবোন ফিভার বলে, মানে প্রচণ্ড ব্যথা হবে। এই ডেঙ্গুতে গায়ে হাতে ব্যথার মাত্রা সবচেয়ে বেশি থাকে। তো আপনি আসলেন ডাক্তারবাবুর কাছে, উনি টেস্ট লিখে দিলেন, তো আমরা সাধারণত ডেঙ্গু অ্যান্টিজেন টেস্ট করি ডেঙ্গুর ক্ষেত্রে। এমন দেখা যায় আমরা স্পেসিফিক কোনো ড্রাগ নেই যে ডেঙ্গু ভাইরাসটাকে অ্যাটাক করবে, ওটা সেলফ লিমিটিং, বডির ইমিউনি সিস্টেম ওটাকে আপনাকে আস্তে আস্তে ডেঙ্গু ভাইরাসটাকে মেরে দেবে। কিন্তু এই যে সময়টা, এই সময়টার মধ্যে যদি কোনো কমপ্লিকেশন দেখা দেয়, সবচেয়ে মৃত্যুর যে কারণ থাকে ডেঙ্গুতে, মৃত্যুর কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে এই কোনো হিমোরেজ, ডেঙ্গু হিমোরেজিক ফিভার বলে একটা টার্ম আছে, মানে হিমোরেজ হয়ে যায় শরীরে। ডেঙ্গু হলে কি হয়, শরীরে প্লেটলেট যে থাকে সেই প্লেটলেটগুলোকে ওরা অ্যাটাক করে বেশি, এই অ্যাটাকে করার কারণে প্লেটলেটগুলোর পরিমাণ কমে যায়, তখন যদি পরিমাণ ক্রিটিক্যাল লেভেলের নিচে নেমে যায় তখন আমাদের শরীরে বা চামড়ার নিচে রক্তক্ষরণ হতে পারে। রক্তক্ষরণের কারণেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গু রোগী মারা যায়।
1: আচ্ছা, আসলে আমরা তো মেডিকেল টার্মগুলো বুঝি না, তবে ডেঙ্গুর পরবর্তী সময়ে দেখা যায় যারা বেঁচে থাকেন শরীর ভীষণ দুর্বল হয়ে যায়। আমার মানে দেখা অভিজ্ঞতাটাই বলছি যে ভীষণ দুর্বল হয়ে যায়, পরবর্তী সময়ে যেন সে আর সেই স্বাভাবিক শক্তিটা ফিরে পায় না। সেটা কি আসলে এরকম নাকি সেই ব্যক্তিগুলোর অন্য কোনো সমস্যা ছিল?
0: না, ধরুন ডেঙ্গু হয়তো স্বাভাবিক কয়েকদিন শরীরের অসুবিধা ছিল, অনেক ওষুধ খেলো, এইসব কারণে ওর যদি শরীর থেকে একটু দুর্বলতা থাকতে পারে কিছুদিন, কিন্তু ওর যে এই দুর্বলতাটা যে চলবে, স্বাভাবিক শক্তি ফিরে পাবে না এমন কোনো কারণ নেই। হয়তো স্পেসিফিক কোনো কোনো ব্যক্তির অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু ডেঙ্গুর জন্য যে ও ফিরে পাবে না পুরোপুরি শক্তি এমন কোনো ব্যাখ্যা নেই এখন।
1: আচ্ছা আচ্ছা, তাহলে এটাও একটা ভ্রান্ত ধারণা যেটা ডেঙ্গু সেরে যাওয়ার পরেও দুর্বলতাটা থেকে যাওয়া দীর্ঘদিন, সেটা অন্য কোনো কারণে হতে পারে,
0: নিউট্রিশনাল কোনো কারণ, পুষ্টিগত কারণ হতে পারে, বা ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না ঠিক, এই এছাড়া এমন বা অন্য কোনো অ্যাসোসিয়েটেড, তো ইন্ডিভিজুয়ালাইজ ব্যক্তিগত যদি কিছু থাকে ব্যক্তি নির্ভর, এগুলি থাকতে পারে কিন্তু ডেঙ্গু অ্যাসোসিয়েটেড থাকবে না।
1: আচ্ছা, তো মশার জন্যে হচ্ছে এবং মশা উৎপন্ন হচ্ছে জমা জল থেকে, এইটুকু পর্যন্ত আমরা জানি এবং আমরা যথাসাধ্য চেষ্টা করি যাতে কোথাও জল জমে না থাকে। কিন্তু তারপরও এখন ছোট ছোট বাড়ি, হ্যাঁ, জল সঞ্চয় করে রাখতেই হয়, পুকুর নেই বা জলাশয় তো বাড়িতে আজকাল খুব কম বাড়িতেই আছে, এই যে জলটা আমরা স্টোর করে রাখি সেখানেও কি হতে পারে?
0: ধরুন জল যদি আমরা স্টোর করে রাখি, জলটা যদি উন্মুক্ত থাকে, ঢাকা দেওয়া না থাকে, আমরা যদি ধরুন বাড়িঘরে গিয়ে থাকুন, যেমন জলের জন্য বড় অনেক ট্যাঙ্ক ইউজ করে, সেগুলি ঢাকা থাকলেও সম্পূর্ণ ভাবে যাতে এগুলি থেকে মশা গিয়ে বসতে না পারে, তাহলে তো এগুলিতে চান্স অনেক কম থাকে। কিন্তু শুধু যে মশা একমাত্র এই নোংরা জলের ডিম পারে এরকম না, অনেক মশা আছে যেগুলি পরিষ্কার জলের মধ্যেও ডিম পারে,
1: কিন্তু জমা জল।
0: ও, এই জন্য দেখা যায় যে আমরা বাড়িঘরে জল রাখবো, অবশ্যই জল তো সঞ্চয় করতে হবে, কারণ এখন তো সবার বাড়ি ছোটো ছোটো হয়ে গেছে, বড় বাড়ি নেই, তো ছোটো যেখানেই রাখুন জল আপনি ওটাকে সবসময় ঢেকে রাখুন এবং লক্ষ্য রাখবেন জলটা যাতে পরিষ্কার থাকে, জলটার মধ্যে কোনো প্রেসিপিটেট বা কোনো কিছু পড়ে রয়েছে কিনা এগুলি লক্ষ্য রাখতে হবে,
1: এবং দীর্ঘদিন একই জল জমা থাকাটাও স্বাস্থ্যকর নয়।
0: দীর্ঘদিন ধরুন জল রাখলেন, আপনি কিছুদিন পরপর চেঞ্জ করলেন, বা বাড়িঘরে যে জলের ট্যাঙ্ক থাকে এগুলি নিয়মিত পরিষ্কার করতে হবে, অন্তত সপ্তাহে একদিন বা দশ দিনে একদিন পরিষ্কার করতে হবে।
1: আর আমাদের সন্ধ্যের দিকে দেখা যায় আমাদের এইসব অঞ্চলে প্রচণ্ড মশা, হ্যাঁ, মশা তো আর চিহ্নিত করা সম্ভব নয় কোনটা ম্যালেরিয়া ছড়াচ্ছে, কোনটা ডেঙ্গু বা কোনটা এমনি সাধারণ মশা, তার উৎপাত তো থেকেই যায়। আমরা অনেক ধরনের কেমিক্যাল জিনিস ইউজ করি মশা তাড়ানোর জন্য, সেগুলোর বিষয়ে আপনাদের
0: কেমিক্যাল, অনেক কেমিক্যাল অনেকটা যে ধোঁয়া সৃষ্টি হয়, অনেক আবার দেখুন তো অনেক অ্যাডভাইস দিচ্ছে যে গায়ে হাতে লাগালে মশা কামড়াবে না, সব কিছুই আছে কিন্তু সাইড এফেক্ট তো কিছু না কিছু থাকবেই মশার, যে আমরা যে ধোঁয়া

0: ধোয়ার কারণে যে মশা মরে যায় দেখবেন আপনি, উপরে ঘুরছে তারপরে পড়ে যাচ্ছে, ওগুলি মেইনলি মশার যে শ্বাস প্রশ্বাসের জন্য যে মাসুল থাকে সেই মাসুলগুলাকে ওরা প্যারালাইজ করে দেয় ওই যে ধোঁয়ার মধ্যে যে যে কেমিক্যাল থাকে। কিন্তু ঠিক আছে, ওই এর মাত্রায় তো কম থাকে, আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু যাদের ক্ষেত্রে দেখা যায় কোনো অ্যালার্জির সমস্যা আছে ওদের ক্ষেত্রে কিন্তু এই ধোঁয়াটাও ক্ষতি করে। প্লাস ছোট বাচ্চা শ্বাস নিতে পারছে না, এই মাত্রাটা হয়তো বড় মানুষের জন্য কম হতে পারে কিন্তু ওদের ক্ষেত্রে ক্ষতি করতে পারে।
1: কিন্তু আগেকার সময়ে যে নারকলের ছোবা দিয়ে ধুনা দিয়ে জ্বালানো হতো সেটা বোধ হয় অনেকটা স্বাস্থ্যসম্মত, নাকি তারও অসুবিধে কিছু আছে?
0: না, যদি দেখা যায় কারোর ধরুন নর্মালি তো নারকেলের ছোড়াতে আমরা জানি এটা একটা কোনো আলাদা কোনো কেমিক্যাল দেওয়া নেই, কিন্তু দেখা যায় যদি কারো কোনো কোনো অসুখ থাকে, ধরুন কারোর ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, কারোর শ্বাসকষ্ট আছে বা কোনো অ্যালার্জি থাকে, ওই ব্যক্তিগুলি ছাড়া সাধারণত না এত অসুবিধা হতে দেখিনি কোনোদিন।
1: আচ্ছা,
0: এরকম কোনো স্টাডি নেই যে এতে অসুবিধা হচ্ছে।
1: আচ্ছা, তো যতটা সম্ভব স্বাস্থ্যসম্মত জিনিস ব্যবহার করে মশার থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আর ইদানিং কালের এখন তো যে আমাদের তো ঋতু বৈচিত্র্যের জায়গাই, হ্যাঁ, এখানে গ্রীষ্ম থেকে বসন্ত নানা রকম ঋতু, নানা রকম পোকামাকড়ের উপদ্রব থেকে যায়, আর মশা তো আছেই। তো মশা কিন্তু আমরা সব ঋতুতেই পাচ্ছি,
0: কম বেশি সব ঋতুতেই থাকে। তারপর দিন দিন আপনার মশার ট্রেন্ড দেখুন চেঞ্জ হয়েছে, দেখুন কোনো কোনো সময় দেখা যায় তো বর্ষাকালে বেশি মশা হচ্ছে, এখন আর সারা বছরই মশা,
1: সারা বছর মশা আছে
0: থাকছে।
1: এবার আমাদের ধরুন জ্বর হলো, হ্যাঁ, কোনো কারণ আমরা জানি না, হঠাৎ করেই জ্বর এলো, তো আমাদের কতদিন অপেক্ষা করে তারপর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত?
0: যদি দেখা যায় এখন বলবো তো জ্বর হলে কোনো অসুবিধা হলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন, কিন্তু সব সময় সব জায়গায় প্রত্যন্ত এলাকাতে এটা সম্ভব হয় না। যদি এখন প্রত্যেকটি এলাকাতেই পিএসসি আছে তারপরেও সবসময় সম্ভব হয় না, তবে দু তিন দিনের মধ্যে যদি জ্বর আপনার জ্বর কমছে না দেখছেন, জ্বর বেড়ে যাচ্ছে উল্টো, বা জ্বরের সঙ্গে অন্য কোনো আছে, যেমন জ্বরের সঙ্গে প্রচণ্ড বমি হচ্ছে বা মাথা ব্যথা প্রচণ্ড বেশি, গায়ে হাতে প্রচণ্ড ব্যথা, এগুলি থাকলে সঙ্গে সঙ্গেই যোগাযোগ করতে হবে। আর যদি দেখা যায় যে না জ্বরের সঙ্গে এমন সিমটম নেই, সাধারণ সর্দি কাশি, ঠিক আছে, দু তিন দিন পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে, কিন্তু তারপরে অবশ্যই।
1: আর তার টেম্পারেচারটা কত পর্যন্ত মানে বিপদসীমার নিচে আছে?
0: বিপদসীমা বলতে এখন ধরুন অনেক অনেক রোগ আছে, ধরুন জ্বরটা হবে আপনার একটু কম, টেম্পারেচার এত বেশি হবে না, কিন্তু সারা সময় থেকে যাচ্ছে। আবার অনেক রোগ আছে, ধরুন জ্বরটা হলো, ধরুন ম্যালেরিয়ার ক্ষেত্রেই ধরুন না, জ্বর হলো, জ্বর উঠলো, তারপরে কিন্তু আবার ওরা কমে যাচ্ছে, বেসলাইন নর্মাল নর্মালের নিচে নেমে যাচ্ছে, নর্মাল টেম্পারেচার ফিরে আসছে, আবার বেড়ে যাচ্ছে। তো ওইটা নির্ভর করবে আপনার বিভিন্ন রোগের উপরে। এই জন্য এরকম করে যে বিপদ সীমা বলতে পারছি না, তবে আপনি যদি জ্বর প্রলং থাকে, কমছে না, সঙ্গে অ্যাসোসিয়েটেড এই অসুবিধাগুলো আগে যেগুলি বললাম আছে, তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে। প্লাস এখন আপনাদের ম্যালেরিয়ার জন্য যেহেতু ত্রিপুরাতে ম্যালেরিয়াটা সবচেয়ে কমন এবং ম্যালেরিয়ার কারণে অনেক মৃত্যু ঘটে ত্রিপুরাতে, যে কোনো পিএসসিতে বা গ্রামে গঞ্জে যদি আশাকর্মীরা আছেন ওরাও কিন্তু ব্লাড সাইট কালেকশন করে, প্লাস র্যাপিড কিট টেস্ট ওদের কাছেও দেওয়া আছে, সিম্পল বাড়ি যদি ইনফরমেশন যায় ওরা এসেও করে
1: যেতে,
0: বাড়িতে এসেও পরীক্ষাটা করে দেখতে পারে।
1: জ্বরের সঙ্গে ওতপ্রোতভাবে যেটা জড়িয়ে থাকে সেটা হচ্ছে মাথা ব্যথা। তো মাথা ব্যথাটা যখন হয়, তো মাথা ব্যথার সঙ্গে জ্বর থাকে বা জ্বরের সঙ্গে মাথা ব্যথা থাকে, তার জন্য আমাদের কি করা উচিত?
0: ধরুন জ্বরের সঙ্গে অ্যাসোসিয়েটেড দেখা যায় মাথা ব্যথা থাকে, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাল ইনফেকশন হয়। তো নর্মাল আপনার যে আগে যেটা বললেন আপনি, যেমন প্যারাসিটামল আপনার খেয়ে নিই, ঠিক আছে, প্যারাসিটামল খেলে কিন্তু জ্বরের সঙ্গে যে অ্যাসোসিয়েটেড যে মাথা ব্যথা থাকে ওইটা কমে যাওয়ার কথা। এখন যদি দেখা যায় যে আপনি প্যারাসিটামল খাচ্ছেন, জ্বর কমে যাচ্ছে, মাথা ব্যথা থাকছে বা প্রচণ্ড মাথা ব্যথা করছে, জ্বর কমছে না, তাহলে তো অবশ্যই আপনার ডাক্তারের বাবুর পরামর্শ নিতে হবে।
1: আরেকটা জিনিস আমরা ছোটবেলায় খুব দেখতাম, একটু বিশেষ করে যারা আর্থিকভাবে একটু মানে নিচের দিকে আছে তাদের ছেলে মেয়েদের প্রায়শই বা সব ঘরেই হতো, কিন্তু ওরা একটু যারা একটু উন্নত আর্থিক অবস্থায় এরা একটু সাবধান থাকতো বেশি, অন্যরা অসাবধান, সর্দি পড়া, সর্দি ঝরার একটা প্রবণতা খুব ছিল, সেটা আজকাল খুব কম দেখা যায়, সেরকম দেখাই যায়
0: না।
1: সেটা থেকে কি আমার মনে হয় সর্দি কি ড্রাই হয়ে যাচ্ছে ভিতরে না কি হচ্ছে সেটা?
0: সর্দি কাশি এগুলি তো কমন সমস্যা,
1: সর্দিটা তো হচ্ছে কিন্তু হয়ে আর সেভাবে

0: করছে না। তারপর দেখা যাচ্ছে এই যে ভুরুতে বা কপালের চারপাশে প্রচণ্ড ব্যথা হচ্ছে।
1: ধরুন অ্যাসোসিয়েটেড যদি সাইন, এখন যেমন ভুরু কাছে বা গাল এগুলোর মধ্যে যে ব্যথা হচ্ছে অনেক সময় সাইনাসের প্রবলেম থেকে হতে পারে, সাইনোসাইটিস তো হচ্ছে। তবে এখন কিন্তু অনেক মানে কমপ্লিকেশনগুলো এবং যে আগে যেরকম হতো যেমন মারাত্মক আকার ধারণ করতো, এরকম কিন্তু আর ধারণ করতে পারছে না। ধরুন সর্দির ব্যাপারটা, যেমন ধীরে ধীরে আমাদের এডুকেশন লেভেল অনেক বাড়ছে বা ইকোনমিক্যাল স্ট্যাটাসও অনেক বেড়েছে। আগে ধরুন যারা একটু কষ্ট হতো, হয়তো বাচ্চাটাকে ঠিকমতো এই পোশাক দিতে পারতো না শীতের দিনে, এরকম এখন কিন্তু অবস্থা অনেক উপরে চলে গেছে। তো দেখা যায় এইসব কারণে কিন্তু বাচ্চাদের অনেক সর্দি কাশির পরিমাণ কমে গেছে, অনেক কমেছে। প্লাস এখন আমাদের হসপিটালে, আসুন হসপিটালে কিন্তু অ্যাসোসিয়েটেড যে 0 থেকে 1 বছর পর্যন্ত কোনো বাচ্চা যদি হসপিটালে এডমিশন হয় তাহলে ও কিন্তু পুরোপুরি বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে। একটা ওষুধও তার কিনতে হবে না, একটা সুইও কিনতে হবে না। এইসব এই প্রোটোকলগুলো এবং এই যে বিভিন্ন স্বাস্থ্য যে স্কিম আছে এইসব কারণে কিন্তু এখন অনেক তাড়াতাড়ি, কারণ ও বাচ্চাটা যদি অনেকে হসপিটালে আসলে অনেক টাকা খরচ হবে, এই জন্য নিয়ে আসবে না,
0: নিয়ে আসতো না।
1: তো নিয়ে আসতো না কি হতো, ও তো কেরিয়ার হিসেবে থাকতো, আরো অনেক বাচ্চাকে ছড়িয়ে দিত, একসঙ্গে খেলাধুলা করবে বাচ্চারা, একজন থেকে আরেকজন ছড়াবে। এখন কি হচ্ছে, দেখা যায় যে একটু কিছু হলে নিয়ে আসছে, তার হসপিটাল থেকে ফ্রি সব ওষুধ এবং কি ডায়েট আমরা লিখে দিই, ডায়েটও পাচ্ছে। এই জন্য এইসবের কারণে তো ওর আর সেই রোগটা সেরে যাচ্ছে, ও আর ছড়ানোর ক্ষমতাও থাকছে না।
0: আচ্ছা,
1: এই কারণে অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে আগের থেকে, অনেক অনেক ইম্প্রুভমেন্ট। বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক এখন নতুন নতুন আবিষ্কৃত হচ্ছে, এই জন্য এই যে বললেন আপনার সাইনাসের অসুবিধা, আজকে থেকে 50 বছর আগে যদি এরকম সাইনাসের সমস্যা হতো তাহলে অনেক হয়তো হসপিটালে এডমিশন থাকতো, অপারেশন লাগে অপারেশন করতে হতো, কিন্তু এখন কিন্তু এগুলি আর করতে হচ্ছে না, এর আগেই অনেক কিউর হয়ে যাচ্ছে।
0: মানে আপনাদের দায় দায়িত্ব অনেকটাই বেড়ে গেছে সরকারিভাবে কাজের ক্ষেত্রে, অনেক বেশি আপনাদের বোধহয় রোগীর কাছাকাছি থাকতে হচ্ছে সবসময়।
1: কিন্তু এটা হয়তো দায়িত্ব বেড়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে, কিন্তু এদের একটা সুফল কি, মারাত্মক কিন্তু ডিজিজ হচ্ছে না। এখন দেখুন না, চাইল্ড মর্টালিটি রেট অনেক কমে যাচ্ছে। একটা রুগীকে যখন সুস্থ করবেন, একটা ছোটো বাচ্চা সুস্থ হলে ওর মুখের হাসি আর ওর মা বাবার মুখের হাসি দেখে আপনি সেই এত কষ্টটা তখন আপনার কষ্ট বলে মনে হবে না।
0: এইটাই আসলে, আপনার এই কথাগুলো শুনেও শ্রোতা বন্ধুরা অনেক বেশি অনুপ্রাণিত হবেন বেঁচে থাকার জন্যে। বেঁচে থাকাটা শুধু দায় নয়, জীবনের আনন্দটুকু অনেক গুরুত্বপূর্ণ এবং সেটা আপনারা আমাদেরকে তুলে দিতে পারছেন। এই সেবাগুলো আমরা অনেক ক্ষেত্রে নিজেরাই অবজ্ঞা করি। শ্রোতা বন্ধুদের বলবো যেসব স্কিম রয়েছে ডাক্তারবাবু বললেন, এবং আমরা আরও বিভিন্ন অনুষ্ঠানে হ্যালো ডাক্তারে আর অন্যান্য ডাক্তারবাবুরা এসেছেন, তারাও পরামর্শ দিয়েছেন, আপনারা সেই পরামর্শ গ্রহণ করুন আর রোগ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আনন্দ আরও অনেক বেশি বেড়ে যাবে। আমাদের নিত্য জীবনযাপনে আমাদের কী কী করণীয় একটা প্রাথমিক পরামর্শ আপনার কাছে চাইব।
1: নিত্য আপনি আপনাদের প্রথম
0: দেখুন, আমাদের তো অনেকেরই আজকাল বাচ্চাদেরও বড়দেরও খুব ছুটোছুটি করতে হয়, আর বার্ধক্যে অবাধ অবসর যখন আর জীবনের প্রতি বিতৃষ্ণা এসে যায়, তো সেরকম নয়। আমরা যদি শুরু থেকে শেষ অবধি জীবনের আনন্দটুকু নিয়েই বাঁচতে পারি এবং শেষ সময়টাকে বরণ করতে পারি, তার জন্যে
1: শুরু থেকে ধরুন ঘুম থেকে আপনি একটা ফিক্সড টাইম করুন, অবশ্যই সেটা ফিক্সড টাইম, দেরিতে না, একটু সকাল সকাল উঠে পড়ুন। উঠলেন আপনি নিজের জন্য কিছু সময় রাখতেই হবে, নিজে একটু এক্সারসাইজ করলেন, নিজেকে একটু সুস্থ রাখার চেষ্টা করলেন। অনেকেই যেটাকে প্রাধান্য দিচ্ছে এখন, যে একটু যোগ ব্যায়াম করলেন, এই যোগ ব্যায়ামের কারণে মনোসংযোগ যেটা আছে ওটা অনেক বেড়ে যায়, এবং অনেক কাজে যে কাজগুলো হয়তো আপনি আগে করতে পারছেন না এখন দেখবেন অনেক তৃপ্তি পাচ্ছেন করে। এবং টপ টু বটম একদম মাথা চুল থেকে পা পর্যন্ত অবশ্যই নিজের হাইজিন মেনটেন করতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। ধরুন যে কোনো টুকটাক বাড়িঘর তো অবশ্যই পরিষ্কার রাখতে হবে, আর যে কোনো ধরনের অসুবিধা আপনার হেলাফেলা না করে এগুলি আপনি পরামর্শ করলেন, সব রোগ আগে থেকে অবশ্যই আপনাকে সিমটম দিয়ে আপনার কাছে আসবে। যদি আপনি অবহেলা না করেন সেই রোগগুলো কিন্তু মারাত্মক আকার ধারণ করে না, মারাত্মক আকার ধারণ করার আগে সব রোগেরই চিকিৎসা হয়। এইডস আর এই কয়েকটা রোগ বাদে সব রোগের চিকিৎসা হয়। আপনি যদি প্রথম থেকে যে কোনো অসুবিধা হতেই পারে শরীরে, সেই শরীরের অসুবিধাগুলো যদি প্রথম থেকে গুরুত্ব দিয়ে আপনি সরকারি হাসপাতালেই আসুন না, আপনার অবশ্যই সেই প্রবলেম থেকে মুক্তি পেতে পারেন। নিজে এবং ডায়েটের ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে, অবশ্যই আপনি নিউট্রিশিয়াস ডায়েট খাবেন,

0: কিন্তু আমাদের সামনে, চোখের সামনে এত লোভনীয় ফাস্ট ফুড গুলো থাকে, আমাদের বাচ্চারা তো এতে সংযম হারিয়েই ফেলে, আমরা বড়রাও বাধ্য হয়ে অনেক সময় মেনে নিই
1: একসময়, আর বড়রাও হারিয়ে ফেলি সংযম অনেক সময়। কিন্তু কি হয়, এগুলিতে ফাস্ট ফুডে যে অনেক কোলেস্ট্রল বা এই শরীরে অনেক অসুবিধা, এই ফাস্ট ফুডের কারণে কিন্তু এখন দেখুন আপনি, আগে জ্বর সর্দি কাশি ডায়রিয়াতে মৃত্যু হতো, কিন্তু এখন কিন্তু বেশি মৃত্যুর কারণ হচ্ছে স্ট্রোক, হার্ট অ্যাটাক, কারণ কোলেস্ট্রল বাড়ছে শরীরে, প্রেশার বাড়ছে, দেখা যাচ্ছে হাই প্রেশার হয়ে যাচ্ছে, ডায়াবেটিস হয়ে যাচ্ছে, এইসবের কারণেই। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী করি, এই যে আমি বললাম নিজের জন্য 1 ঘন্টা সময় রাখতে হবে হাঁটা চলা একটু এক্সারসাইজ করার জন্য, সেই সময়টা কিন্তু আর পাই না,
0: সময়টা আমরা বোধহয় দিইও না, আমরা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে থাকি।
1: তো এই জন্য কী হয়, মানে সেই রোগগুলা বাসা বাঁধতে পারে, ধরুন আপনার এই হাইপার টেনশন, ডায়াবেটিস, এগুলি সুযোগ বেশি পাচ্ছে এইসব কারণে। তো এগুলি থেকে, এই ফাস্টফুড থেকে দূরে থাকতেই হবে
0: যতটা
1: দূরে থাকা যায়।
0: আর আমরা যে শাকসবজি খাই সেগুলো তো আগের মতো এরকম নয়,
1: ফলন বাগানোর জন্য অনেক
0: কেমিক্যাল ইউজ করছে, কীটনাশক
1: ইউজ করছে, ঠিক আছে। তারপরেও আপনি সবুজ শাকসবজি এবং অন্যান্য যে ফল, সিজনাল যে ফল, সেইগুলি খেলে আপনার অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, এবং অনেক দেখবেন যে আগের যে শরীরে এনার্জি অনেক বেশি থাকবে। আপনি ফাস্টফুড অ্যাভয়েড করুন, শাকসবজি খান, অনেক এনার্জি বেড়ে যাবে।
0: সেই সঙ্গে আমাদের দুশ্চিন্তাও তো বাদ মানছে না, নানা রকম দুশ্চিন্তা এসে আমাদের মাথায় ভিড় করছে। আগে এত কেরিয়ারের পেছনে কেউ ছুটতো না, কিন্তু এখন বাধ্যতামূলকই বোধ হয় ছুটতে হচ্ছে, তার জন্য দিনের রুটিনটাও সেভাবে
1: তৈরি করা যাচ্ছে না, প্রেশার হয়ে যাচ্ছে অনেক বেশি। এইগুলি ভাবে ধরুন একটা বাচ্চা দেখা যায় স্কুল হয়তো ক্লাস 7-8 পরে, ওর টিচারের সঙ্গে হচ্ছে 7-8 জন, ওর সময় কোথায় পাবে, আর ওর শৈশব তো আর কিছু থাকছে না,
0: শৈশব থাকছে না, তারপরে ওর নিজের ভালোবাসার জায়গাগুলোকেও ওর স্যাক্রিফাইস করতে হচ্ছে
1: 100 বার। ধরুন আগে দেখেছি আমরা অনেক ছোটোবেলায়, আমি নিজেও এই ছোটোবেলায় টুকটাক বিকেলবেলা হলে মাঠে গিয়ে একটু ক্রিকেট খেললাম, ফুটবল খেললাম, কিন্তু এখন আপনি কটা মাঠ পাবেন বা কটা ফুটবল পাবেন যদি, বা কত কয়েকটা ছেলে মেয়ে বাইরে বেরিয়ে খেলাধুলা করছে,
0: তার তো সময়ই নেই, সময় নেই খেলবে। যাই হোক, তা আপনার যেটা মূল কথা যেটা আপনি আমাদেরকে বলার চেষ্টা করেছেন আমরা বুঝতে পারলাম কতটা, বা নিতে পারছি কতটা সময় বলে দেবে, নিজের জন্য কিছুটা সময় রাখতে হবে,
1: 100 বার নিজের জন্য সময় রাখতে হবে।
0: কিন্তু আর একটা হয় কি, এখন মিডিয়ার কারণে আমরা অনেকে মিড নাইটে ঘুমোতে যাই, স্বভাবতই উঠতে দেরি হয়।
1: এই এই যে একটা আপনি নর্মাল ঘুমের টাইম 6-9 ঘন্টা, আপনার 6-9 ঘন্টা রাখতে হবে টাইম, তো স্যার একটা ফিক্সড টাইম করে নিই, এখানে এত দেরি করে ঘুমানোও ঠিক না, একটা টাইম ফিক্স, এখন খেয়ে দিয়ে একটু পরে আপনি শুয়ে পড়লেন, সকালে উঠলেন।
0: আচ্ছা, আমরা যাবার আগে আবার আমরা যে প্রসঙ্গ দিয়ে শুরু করেছিলাম জ্বর, এই বিষয়ে আবার একটু আমাদের পরামর্শ দিন।
1: দেখুন জ্বর এখন কমন সিমটম, সব যে আপনার রোগ শরীরে বাসা করছে, যদি কোনো ইনফেকশন থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ভাইরাল ইনফেকশন থেকে জ্বর হয়, তবে ভাইরাল শুধুমাত্র জ্বর হলেই ভাইরাল ফিভার না ভেবে অন্য ইনফেকশনের কথাগুলিও চিন্তা করতে হবে। যদি কেউ দেখতে পান যে জ্বর হলে পরে আপনার 2-3 দিন কমছে না, যদি মনে করেন আপনি প্রত্যন্ত এলাকায় থাকছেন, আসার সুযোগ নেই, সঙ্গে সঙ্গে আপনি আপনার স্বাস্থ্যকর্মী আছে, সাবসেন্টার আছে, আশাকর্মী আছে, ওদেরকে জানাবেন, ওদেরকে জানালে হয়তো আপনার বাড়ি বসেই আপনার রক্ত পরীক্ষা করবেন ওরা, এখন কিট টেস্ট আছে, সঙ্গে সঙ্গেই বলে দিতে পারে ওরা, ওরা যথেষ্ট পরিমাণে ট্রেন্ড, সঙ্গে সঙ্গেই বলে দিতে পারবে এটা কি খারাপ জ্বর না কোনো অসুবিধা আছে কিনা। যদি দেখা যায় যে না কোনো ম্যালেরিয়ার চিহ্ন আছে বা কোনো অসুবিধা আছে, সঙ্গে সঙ্গে রেফারেল সিস্টেমও আছে, সঙ্গে সঙ্গে আপনি পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করলে ওরা গাড়ি করেই আমাদের এখানে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করবেন। কোনো সময় শুধুমাত্র অবহেলা করে এটাকে গুরুত্ব না দিয়ে থাকবেন না।
0: আর ডেঙ্গু প্রসঙ্গে ডেঙ্গুর লক্ষণগুলি কী হতে পারে?
1: ডেঙ্গু প্রসঙ্গে বলতে পারবো লক্ষণ, ধরুন জ্বর, প্রথম সব জ্বরগুলোই যেমন আসে, জ্বর, মাথা ব্যথা, শরীর চলছে না, একটা দুর্বলতা, এগুলি দিয়ে শুরু হলো। কিন্তু শুরু হওয়ার পরে আস্তে আস্তে দেখা যায় যে এই মাথা ব্যথা এবং গায়ে হাতে ব্যথা, যে আমি আগেও বললাম ব্র্যাক বোন ফিভার বলে এটাকে, এত পরিমাণে প্রচণ্ড হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে গায়ে হাতে ব্যথা হবে, মাথা ব্যথা থাকবে, এবং তারপর অনেক ফিভার র্যাশ দিয়ে শুরু করে। ডেঙ্গুর ক্ষেত্রেও আমরা একটা র্যাশ দেখতে পাই, যেটাকে আপনাকে বললাম যে প্লেটলেটগুলো আক্রান্ত হচ্ছে। তো যখন প্লেটলেট আক্রান্ত হচ্ছে, প্লেটলেটের পরিমাণ কমে যাচ্ছে।

0: তখন শরীরে লাল বা গোলাপি রঙের র্যাশ দেখা যাবে। এটা দেখ সারা শরীরে দেখা যেতে পারে, এমনকি মুখের ভিতরেও দেখা যেতে পারে যখন প্লেটলেট কমে যাচ্ছে। প্লেটলেটের নর্মাল ভ্যালু 1.5 লাখ থেকে 4.5 লাখ পর্যন্ত থাকে, কিন্তু ঠিক এয়ার ডেঙ্গু যেই আপনাকে আক্রমণ করলো অনেক ক্ষেত্রে কম প্লেটলেটটা কমতে শুরু করলো, যদি দেখা যায় 50 থেকে 30 হাজার পর্যন্ত চলে আসছে, তখন কিন্তু এই র্যাশগুলো আপনাকে আপনার শরীরে দেখা দেবে। এটা কিন্তু মানে মোস্ট ডায়াগনোস্টিক, যদি এরকম র্যাশ যে কোনো জ্বর হলো, যে কোনো হয়তো গায়ে হাতে ব্যথা নেই কিন্তু র্যাশ আছে, বা যে কোনো শরীরের মধ্যে কোনো চামড়া বা স্কিনের মধ্যে কোনো রকমের চেঞ্জ বা মুখের ভিতরে কোনো রকম চেঞ্জ হচ্ছে, সঙ্গে সঙ্গে অবশ্যই হসপিটাল বা পার্শ্ববর্তী যেখানে আপনার সুবিধা আছে সেখানে আসতেই হবে আপনাকে,
1: রক্ত পরীক্ষা করে
0: কনফার্ম করতে হবে।
1: হ্যাঁ,
0: নাহলে র্যাশের কারণ আপনাকে জানতেই হবে কি কারণে র্যাশ হচ্ছে।
1: আচ্ছা, ধরুন ধরা পড়লো ডেঙ্গু, তখন তার ডায়েটটা কি হবে, কি খাবার সে খাবে?
0: ডায়েটের ব্যাপারে বলবো যে ডেঙ্গু যখন ধরা পড়লো, রোগীটা কতটুকু স্বাভাবিক, কতটুকু তার শরীরে সেই এনার্জি থাকে, বা যদি তার নর্মাল, যদি একটা ডেঙ্গু ধরুন আজকে 2-3 দিন হলো তার শরীর ইমিউনিটি ভালো, এমন অসুবিধা হচ্ছে না, নর্মাল ডায়েট অবশ্যই নর্মাল ডায়েট খাবে, নর্মাল ডায়েট আমরা দিচ্ছি, কিন্তু যদি দেখা যায় যে না ও আস্তে আস্তে এই প্লেটলেট কমে যাচ্ছে এবং কোনো র্যাশ দেখা যাচ্ছে, আমরা যথাসম্ভব চেষ্টা করি পেশেন্ট যদি কনসাস থাকে এবং পেশেন্ট যদি চলাফেরা করতে পারে, নিজেরটা নিজে করতে পারছে, তখন নর্মাল ডায়েটই আমরা রাখার চেষ্টা করি। খাওয়ার ব্যাপারে এমন বাধা ধরা নিয়ম আমরা রাখছি না, কারণ যদি আমরা বাধা ধরা নিয়ম ধরে দিই হয়তো অনেক পেশেন্ট এইটা খাবে না ওইটা খাবে না, তো ও আরও দুর্বল হয়ে পড়বে। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে নর্মাল ডায়েটের মধ্যেই থাকার জন্য। এখন অনেক পেশেন্ট থাকে জ্বরের ফলে আনকনসাস হয়ে পড়ে, আনকনসাস হয়ে বলতে যে আমাদের একটা ধারণা আছে যে স্যালাইন দিলে হবে, শুধু স্যালাইন দিলে কিন্তু খাওয়ার পুষ্টি মিলে আপনার সারা শরীরে মেলানো সম্ভব না, এই জন্য তখন আমরা অনেক সময় রাইস টিউব বা যে নাক দিয়ে টিউব পরিয়ে লিকুইড খাওয়ার দিই। যদি পেশেন্টটা আনকনসাস হয়ে যায়, নিতে পার খেতে পারছে না, এর কোনো কারণ যদি থাকে
1: সেটা হচ্ছে মানে বাড়াবাড়ি কোনো সমস্যা,
0: নাহলে নর্মাল ডায়েটের মধ্যেই রাখছি।
1: এমনিতে জ্বর হলে অনেকে মানে রুটি খাওয়াটা বা আমিষ খাবার খেলেও খুব একটা গরম খাবারগুলো খেতে দিতেন না, ধরুন রিচ খুব খাবার, মাংস বা ওই ধরনের বেশি রিচ খাবার, সেগুলো কি খেতে পারে?
0: দেখুন, রিচ বলতে এখন আপনার ধরুন আমরা বাড়ি ঘরে যে রান্না করি, এত মশলা বা এত মশলা পাতি আমরা ব্যবহার করি
1: না,
0: যে খাবারটা আপনি মনে করবেন যে আপনার এত রিচ না, আপনার নর্মাল ডেইলি খাচ্ছেন বা ওর পেটে কোনো অসুবিধা হবে না, সেই খাবার অবশ্যই খেতে পারে। এমন বাধা ধরা নিয়ম নেই যে ওকে মাংস দেবো না মাছ দেবো না, এতে করে আরও দুর্বল হয়ে পড়বে।
1: আচ্ছা আচ্ছা,
0: একটা নর্মাল ডায়েট দিন, অবশ্যই এত তেল মশলা ইউজ করবেন না, যা বাকি তো যা নর্মাল আছে সব খাবে, কোনো এতে কোনো অসুবিধা নেই।
1: আর ডেঙ্গু হওয়ার পরে ওই সময়টাতে বিশেষ কোনো সাবধানতা আছে কি?
0: বিশেষ কোনো সাবধানতা আপনি লক্ষ্য রাখতে হবে, আপনি অবশ্যই ডেঙ্গু হলে চিকিৎসকের পরামর্শ নেবেন, প্লেটলেট কাউন্ট কয়েকদিন পরে পরে রিপিট করে দেখতে হবে, যদি দেখা যায় যে প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে তো তাহলে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে ও কোনো ব্যথা না পায় বা কোনো জায়গায় যাতে কোনো ইঞ্জুরি না হয়, কারণ রক্ত যদি একবার রক্তপাত হয় তাহলে সেই রক্তপাত কিন্তু বন্ধ হতে সময় লাগবে, এই প্রিকশনগুলো নিতে হবে,
1: এটাও একটা বিশেষ সাবধানতার ব্যাপার।
0: যদি প্লেটলেট দেখছেন আপনি রিপিটেড করাচ্ছেন কমে যাচ্ছে, হয়তো সেই পরিমাণ কমলো না আপনার শরীরে রক্ত যে আপনার কোনো ছোপ ছোপ পড়ছে বা র্যাশ হচ্ছে, কিন্তু ধরুন 1.5 লাখ থেকে কমছে আস্তে আস্তে, 1 লাখে চলে আসলো, 70,000-80,000 চলে আসলো, তখন কিন্তু আপনার এই প্রিকশনগুলো নিতে হবে, লক্ষ্য রাখতে হবে যাতে ইঞ্জুরি না হয়।
1: আচ্ছা, খুব মানে গুরুত্বপূর্ণ আলোচনা হলো, শ্রোতা বন্ধুরা যদি শুনে উপকৃত হন তবে সার্থক হবে আমাদের এই আলোচনা। আর আপনারা তো আমাদের সঙ্গে রয়েছেন, সমস্যা হলে নিশ্চয়ই আপনাদের কাছে আমরা ছুটে যাব, আর আমরা আশ্বাস পেলাম আপনাদের সহযোগিতা থাকছে, এবং আপনারা আমাদের শিশুদের মুখের হাসিটুকু পাওয়ার জন্যে অনেক পরিশ্রম করেন, তো সেই হাসিটুকু উজ্জ্বল থাক, ভালো থাকবেন আপনারাও যাতে আমরা ভালো থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ এই আসরে আসার জন্যে, স্বাস্থ্য কথায় আবারও আমরা আপনাকে হয়তো কাছে পাবো, এই বিশ্বাস রেখে আজকের হ্যালো ডাক্তার অনুষ্ঠান শেষ করছি।
0: ঠিক আছে, ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ।
2: হ্যালো ডাক্তার অনুষ্ঠান এখানেই শেষ হলো। অনুষ্ঠানটির সাক্ষাৎকার গ্রহণ এবং উপস্থাপনায় ছিলেন সুতপা রায়। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কোলাশহর এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি।

বাংলা ছবির গানের অনুষ্ঠান গোলমোহরে। গোলমোহরে আজ শুনুন বাংলা ছবি প্রেম বাই চান্স থেকে নেওয়া বিভিন্ন গান। প্রথম গানখানি শুনুন শান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন রূপঙ্কর, শুভমিতা, সঞ্চারী ও ইন্দ্রিলা ও নন্দিনীর কণ্ঠে। শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান গুলমোহরে, একই ছবি প্রেম বাই চান্স থেকে নেওয়া বিভিন্ন গান। এবারের শিল্পী রূপঙ্কর এবং যোজো ও অর্ক।

এতক্ষণ শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে হিন্দি ছবি শান থেকে নেওয়া গান। বাংলা এবং হিন্দি মিশ্র রকমারি গানের অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী কোলা শহর, এবারে শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে। আজ শুনবেন যোগ রাগে খেয়াল, শিল্পী মন্দিরা লাহিড়ী।

এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে যোগ রাগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন মন্দিরা লাহিড়ি, আকাশবাণী কোলাশহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ ট্রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ DAC 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত এবছরে $1,00,000 রপ্তানি অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি আজ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। ফ্রান্সে রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহের সময়ে 22 থেকে 28 জুনের সপ্তাহে প্রায় 9,000 মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ ভারতীয় সময় রাত 11:30 অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবুভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। আসছি বিস্তারিত খবরে। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদের সন্ত্রাসবাদী কাজকর্ম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ জানিয়েছেন, সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত আগের মতোই দৃঢ় অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানকে সীমান্ত পারে সন্ত্রাসবাদ অতি অবশ্যই পরিত্যাগ করতে হবে বলে তিনি জানান।
1: India's position on the Indus Waters Treaty is consistent. IWT stands in abeyance in response to Pakistan's continued cross-border terrorism. Pakistan must credibly and irrevocably abjure its support for cross-border terrorism.
0: প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ DAC 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। এর অধীনে ভারতীয় সেনার জন্য অ্যান্টি আনম্যান্ড এরিয়াল ভেহিকলস, বৈদ্যুতিন যুদ্ধ সরঞ্জাম, আকাশ তরঙ্গ, মানববাহী ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র MPA-TGM ব্যবস্থাপনা, মধ্যপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র যুদ্ধ সরঞ্জাম, অতি স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং ট্যাঙ্ক ও জেট ভিত্তিক কামিকাজের ড্রোনের জন্য কার্যকরী নিরাপত্তা ব্যবস্থাপনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 6 দিনের ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফর শুরু করবেন। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানিয়েছেন, আগামী 6 থেকে 8 জুলাই শ্রী মোদী ইন্দোনেশিয়ায় থাকবেন। তাঁর কর্মসূচি মূলত জাকার্তায় হলেও শ্রী মোদী সাংস্কৃতিক ও ঐতিহাসিক শহর জোগ্যাকার্তায় যাবেন। সেখানে শ্রী মোদী পরম বানান মন্দির ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী আগামী 8 থেকে 10 জুলাই যাবেন।

0: অস্ট্রেলিয়ায়। সেখানে পৌঁছে শ্রী মোদী মেলবোর্নে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে যোগ দেবেন। গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল, উদ্ভূত প্রযুক্তি এবং অন্যান্য নানা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়িয়ে তুলতে সম্মেলনে আলোচনা হবে। অন্যদিকে সফরের শেষ পর্যায়ে চলতি মাসের 10-12 পর্যন্ত নিউজিল্যান্ড সফর করবেন তিনি। সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 40 বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী নিউজিল্যান্ড সফর করবেন বলে পূর্বাঞ্চলীয় সচিব জানিয়েছেন। পাকিস্তানের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে যুব সম্প্রদায়কে জঙ্গি সংগঠনের জন্য চিহ্নিত করে নিয়োগ ও প্রশিক্ষণ দিচ্ছে বলে এক সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে। এতে বলা হয়েছে তেহরিকে তালিবান, পাকিস্তান টিটিপি, জাইশে মোহাম্মদ জেইএম এবং ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ আইএসকেপি পাকিস্তানের মধ্যে বা তার বাইরে নিজেদের কাজের ধরন বদলেছে। তুরস্কের এক সাংবাদিক উজায় বুলুত তাঁর রিপোর্টে উল্লেখ করেছেন, জঙ্গি গোষ্ঠীগুলি তাঁদের প্রচার, অর্থ সংগ্রহ, কর্মী নিয়োগ এবং অনলাইনে সমর্থন জোগাড়ের জন্য সামাজিক মাধ্যমগুলি ব্যবহার করছে। ইউক্রেনের বিভিন্ন স্থানে গতরাতে রাশিয়ার ধারাবাহিক আক্রমণের ফলে অন্তত 30 জন নিহত এবং প্রায় 100 জন আহত। সামাজিক মাধ্যমের পোস্টে কিয়েভে রাশিয়ার হামলা পরবর্তী দৃশ্য শেয়ার করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, জরুরি ভিত্তিতে উদ্ধার কার্যক্রম চলছে। তিনি ইউক্রেনের আকাশসীমা রক্ষার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। জেলেনস্কি জানান, এখনও পর্যন্ত 30 জনের মৃত্যু হয়েছে এবং 10 জন এখনও নিখোঁজ। দেশের নাগরিক পরিকাঠামোতে আক্রমণের কথা উল্লেখ করে তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেন। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে দাবি করেছে, গতরাতে ইউক্রেনের নাগরিক পরিকাঠামোর উপরে বোমা বর্ষণ দীর্ঘদিন ধরে রাশিয়ার নাগরিক পরিকাঠামোর উপরে ইউক্রেনের হামলার প্রত্যুত্তর। রাশিয়ার জাপোরোজিয়া অঞ্চলের টোকমাকের একটি বাজারে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 5 জন নিহত এবং 18 জন আহত হয়েছেন। জাপোরোজিয়ার গভর্নর এভগেনি বালৎস্কি বলেছেন, উদ্ধারকাজ চলছে এবং চূড়ান্ত তালিকায় মৃতের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাশিয়ার বেলগোরোড অঞ্চলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় এক মহিলা নিহত এবং 1 জন আহত হয়েছেন। মলদোভার প্রধানমন্ত্রী আলেকজান্দ্রু মুন্তেয়ানু পদত্যাগ করেছেন। তাঁর এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে মন্ত্রিসভাতেও। মুন্তেয়ানু অবশ্য তাঁর ইস্তফার স্পষ্ট কোনো কারণ জানাননি। রাষ্ট্রপতি মাইয়া সান্দু তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন, শীঘ্রই নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হবে, ততদিন পর্যন্ত মুন্তেয়ানু অন্তর্বর্তী দায়িত্ব পালন করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত এবছরে 1,00,000,000,000 রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এগিয়ে চলেছে। চলতি আর্থিক বছরের প্রথম 3 মাসে বার্ষিক রপ্তানির 15% অর্জন করা সম্ভব হয়েছে। তিনি আজ নতুন দিল্লিতে বোর্ড অফ ট্রেড মিটিংয়ে অংশ নিয়ে বলেন, এর জন্য পণ্য সামগ্রীর রপ্তানির পরিমাণ $440 বিলিয়ন থেকে $530 বিলিয়ন হওয়া প্রয়োজন। এছাড়া পরিষেবা ক্ষেত্রে রপ্তানিও $421 বিলিয়ন থেকে বেড়ে $470 বিলিয়ন হওয়া প্রয়োজন।
1: Our aim is to grow in the current year. We were $863 billion last year. We want to grow to $1 trillion export this year. And to reach $1 trillion, our goods export will have to increase from 440 to about 530. $90 billion increase. That is 17% growth in goods. Services will have to grow from 421 to about 470. That is how we'll reach $1 trillion.
0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, বিধানসভা শুধু আইন প্রণয়নের জায়গা নয়, গণতন্ত্রের মন্দির। সেখানে শাসক বিরোধী নির্বিশেষে প্রতিটি জনপ্রতিনিধির আচরণে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটা উচিত। তিনি আজ কলকাতার পশ্চিমবঙ্গে বিধানসভার নবনির্বাচিত বিধায়কদের 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে এই মন্তব্য করেন। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত ওই অনুষ্ঠানে ওম বিড়লা বলেন, বিধায়কদের শুধু আইন প্রণয়ন করলেই চলবে না, জনগণের প্রত্যাশা, সংসদীয় শালীনতা এবং জবাবদিহির সংস্কৃতিকেও সমান গুরুত্ব দিতে হবে। তিনি নতুন বিধায়কদের সংসদীয় রীতি, বিধানসভার কার্যপ্রণালী এবং বিভিন্ন কমিটির কাজ সম্পর্কে গভীরভাবে জানার আহ্বান জানান। ওম বিড়লা বলেন, বিধানসভা শুধু আলোচনার মঞ্চ নয়, সমাধান সূত্র বের করারও জায়গা।
2: রাজ্য বিধানসভা রাজ্য কি জনতা কে কল্যাণ কে লিয়ে নীতিয়া কানুন বনানে কে সাথ উনকে সমাধান উনকে বেহতর জীবন কে লিয়ে ভি কাম করতি হে। ইসলিয়ে আপ জিতনি বিধানসভা কে অন্দর তর্কপূর্ণ তরিকে সে তথ্যো কে আধার পর অচ্ছি চর্চা সংবাদ করেঙ্গে উতনা হি আপ আচ্ছা নেতৃত্ব দে পায়েঙ্গে। ওর যে বিধানসভা কে ইস নেতৃত্ব সে হি রাজ্য কা নেতৃত্ব নিকলতা হে, দেশ কা নেতৃত্ব নিকলতা।
0: কেন্দ্রীয় সরকার প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য ইউনিক নাম্বার চালু করবে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ এক শিক্ষামেলার উদ্বোধন করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, কোনো ছাত্র

0: কলেজে ভর্তি হয়ে 2 বছর পরে রোজগারের প্রয়োজনে তাঁর শিক্ষা গ্রহণ বন্ধ রাখতে পারে এবং পরবর্তীকালে তা আবার শুরু করতে পারবে। এর জন্য আধার নম্বরের মতো তাদের জন্য ইউনিক নম্বর চালু করা হবে। এর ফলে ওই ছাত্রকে মার্কশিট নিয়ে ঘুরতে হবে না, ইউনিক নম্বরের মাধ্যমেই তার শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্য পাওয়া যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ এল নিনোর কারণে দেশের স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত ও তার প্রভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বৈঠকে শ্রী শাহ বলেন, এল নিনোর প্রভাবে দেশের কয়েকটি জায়গায় খরা পরিস্থিতির দিকে সরকার নিরন্তর নজর রেখে চলেছে। এ ব্যাপারে সদা সতর্ক থাকা এবং উপযুক্ত ফসল চাষের ব্যাপারে কৃষকদের পরামর্শ দিতে রাজ্য সরকারগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার জন্য শ্রী শাহ কৃষি ও সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে নির্দেশ দিয়েছেন। ফ্রান্সে গত মাসের রেকর্ড ভাঙা তীব্র তাপপ্রবাহের সময় সবচেয়ে গরমের সপ্তাহে মৃতের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে সেদেশের জনস্বাস্থ্য দপ্তর জানিয়েছে। 22 থেকে 28 জুনের সপ্তাহে প্রায় 9,000 মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় অন্তত 2,000 বা 29% বেশি। সংস্থাটি বলেছে এই সংখ্যা এখনও অসম্পূর্ণ এবং চূড়ান্ত তালিকায় মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। বয়স্কদের কেয়ার হোমে মৃত্যু 37% এবং হাসপাতালে মৃত্যু প্রায় 20% বেড়েছে। নিজের বাড়িতে মৃত্যুর সাপ্তাহিক হার 91% বেড়েছে। হাসপাতালগুলিতে তীব্র গরমের কারণে ডিহাইড্রেশন, হার্ট অ্যাটাক, কিডনির জটিলতা এবং অন্যান্য রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে আর্লিংটন স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:30। এছাড়া গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাউন্ড অফ 32 ম্যাচে কাবু ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সীমান্ত পেরিয়ে ইসলামাবাদ সন্ত্রাসবাদী কার্যক্রম লাগাতার চালিয়ে যাওয়ার প্রতিবাদে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা হয়েছে বলে নতুন দিল্লি পুনরায় জানিয়েছে। প্রতিরক্ষা বাহিনীর যুদ্ধ প্রস্তুতি বাড়িয়ে তুলতে প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পরিষদ DAC 52,000 কোটি টাকার সামগ্রী ক্রয়ে অনুমোদন দিয়েছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ 32 ম্যাচে আজ ভারতীয় সময় রাত 11:30 অস্ট্রেলিয়া মিশরের বিরুদ্ধে খেলবে। গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কাবু ভার্দের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। খবর শেষ হলো, পরবর্তী খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। এবারে শুনুন কাওয়ালি পরিবেশনায় অনুপ চালোটা এবং সহশিল্পীরা।

এতক্ষণ শুনলেন কাওয়ালি, শিল্পী ছিলেন অনুপ জালোটা এবং সহশিল্পী বৃন্দ, আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: the city stadium tomorrow morning. Switzerland, Spain, Portugal, Belgium, US, England, Mexico, France, Norway, Canada, Morocco, Brazil and Paraguay have already advanced to the round of 16. Switzerland defeated Algeria 2-0 in the round of 32 in Vancouver, Canada this morning. Portugal also advanced to the round of 16, beating Croatia 2-1 in the round of 32 match in Toronto. Spain defeated Austria 3-0 in the round of 32 at Los Angeles Stadium in US. And in Wimbledon Tennis Championships, Novak Djokovic equaled Roger Federer's record for most match wins at Wimbledon as the seven-time champion defeated French star Arthur Rinderknecht to reach the round of 16 today. In other third round of matches, world number one Jannik Sinner defeated US player Jenson Brooksby, while Jan Lennard Struff of Germany beat Daniel Medvedev. Meanwhile, in women's singles, American Jessica Pegula and Naomi Osaka of Japan have reached the round of 16 in women's singles. And now before we close, here are the highlights of the bulletin. New Delhi says Indus Waters Treaty remains suspended, asks Pakistan to renounce support to cross-border terrorism. Focus on Act East engagements during Prime Minister Modi's visit to Indonesia, Australia and New Zealand next week. Ukrainian President Volodymyr Zelensky calls for aid as Russian strikes on Ukraine continue. France records more than 2,000 additional deaths during record-breaking heat wave last week. And in FIFA World Cup, Australia to take on Egypt in round of 32 match at Arlington in the United States tonight. That concludes tonight's world news. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কোলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল চৌঠা জুলাই শনিবার আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:55, ভোর 6:02 শুনবেন অমৃতবাণীতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনার থেকে পাঠ, 6:07 শুনবেন দেশান্তবোধক গান, 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:00 সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে, 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, 8:00 সমাচার প্রভাত, 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:40 শুনবেন আধুনিক বাংলা গান, 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে, 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, বেলা 11:00 সরাসরি ফোনিন অনুষ্ঠান, দুঃখিত বেলা 12:05 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি, 12:30 শুনবেন মনের মতো গান, 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 1:05 শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি, 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 শুনবেন শ্যামা সঙ্গীত, বেলা 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 শুনবেন লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 হিন্দি ছবির গানের অনুষ্ঠান, বেলা 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 3:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 6:00 ঘর গৃহস্থিতে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার, 6:30 কিষাণ বাণীতে শুনবেন কৃষি আলোচনা, 7:00 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে, রাত 8:05 শুনবেন বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান।

শান্তনু। 8:30 শুনবেন লোকগীতি, 9:00 দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনান হবে, 9:15 শুনবেন পুরনো দিনের হিন্দি ছবির গানের অনুষ্ঠান চির নতুন, 9:30 শাস্ত্রীয় চন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনান হবে, 10:10 শুনবেন অতুল প্রসাদের গান, 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কোলা শহর, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 4:55। স্টুডিও খুলিতে এখন সময় 10:33 হয়ে 56 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।